আৰু নাইতে নাইতে দাবুকলে পাই থাকো নজৰা সপাই কে আংকে ফাটি দাবুক যেন নাইলাই ফিনে হয় নহয় কক বৰ কক তোমাব বাক ৰক টং মানি ন তিনি গুৰু পূৰ্ণিমা শাকধনী জুদা জুদা মঠ মাণ্ডপ তিনি আবনুৰগেই হালাইতা মতাইৰিমা পাণ্ডাৰ সংসাৰ জাগৈ টং তিনি হায়ুং মূষা শাল মন্ত্ৰী পক্ৰক নৰেন্দ্ৰ মোদী তে কেন্দ্ৰনী বলং মন্ত্ৰী ভূপেন্দ্ৰ সিং যাদৱ মূষা খাতি নাৰক মাৱ ভাৰত হাপাং শাক হারজাক হনই শাখা লোকসভা ও পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল নৈশাই নিচি দকন তুই ককলাম সালাই জাকি টঙ্গু মিয়া মন্ত্রীয়াক চু ডক্টর জিতেন্দ্র সিং বিল ন তুই ককলাম সালাইনা তেই পাঁচ নিবাগে লোকসভা ও তিসামানি কমনওয়েলথ গেমস রূপহাই মেডেল মানমা বাই গুলবীর সিং তেই হরজিন্দর কৌরণ্য রাষ্ট্রপক্রক তে রাষ্ট্রপক্রক ইয়াকচু খাকাহাম ইয়াফারখা আশোক জোড়াতে খানাবাই কিয়া তাপর সুজরা মানমানি হাইন হয় কক বড় কক তোমা বাক রকমকে তিনি নিবাগে আশোক নংসিদন ফাইনে পান্ডারক হাইন হয় মালাই ফিনে হিনে কক কচারে নরংনি কচার আশোক জোড়াতে টংমানি আং আর যে বিনতা পিয়া তাবুলে মা বাসে সিনে যতনের উপায় থাকো সানে নুমুচুঙ্গু যতন কাহাম তং দি শাকব কাহাম তং দি বুইনব কাহাম তনি দি চামুং কাহাম চা দি শাকমাং কাহাম তনি দি গে সালব্রুম ন চিনি পান্ডানক খাই তং দি সারাজা পয়েন্ট অক মেগা হার্স এফ এম উজেন্টন টিউন তেই সালব্রুম রুজনে খাই তঙানী বাকে নরক যতন বেলা বেলা হামবাই পাই থাকো অর চাপ খালাই যিনি তিনি খোনাত খরান পান্ডানো থাকলাই যতন খুলুমবাই খেয়া।

আজকে দুপুরের আড্ডায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ একটা বিশেষ দিন, আজ গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা সম্পর্কে সবাই কম বেশি জানি, তো যেটা মূল বিষয় সেটা হচ্ছে গুরু, সে হোক আমার শিক্ষাগুরু, সে হোক আমার ধার্মিক গুরু, কিংবা আমার পিতামাতা, অথবা আমি যেই ডিপার্টমেন্টে কাজ করি, হতে পারে আমার FM, আমার AM, যেখানেই, বা হেলথে কেউ কাজ করছেন যেখানেই থাকি, আমাদের মাথার উপর আমাদের যারা স্যার ম্যাডামরা রয়েছে তাদের প্রতিও আমাদের শ্রদ্ধার্ঘ্য আজকের দিনে। সুতরাং সবাই সবাই গুরুদের গুরুদেব হিসেবে প্রণাম জানান, এবং নিজের গুরুদেব যদি নাও বা থাকে, মা বাবা তো রয়েছে, তার প্রতি আপনার প্রণাম এবং শ্রদ্ধা জানান। যাই হোক, আজ গুরু পূর্ণিমার এমন দিনে আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের বন্ধু আরজে মহুয়া। সবাই মিলে আজ দুপুরে আমরা ভালো থাকব, তাই না? প্রতিদিন আমরা ভালো থাকি, প্রতিটা সময় আমরা ভালো থাকি, তারপরেও যখন গান আমাদের সঙ্গে থাকে তখন আমরা আরও একটু ভালো হয়ে যাই। তো আপাতত আমরা এখন যেই পর্বে রয়েছি সেই পর্বের নাম চিরায়ত, আর সেই চিরায়ত পর্বে আজকে যে গল্পটা পড়তে যাচ্ছি সেই গল্পটা লিখেছেন হেমেন্দ্র কুমার রায়। গল্পটির নাম প্রাইভেট ডিটেকটিভ। তাহলে শুরু করি। বিধু বলতো, মেট্রিক পাশ করে লেখাপড়া ছেড়ে দিয়ে আমি প্রাইভেট ডিটেকটিভ হব। বিধু যে মেট্রিকের ফটক পেরোতে পারবে এত বড় দুরাশার জন্ম অসম্ভব। বিড়ালের কাছে কুকুর যেমন তার কাছে স্কুলের বইগুলোও ছিল, তেমনি চক্ষুশীল। দিন রাত পড়ত খালি গোয়েন্দা কাহিনী, অসংখ্য গোয়েন্দা কাহিনী পড়ে পড়ে বিধুর এখন দৃঢ় বিশ্বাস হয়েছে ডিটেকটিভ হতে গেলে যা যা জানা দরকার সেই সবের কিছুই আর জানতে বাকি নেই। বিধু যখন তখন নাক মুখ সিটকে বলতো, যত হাদারাম গিয়ে বাংলাদেশের পুলিশের দলে ভর্তি হয়েছে, চোর ডাকাত ধরবার আসল ফন্দি তারা জানে না, শার্লক হোমসের মতো পাকা ডিটেকটিভ এখানে নেই, আমি হব বাংলাদেশের প্রথম শার্লক হোমস। বিধুর মুখে রোজ এমনি কথা শুনে শুনে ক্রমে আমাদেরও তার বুদ্ধি আর শক্তির উপরে শ্রদ্ধা বাড়তে লাগল। যখনই শোনা যেত অমুক জায়গায় খুব বড় চুরি হয়ে গেছে কিন্তু পুলিশ চোর ধরতে পারছে না, বিধু তখন আফসোস করে বলতো, ও বাংলাদেশের পুলিশ কেবল ফুলিশ নয়, বদ্ধ অন্ধ। আমি হলপ করে বলতে পারি ঘটনাস্থলে চোর নিশ্চয় কোনো চিহ্ন রেখে গেছে, একটা বোতাম, আঙুলের দাগ, কি একটা পায়ের ছাপ, তাই দেখেই আমি চোর ধরে দিতে পারি। এসব মামলার কিনারা করবার জন্য পুলিশ আমার কাছে আসে না কেন? বিলেতের পুলিশ তো শার্লক হোমসের কাছে আনাগোনা করত। আমি চমৎকৃত হয়ে বলতুম, ভাই বিধু, এদেশে কেউ তোমাকে চিনতে পারলে না, কেউ যোগী ভিক্ষা পায় না কি না, কিন্তু তোমাকে বন্ধুরূপে পেয়ে আমি গর্বিত। বিধু মুরুব্বিয়ানা চালে বার দুয়েক আমার পিঠ চাপড়ে দিয়ে বলতো, শার্লক হোমসের সঙ্গে ছায়ার মতন থাকতেন তার বন্ধু ওয়াটসন, তুমিই হবে আমার ওয়াটসন, আমরা দুজন বাংলাদেশের চোর ডাকাতের বংশ নির্মূল করে ছাড়ব। আমি বললুম, এ আমার সৌভাগ্য, বা বা বা। সেই দিন থেকে বিধু আমাকে ওয়াটসন বলে ডাকতে শুরু করলো। আমার সৌভাগ্য কি দুর্ভাগ্য জানি না, হঠাৎ একদিন আমাদের বাড়িতে হলো এক দুষ্ট চোরের আবির্ভাব। রাতে চোর এসে লোহার সিন্দুক খোলবার চেষ্টা করছিল, পাশের ঘরে ছিলেন আমার বাবা, হঠাৎ কি শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়, তিনি উঠে গোলমাল করতে এই চোর দেয় চম্পট, কিচ্ছু চুরি করতে পারেনি। বিধু সেই খবর শুনেই উত্তেজিত হয়ে বললেন, ওয়াটসন, এই ব্যাপার থেকে আমাদের ডিটেকটিভ জীবনের পত্তন করা যাক, যে চুরি করতে এসেছিল তাকে ধরে দেব। আমি সবিস্ময়ে বললুম, কেমন করে? বিধু মুখে বিপুল গাম্ভীর্যের বোঝা চাপিয়ে বললে, ডিটেকটিভের প্রথম

0: কর্তব্য হচ্ছে সূত্র আবিষ্কার করা। ঘটনাস্থলে চোর কিছু চিহ্ন নিশ্চয়ই রেখে গেছে। হ্যাঁ গেছে গেছে গেছে, একটা কোট।
1: কোট?
0: কোট তো থাকে গায়ে, চোর সেটা ফেলে গেল কেন? কাল রাতে কিরকম গুমোট গরম গেছে জানো তো, সিন্ধুক খোলবার আগে কাজের সুবিধে হবে বলে চোর বেটা বোধ হয় কোটটা গা থেকে খুলে রেখেছিল। তারপর তারা খেয়ে তাড়াতাড়িতে কোটটা নিয়ে লম্বা দিতে পারেনি। আমার পিঠ চাপড়ে বিধু বললে, ওয়াটসন, তোমার আন্দাজ করবার শক্তি দেখে খুশি হলুম, বহুত আচ্ছা, নিয়ে এসো সেই কোটটা। এক দৌড়ে বাড়িতে গিয়ে কোটটা নিয়ে এলো। ছোটোখাটো চৌকো ঘর কাটা ছিটের কোট। কোটের পকেট থেকে বেরোলো এক প্যাকেট পাসিং শু, সিগারেট আর কাগজে মোড়া খানিকটা দোক্তা এবং একটা আধলা। বিধু একটা ফিতে নিয়ে কোটটা খানিকক্ষণ ধরে মাপলে, তারপর গম্ভীর স্বরে বললে, ওয়াটসন, যে এই কোটের মালিক সে পান খেতে ভালোবাসে, সে বড় লোক নয়, সে দেহে খুব লম্বা চওড়া। বিস্ময়ে অভিভূত হয়ে বললুম, কি করে এমন অদ্ভুত আবিষ্কার করলে? সে চিনে বাদামও খায়। কি আশ্চর্য, কি করে জানলে? পকেটে যে দোক্তা নিয়ে বেরোয় সে পানের ভক্ত না হয়ে যায় না। যার সম্বল খালি একটা আধলা, যে পাসিং শোর মতো কম দামে সিগারেট ব্যবহার করে নিশ্চয়ই সে বড় লোক নয়। কোটের গলা, ছাতি আর ঝুলের মাপ দেখেই বোঝা যাচ্ছে লোকটার দেহ খুব লম্বা চওড়া। পকেটের ভেতরে কতগুলো চিনে বাদামের খোসা পেয়েছে, সুতরাং চোর চিনে বাদামও খায়। আমি উচ্ছ্বসিত হয়ে বললুম, ধন্য বিধু, ধন্য ধন্য তোমার বুদ্ধি। বিধু গর্বিত কণ্ঠে বলে, চোরের চেহারার স্বভাব জানা গেল, এখন তাকে গ্রেপ্তার করতে আর বেশি দেরি লাগবে না। বলতে কি, সে তো আমার হাতের মুঠোর বলেই সে হাত মুঠিবদ্ধ করে তুলে ধরলে। আমি বিস্ফারিত চোখে রোমাঞ্চিত দেহে বিধুর হাতের মুঠোর দিকে তাকিয়ে রইলুম, যদিও বুঝতে পারলুম না যে তার অতটুকু মুঠোর ভিতরে অত বড় একটা চোর বন্দি হবে কেমন করে। বিধু আবার বললে, ঠিক এই বাংলাদেশের পুলিশ, এবার দেখুক তারা বুদ্ধি থাকলে কত সহজে টপ করে চোর ধরা যায়। বিধু মুখে আবার বিপুল গাম্ভীর্যের ভাব এনে বললে, ডিটেকটিভের দ্বিতীয় কর্তব্য হচ্ছে সর্বদা চোখ খুলে রাখা। আমি বললুম, হ্যাঁ সর্বদা চোখ খুলে রাখলে চোখে কিছু পড়বে, অন্তত পোকামাকড় তো নিশ্চয়ই। তারপর কিছুকাল বিধু পথে পথেই দিন কাটায়, আমাদেরও দায়ে পড়ে সঙ্গে সঙ্গেই থাকতে হয়, কারণ শার্লক হোমসের সঙ্গে সঙ্গে ছায়ার মতো থাকতেন তার বন্ধু ওয়াটসন, আর আমিও হচ্ছি সেই ওয়াটসনেরই মূর্তিমান দ্বিতীয় সংস্করণ, না বলবার যে জনই। ঘুরে ঘুরে পায়ে পড়েছে যখন ফোসকা এবং রোদে পুড়ে পুড়ে গায়ের রং হয়েছে তামাটে, তখন হঠাৎ একদিন আমাদের খুলে রাখা সতর্ক চোখে পড়ল একটি অতিশয় সন্দেহজনক মূর্তি। বিধু উত্তেজিত আনন্দে একটি লম্ফ ত্যাগ করে বলল, ওয়াটসন, দেখেছ লোকটার চেহারা কিরকম লম্বা চওড়া? ওর গায়ের কোটটা দেখলে? হ্যাঁ, ছোট ছোট চৌকো ঘর কাটা ছিটের কোট, চোর আমাদের বাড়িতে যে কোটটা ফেলে গেছে ঠিক যেন তারই জোড়া। লোকটা সিগারেটও টানছে, কিন্তু ওটা কি সিগারেট? পাসিং শো হতে পারে, কাছে গিয়ে উকি মেরে দেখে আসবো নাকি? ওয়াটসন, ওয়াটসন, তুমি একটা আস্ত এবং মস্ত এস, তাহলে ও সন্দেহ করবে যে, আরে দেখো দেখো লোকটা কাকে ডাকলে, চিনে বাদামওয়ালাকে। সব হুবহু মিলে যাচ্ছে, চলো আমরা ওর পিছু নিই। পিছু নিলুম, আধ ঘন্টা এ পথে সে পথে ঘুরে ঘুরে লোকটা একটা পানওয়ালা দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। বিধু তফাত থেকে উকি মেরে দেখে বললে, ওয়াটসন, এ কি হলো, ও যে গোল্ড ফ্লেক্স সিগারেটের প্যাকেট কিনলে? বেটা, বোধহয় অন্য কোথাও চুরি করে হঠাৎ বড় লোক হয়ে পড়েছে। ওয়াটসন, তুমি একটি জিনিয়াস, ঠিক ধরেছো।

এখন একবার যদি ওর কোটটা হাতে পাই তাহলে কি হবে? চোরের কোটের সঙ্গে ওর কোটের মাপ মিললেই তো কেল্লা ফতে। সেইটাই তো সমস্যা। লোকটা গুন্ডার মতন দেখতে, জোর করে কোট দেখতে চাইলে হয়তো ধাঁ করে মেরেই বসবে। লোকটা আবার চলতে শুরু করলো, আমরাও তো আর সঙ্গ ছাড়লাম না। তারপর সে হঠাৎ একখানা বাড়ির ভিতরে ঢুকে অদৃশ্য হয়ে গেল। বাড়িখানার উপর একবার চোখ বুলিয়ে নিয়ে বিধু বললে, আজ রাত 12টার সময় এইখানে এসে আমার সঙ্গে দেখা করবে। বিধু মুখে বিপুল গাম্ভীর্যের জাহাজ নামিয়ে এনে বললে, ডিটেকটিভের তৃতীয় কর্তব্য হচ্ছে অসীম সাহসে বিপদ আপদকে তুচ্ছ করা। ওয়াটসন, নিশ্চয়ই তুমি ভীতু নও? রাত 12টা, আচ্ছা, চাঁদের আলোয় আমরা দুজনে সেই বাড়িখানার সামনে দাঁড়িয়ে আছি। চারিদিক কি স্তব্ধ, পথে নেই জনপ্রাণী। আমি বললুম,

অবলম্বন করে দোতলায় উঠতে হবে। অবশ্য আমিও উঠব। প্রস্তাব শুনে হৃৎকম্প উপস্থিত হল, কিন্তু মুখে বললুম, তারপর? সেই লোকটা নিশ্চয়ই এখন কোনো ঘরে শুয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। ঘুমোবার আগে কোটটা খুলে রেখেছে, আমাদের সেই কোটটাই আবিষ্কার করতে হবে। যদি ধরা পড়ি, এটা দেখলে কেউ আর আমাদের ধরতে আসবে না। দেখেছো এটা কি? আমি আটকে উঠে বললুম, কি সর্বনাশ, তুমি মানুষ খুন করতে চাও? ওটা যে রিভলভার। বিধু হেসে বললে, হ্যাঁ, নকল রিভলভার, বিলিতি খেলনার দোকানে পাওয়া যায়। এখন এসো আমরা উপরে উঠি। নল বেয়ে দোতলায় ওঠার হাঙ্গামাটা আমার মোটেই ভালো লাগলো না। একবার হাত ফসকালেই হয় হাসপাতাল, নয় নিমতলা ঘাটে যাত্রা করতে হবে, সজ্ঞানে বা অজ্ঞানে। ওয়াটসন হওয়ার এত বিপদ তা জানতুম না। মনে মনে ভগবানকে ডাকতে লাগলুম, কিন্তু তবুও ছাড়াননি, শেষ পর্যন্ত উঠতেই হলো। ফাড়ার মধ্যে প্রথম ধাক্কাটা কেটে গেল। জ্যান্ত অবস্থাতেই ছাদের উপরে গিয়ে দাঁড়ালুম বটে, কিন্তু মুখের টিপ টিপ শব্দ শুনতে পেলাম স্পষ্ট। এক হাতে টর্চ আর এক হাতে নকল রিভলভার নিয়ে বিধু চুপি চুপি বললে, ওইদিকে সিঁড়ি রয়েছে, পা টিপে টিপে আমার সঙ্গে নেমে এসো। পা টিপে টিপে অগ্রসর হলুম বটে, কিন্তু মনে হতে লাগলো আমার বুকের ধূপধূপানির শব্দে সারা পাড়া এখনই জেগে উঠবে। মনে মনে বললুম, হে মা কালী, হে মা দুর্গা, এ যাত্রা যদি মানে মানে আমাকে রক্ষা করো, তাহলে আমি আর কখনো ওয়াটসন হওয়ার চেষ্টাই আর করব না। কিন্তু আমার কাতর প্রার্থনা মা কালী বা মা দুর্গার কাছে পৌঁছবার আগেই বারান্দার ওধারের অন্ধকারের ভিতর থেকে গর্জন করে কেউ যেন বলে উঠল, কে রে, কে রে, কে রে? তারপরে অতি দ্রুত পায়ের শব্দ। বারান্দার এপার সাঁতরে বিধু তৎক্ষণাৎ একটা দরজা আবিষ্কার করে ফেলল এবং চোখের পলক পড়বার আগেই আমাকে টেনে নিয়ে একটা অন্ধকার ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। বিধু বললে, ডিটেকটিভের চতুর্থ কর্তব্য হচ্ছে উপস্থিত বুদ্ধি খাটাতে পারা। ভাগ্যিস আমি উপস্থিত বুদ্ধি হারাইনি, নইলে এতক্ষণে ওরা আমাদের ধরে ফেলত। হঠাৎ সুইচ টেপার শব্দ, সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে যেন তীব্র আলোর ঝড় খেলে গেল। এক মুহূর্ত অন্ধের মতো থেকে যখন আবার দৃষ্টিশক্তি ফিরিয়ে পেলুম, তখন স্তম্ভিত নেত্রে দেখলুম যে খাটের উপরে অবাক বিস্ময়ে বসে আছেন আমাদের স্কুলের হেড পণ্ডিত মশাই। নিজের চোখকেও বিশ্বাস করতে পারলুম না, কি করে সম্ভব আমাদের স্কুলের সদাই খাপ্পা হেড পণ্ডিত মশাই ভয়ঙ্কর ঘোট্টাই গাট্টার আবিষ্কারক রূপে ছেলে মহলে যিনি অত্যন্ত বিখ্যাত, আমরা কি আজ অজান্তে তাঁরই বাড়িতে তাঁরই স্বয়ং গৃহে এসে পড়েছি, একেবারে বাঘের মুখে? ঠকঠক করে কাঁপতে কাঁপতে ভয়ে আমার মূর্ছার উপদ্রব হল, উপক্রম হলো। ওদিকে বাহির থেকে ঘরের দরজায় ধাক্কা পড়তে লাগলো এবং সেই সঙ্গে চিৎকার শোনা গেল, চোর, চোর, চোর, দাদা, দাদা, তোমার ঘরে চোর ঢুকেছে। এ আবার কি হলো, চোরের খোঁজে এসে নিজেরাই চোর বলে ধরা পড়বো নাকি? হেড পণ্ডিত ছুটলেন, কে রে, প্রেমলাল না? আরে আরে বিধুভূষণ, যে ব্যাপার কি হে, তোমরা স্বদেশি ডাকাত হয়েছ নাকি? ধন্য বিধু, তখনও উপস্থিত বুদ্ধি হারাতে রাজি হল না সে। মুখে হাসি আনবার মিথ্যে চেষ্টা করে সে বললে, আজ্ঞে না স্যার, আমরা স্বদেশি ডাকাত নই, আমরা হচ্ছি প্রাইভেট ডিটেকটিভ। প্রাইভেট ডিটেকটিভ বটে বটে, তাই রাত বারোটার সময় চোরের মতো ঢুকেছো আমার বাড়িতে, ওদিকে তারা খেয়ে পালিয়ে এসেছো আমার ঘরে, আমাকে ন্যাকা পেয়েছো না? আচ্ছা দাঁড়াও। পণ্ডিত মশাই খাট থেকে লাফিয়ে পড়ে বেগে তেড়ে এসে বিধু ডিটেকটিভের মাথায় হঠাৎ করে বসিয়ে দিলেন তার প্রসিদ্ধ খোট্টাইগারটা।

ইতিমধ্যে আমার ভীত ও ব্যস্ত চোখে পড়ল ঘরের একটা জানলায় একটা গড়াগ্নি। পণ্ডিত মহাশয়ের দ্বিতীয় গাঁটটা বিধুর মাথায় অবতীর্ণ হওয়ার আগেই সেই ভাঙা দেয়া জানলা দিয়ে আমি রাস্তায় ঝাঁপ খেলুম। হাতে পায়ে যথেষ্ট চোট লাগলো বটে, কিন্তু সুবিখ্যাত খোট্টার গাঁটটার তুলনায় সেসব আঘাত কিছুই নয়। পরদিন সকালে বিধু ম্লান মুখে দেখালে গাঁটটার চোটে তার মাথার 11 জায়গা ফুলে ঢিবি হয়ে উঠেছে। খোয়াই গাঁটটার কীর্তি দর্শন যখন শেষ হলো, বিধু অভিমান ভরে বললে, ওয়াটসন, তুমি যে এমন কাপুরুষ আমি তা জানতুম না। আমাকে জমের মুখে ফেলে অনায়াসে চম্পট দিলে। দুঃখিত স্বরে বললুম, পালিয়ে আর এলুম কোথায় ভাই? জমের মুখ থেকে কি পালিয়ে আসা যায়? স্কুলে গেলেই টের পাবে খোট্টাই গাঁটটা আমারও জন্য বিপুল বিক্রমে অপেক্ষা করছে। বিধু মাথা নেড়ে বললে, না তোমার আর ভয় নেই, তুমি হচ্ছ মাত্র ওয়াটসন আর আমি হচ্ছি বাংলার শার্লক হোমস, তোমার চেয়ে ঢের বড়, আর বড় গাছই ঝরে পড়ে। বিধুর জাঁক আজ আর ভালো লাগলো না, বিরক্তভাবে বললুম, তার মানে? বিধু বললে, সমস্ত ঝড় আমার মাথার উপর দিয়েই বয়ে গেছে, তোমার আর কোনো ভয় নেই, তাই নাকি? গাঁটটা বৃষ্টি যখন থামলো তুমি তখন কি করলে? আমি পণ্ডিত মশাইকে সব কথা খুলে বললুম। শুনে তিনি 5 মিনিট ধরে হো হো করে হেসে বললেন, এসব কথা জানলে আমি তোমাকে এত জোরে এতগুলো গাঁটটা মারতুম না। তার ঘরে রসগোল্লা ছিল, আমাদের মিষ্টি মুখ করিয়ে তবে ছেড়ে দিলেন। আমরা যার পিছু নিয়েছিলাম তাহলে সেই লোকটাকে, পণ্ডিত মশাইয়ের ভাই, আমাদের বড় ভুল হয়ে গেছে, আবার দেখছি গোড়া থেকে তদন্ত আরম্ভ করতে হবে। ডিটেকটিভের পঞ্চম কর্তব্য হচ্ছে, বাধা দিয়ে বললুম, তোমারও ডিটেকটিভের কর্তব্যের তালিকা রেখে দাও, মানুষের শ্রেষ্ঠ কর্তব্য হচ্ছে নিজের প্রাণ বাঁচানো, আমি আর তোমার দলে নেই। সে কি ওয়াটসন? কে ওয়াটসন? আমার নাম প্রেমলাল মিত্র, মনে রেখো, নিজের নাম আমি আর কখনো ভুলবো না, তুমিও ভুলবে না।

শ্রোতা বন্ধুরা, একটা অসাধারণ ভজন শুনতে শুনতে আমরা ঢুকে পড়লাম আমাদের সফরনামা পর্বে। আপনাদের সবাইকে গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু আর যে মহুয়া রয়েছি, আজকে দুপুরের আড্ডায় একদম থাকবো 6:30 পর্যন্ত। তো এই পর্বে, সফরনামা পর্বে, আজ জানিয়ে দিচ্ছি যে আজ গজল সম্রাট অনুপ জালোটার 74তম জন্মদিন। জানাই তাকে শুভকামনা। আজকের দিনে 1953 সালে তার জন্ম হয়েছিল। আমরা সবাই জানি অনুপ জালোটার একটা আলাদাই মোহ তৈরি করা, তাই না? ভজন ওনার কণ্ঠে অসাধারণ লাগে। এমন কিছু ভজন রয়েছে যে ভজনগুলো বারবার কেবল শুনতে ইচ্ছে করে। ভারতীয় সঙ্গীতের উল্লেখযোগ্য ধারা ভজন এবং উর্দু গীত ধারা গজলের খ্যাতিমান ভারতীয় গায়ক তিনি। ভজনে অসামান্য দক্ষতা ও নিপুণতার জন্যে ইতিমধ্যেই তিনি ভজন সম্রাট নামে আখ্যায়িত হয়েছেন। তাহলে আমরা না হয় কথা আর না বাড়িয়ে চলে যাই একটা দীর্ঘ গানে, যেই গানটি আপনাদের সবার খুব ভালো লাগবে। বিশেষ করে আজকের দিনে এই গানটি মনে হয় বেশি ভালো লাগবে শুনতে। তাহলে চলুন অনুপ জালোটার কণ্ঠে আরও একটি ভজন আমরা শুনে নিচ্ছি। চেষ্টা করব সফরনামা পর্বে অনুপ জালোটার কণ্ঠে কিছু সুন্দর সুন্দর ভজন আমরা শোনাতে।

0: সত্যি তিনি ভজন সম্রাট, এত সুন্দর অসাধারণ এই গানটি আমরা শুনলাম অনুপ চিলাটার কণ্ঠে।
1: কানহাইয়া আর মাইয়া দোনো কণ্ঠ সে লগে আঁসু বহা রহে হ্যাঁ, দোনো কো মালুম হ্যায় মাখন খায়া হ্যায় আর দোনো কহ রহে হ্যায় মাখন নাই খায়া। কানহাইয়া নে দেখা আব তো মা মান গই হ্যায়, আব ঝুঠ বোলনে সে ক্যা ফায়দা। यहां सूरदास जी के शब्दों का चमत्कार देखिए, कन्हैया ने अपने ही शब्दों में स्वीकार भी किया है।

এই ভজন সম্রাটের জন্ম হয়েছিল উত্তরাখণ্ডের নৈনিতালে। তার পিতা ছিলেন পাঞ্জাবের শ্যাম চৌরাসি ঘরানার বিখ্যাত ভজন গায়ক পুরুষোত্তম দাস জালোটা। তার শিক্ষা উত্তরপ্রদেশের লখনৌতে, আর তিনি বলতে অঞ্চলটার কথা বলছি, তিনি আকাশবাণীতে কোরাস গায়ক হিসেবে সঙ্গীতকে পেশা হিসেবে গ্রহণ করেছিলেন। তিনি সাধারণত সন্তুর, ঢোলক, শারদ, সারেঙ্গি, বিহালা, সেতার, তবলা, গিটার ইত্যাদি বাদ্যযন্ত্র ব্যবহার করতেন তারই ভজনের সঙ্গে যন্ত্র হিসেবে। শ্রোতাবন্ধুরা, আজ আমরা সফরনামা পর্বে কথা বলছি গজল সম্রাট অনুপ জালোটাকে নিয়ে, কারণ আজকে ওনার জন্মদিন, 74তম জন্মদিন। তো বেশিরভাগ গজল তিনি গেয়েছেন ভক্তিগীতি, অর্থাৎ

ভজনের উপর। তারপর তো রয়েছেই, এখন আমরা একটা গান শুনব, যে গানটা বাংলা ছায়াছবিতে ব্যবহৃত হয়েছিল, দোলন চাপা ছবিতে এই গানটা গেয়েছিলেন তিনি। আর এই ছবিতে কাস্টিং যাদের করা হয়েছিল তারা হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, সন্ধ্যা রায়। আর এই গানটি, হ্যাঁ এই গানটি লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় আর তাতে সুর দিয়েছিলেন কানু ভট্টাচার্য। তাহলে চলুন দোলন চাপা ছবি থেকে এই গানটি একবার শুনে নিই অনুপ চিলোটার কণ্ঠে।

30 বছর ধরে ভজন এবং গজল নিয়ে 200+ অ্যালবাম প্রকাশ করেছেন তিনি। 5টি মহাদেশের 400+ শহরে প্রায় 5,000 বার সরাসরি অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে সেই অনুষ্ঠানগুলি তার একক অনুষ্ঠান ছিল। শ্রোতা বন্ধুরা, সফরনামা পর্বে আমরা শুনছি অনুপ চলোটার কণ্ঠে ভজন। হ্যাঁ, এক্ষুনি শুনলাম একটি নজরুল গীতি, অসাধারণ সেই গানটি। এবারও শুনবো আমরা আরও একটি গান, তো সেই গানটিও অবশ্যই অনুপ চলোটার কণ্ঠে। হ্যাঁ, এর আগে আমরা অন্য কণ্ঠে শুনেছি, তবে এই মুহূর্তে আমরা শুনতে যাচ্ছি অনুপ চলোটার কণ্ঠে একই গান। এই গানটি একটি ছবিতে ব্যবহৃত হয়েছে, হিন্দি ছায়াছবিতে। তো চলুন আমরা এই গানটি ওনার কণ্ঠে শুনে নিই।

갖다 먹여 준 게.

আমরা অনুপ জলোটার কণ্ঠে শুনলাম জীবন সঙ্গী ছবি থেকে এই গানটি। তিনি যে শুধুমাত্র ভজন কীর্তন করেছেন, গজল করেছেন তাই নয়, তিনি বাংলা ছায়াছবি এবং হিন্দি ছায়াছবি উভয়ের ক্ষেত্রেই কিন্তু তিনি তার কণ্ঠ দিয়েছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন ছবিতে আমরা তাকে দেখেছি গান গাইতে। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে একটু আগে আমরা শুনছিলাম যে লাগা চুনরি মে দাগ ছুপাও কা, এই গানটা আমরা শুনেছি এর আগেও, কিন্তু এবার আমরা শুনলাম একটু অন্যরকমভাবে অনুপ জলোটার কণ্ঠে। আসলে এই অনেকগুলো ভাষা, যেমন 8টি ভাষায় তিনি কিন্তু গান গেয়েছেন এবং 150+ ভজন গজল এবং অন্যান্য গানও রেকর্ড করেছেন তিনি। তো বুঝতেই পাচ্ছেন 74তম জন্মদিন আজ। তো আরও কিছু গান আমরা, আর অল্প সময় রয়েছি না, খুব সম্ভবত একটা কি দুটো গান আমরা শুনতে পারবো। তাহলে অনুপ জলোটার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। আজকের এই অনুষ্ঠানটা ছিল, মানে সফরনামা পর্বে আমরা ছিলাম আর আপনারা সবাই ছিলেন আমার সঙ্গে, আমি আজে মহুয়া রয়েছি আপনাদের সঙ্গে। তো চলুন এই গানটি, হ্যাঁ নজরুল গীতিও কিন্তু তিনি করেছেন, তো নজরুল গীতির এই বিখ্যাত গানটি শুনবো আমরা ওনার কণ্ঠে।

এখন শুনবেন নিউজ হেডলাইন্স। লোকসভায় পাশ হলো পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 এবং রাজ্যসভায় পাশ হলো প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার সংশোধনী বিল। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় আজ পালিত হচ্ছে গুরু পূর্ণিমা উৎসব, যা ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত। এই উপলক্ষে দেশ জুড়ে মানুষ তাদের গুরুর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। উল্লেখ্য, ভগবান বুদ্ধ জ্ঞানলাভের পর এই দিনেই সারনাথে তার প্রথম ধর্মদেশনা প্রদান করেছিলেন, সেই কারণে বৌদ্ধ ধর্মাবলম্বীরা দিনটি বিশেষভাবে পালন করে থাকেন। এদিকে গুরু পূর্ণিমা উপলক্ষে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভা স্পিকার ওম বিড়লা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাজ্যসভায় আজ ত্রিপুরা জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন এবং আবাসিক দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, এই ধরনের আধুনিক কেন্দ্র গড়ে উঠলে জনজাতি যুবকদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। এছাড়াও মন কি বাতে ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র চং প্রেং ও লোকশিল্পী সূর্যকুমার দেববর্মার প্রশংসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজ্যবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্যে সকল অংশের ধর্মীয় সংখ্যালঘু জনগণ রাজ্যের উন্নয়নে কাজ করছেন। আজ আগরতলার প্রজ্ঞাভবনে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প ও সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণের মধ্যে ঋণ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি একথা বলেছেন। তিনি বলেন, রাজ্য সরকার প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের আহ্বানে ছাড়া দিয়ে কাজ করছে। আজ বিশ্ব ব্যাঘ্র দিবস। বাঘের সংরক্ষণ, বিচরণ স্থল রক্ষা সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে দিনটি বিশ্বজুড়ে পালন করা হয়। গত প্রায় এক দশকে বাঘের সংখ্যা বেড়েছে 78%। বর্তমানে বিশ্বের সবথেকে বেশি সংখ্যক বাঘের আবাস স্থল ভারত। বিশ্বের মোট বাঘের 70%ই রয়েছে ভারতে। শুনলেন নিউজ হেডলাইন্স।

শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই আছেন আমার সঙ্গে, তাই না? পুরো অনুষ্ঠানটা চলছে দুপুর 2:30 থেকে। বিভিন্ন পর্বে আমরা শুনেছি বিভিন্ন গান গল্প। এবার আমরা ঢুকে পড়লাম যেই গানটিতে বা যে গানের গল্পে, সেই গল্পের নাম হচ্ছে আজকের শিল্পী। অর্থাৎ আজকে এই মুহূর্তে যে পর্বে রয়েছি সেই পর্বের নাম আজকের শিল্পী। আপনাদের সঙ্গে আমি আছি, মহুয়া রয়েছি। তো আজকের শিল্পী পর্বে আমরা প্রত্যেকেই জানি যে প্রতি বুধবার এই অনুষ্ঠানটা হয় এবং এখানে আমরা কোনো একজন শিল্পীকে নিয়ে কথা বলে থাকি। হ্যাঁ, অবশ্যই সেই শিল্পী হতে হবে কোনো একজন গায়িকা অথবা একজন গায়ক। আজ যে শিল্পীর সম্পর্কে কিছু কথা বলবো,

কিছু কথা বলবো, কারণ অনেক বেশি গান শুনবো। আমার মনে হয় এই শিল্পী শুধুমাত্র তার গান দিয়ে ভুবন ফুলিয়ে রেখেছেন, তার হাসি দিয়ে ভুবন ফুলিয়ে রেখেছেন, আমাদের ফুলিয়ে রেখেছেন, কারণ তার মুখ কখনো কোমরা হতে আমরা দেখিনি। যে কোনো ফটোতেই, যেগুলো এখন হয়তো বা সোশ্যাল মিডিয়ার কারণে আমরা পেয়ে থাকি, কিন্তু যখন আমাদের ছোটবেলা ছিল তখন কদাচিৎ সেটা দেখা যেত কোনো টিভির স্ক্রিনে অথবা পত্রপত্রিকার সামনে অথবা কোনো ম্যাগাজিনের সামনে, ফার্স্ট পেপার। তো সেই সময়ের কথাই বলছি যে কখনোই আমরা তাকে গোমড়ামুখ হয়ে থাকতে দেখিনি। সেই শিল্পী হচ্ছেন মোহাম্মদ রফিজি। আজ আমরা আজকে শিল্পী পর্বে কথা বলবো ওনাকে নিয়ে, আর শুনবো ওনার কণ্ঠে অসাধারণ সব গান। তিনি কী গান করেননি সেটাই হচ্ছে প্রশ্নচিহ্ন, কারণ তিনি বাংলা ছায়াছবিতে গান করেছেন, তিনি হিন্দি ছায়াছবিতে গান করেছেন, তিনি রোমান্টিক গান করেছেন, তিনি দুঃখের গান করেছেন, বিরহের গান করেছেন, তিনি নজরুল গীতিও সমানভাবে সুন্দরভাবে তার কণ্ঠে ফুটিয়ে তুলেছেন। তাহলে চলুন আমরা চলে যাচ্ছি এখন আজকের শিল্পী পর্বের শিল্পীকে নিয়ে আর শিল্পীর গানকে নিয়ে এই পর্বে থাকছি আমরা। তাহলে এখন শুনবো আমরা এই শিল্পীর কণ্ঠে একটি বাংলা গান, ঠিক আছে? চলো আপনারা ফোন করুন 03-8123-2623 এই নম্বরে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে 09421699965 এই নম্বরেও জানাতে পারেন, অথবা ফোন করে জানাতে পারেন। হ্যাঁ, ল্যান্ডলাইন নাম্বার বললাম, তার সঙ্গে 9485007172 এই নম্বরটিও রয়েছে। পরপর তিনটি নাম্বার দেওয়া হয়েছে আপনাদেরকে, আপনারা যেখানে খুশি কথা বলুন আর আমাদের সঙ্গে থাকুন। তাহলে চলে যাচ্ছি সরাসরি গানটিতে।

0: মোহাম্মদ রফি। নামটা শুনলেই সদা হাস্যময় এক ভদ্রলোকের মুখ ভেসে উঠবে। ইন্টারনেট খুঁজলেও রফি সাহেবের একটাও গোমরা মুখের ছবি খুঁজে পাবেন না। মিষ্টি হাসির মতোই সুরে লাগছিল তার গলা। যে কোনো নায়কের অভিনয় আঙ্গিকের সাথে মিলিয়ে গান করার মতো দক্ষতা ছিল তার। তাই শাম্মী কাপুর হোক, দিলীপ কুমার, রাজেন্দ্র কুমার, বিশ্বজিৎ, জয় মুখার্জি, ধর্মেন্দ্র, মনোজ কুমার, রাজকুমার, দেবানন্দ, এমনকি মেহমুদ বা জনি ফাকারের কণ্ঠে গানগুলি শুনলে বোঝাই যেত ভদ্রলোকের গানের গলার রেঞ্জ। পরবর্তীতে কিশোর যুগেও অমিতাভ, রাজেশ খান্না, ঋষি কাপুর, শশী কাপুরের কণ্ঠেও তার প্রশ্নাতীত বিচরণ ছিল। গজল ভজন, রাগাশ্রিত গান, মডার্ন গান, অবিশ্বাস্যভাবে তার বিচরণ। এত সুরেলা কণ্ঠে তিনি গাইতেন যে 50-60 দশকের বহু নায়কের ছবি দেখতে কম, রফি সাহেবের গান শুনতে লোকে বেশি যেত। হ্যালো, নমস্কার। হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার,
1: রিনা পাল বলছি।
0: হ্যাঁ বল।
1: ম্যাম, আমাকে একটা মোহাম্মদ রফির আধুনিক গান শোনাবেন। অনেকদিন ধরে শোক, আমি ফোন করেও পাচ্ছি না। মোহাম্মদ রফির না না পাখি চাচ্ছি, মেরোনো পীর মেরোনো গান।
0: আমরা ফিরে আসছি, আমরা যাব আপনাদের অনুরোধ নেব আর একটু পরেই, রাগে অনুরাগে পর্বে।
1: পাঁচটা থেকে গানটা আমার খুব শোনার ইচ্ছে ম্যাম।
0: আচ্ছা, সঙ্গে থাকুন, ঠিক আছে? এটা তো অনুরোধের আসন নয়, তাই মনে হয়।
1: না না, এমনিতেই বলছিলাম কি তো ওনার গান তাই।
0: হ্যাঁ, আমার লিস্টে যদিও আছে, আপনি সঙ্গে থাকুন। ধন্যবাদ। শঙ্কর জয়কিষণ, নওশাদ, শচীন কর্তা, অপিনয় আশা, লক্ষ্মীকান্ত প্যারেলাল, রাহুল দেববর্মন, মদনমোহন, জয়দেব, কল্যাণজি, আনন্দজি, সকল সঙ্গীত পরিচালকের অন্যতম প্রধান পছন্দ ছিলেন রফি সাহেব। নির্বিবাদী রফি সাহেব বিনা পারিশ্রমিক কত যে গান গেয়েছেন, কত ব্যক্তিকে সাহায্য করেছেন, তারই অত্যা নেই। আমরা তাহলে কথা না বলে, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সোজা আরেকটি গানে। হ্যাঁ, বন্ধু আছেন সঙ্গে। হ্যালো, নমস্কার। হ্যালো
2: হ্যালো মহাদি।
0: হ্যাঁ
2: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কে বলছিলেন?
2: লক্ষ্মীকান্ত প্যারেলালের গান দিবেন না? দেন, আমি ওনার কাছেই ছিলাম। দেন, কোন গান দিবেন আপনার পছন্দ মতো দেন।
0: কার কাছে ছিলেন?
2: লক্ষ্মীকান্ত প্যারেলাল, ওনার আমি চার ডিপার্টমেন্ট আন্ডারে ছিল।
0: আচ্ছা আচ্ছা, কে বলছিলেন?
2: দিলীপ মহিন্দার, বিদ্যানগর।
0: আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। আমরা এবার একটা অন্যরকম গান শুনব। হ্যাঁ, স্যাড সংও তো তিনি অনেক গেয়েছেন, তো সেরকমই একটি গান শুনবো আমরা এবার, পাগলা কহিকা ছবি থেকে।

কেমন লাগে? আজ 2026-এর আজকের তারিখে দাঁড়িয়ে এই গানটি শুনছি। সেই 1964 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। গানটি গেয়েছিলেন মোহাম্মদ রফিজি এবং আশা ভোসলে, আর তাতে অভিনয় করেছিলেন সবার প্রিয় শাম্মী কাপুর এবং আশা শর্মিলা ঠাকুর। একমাত্র শর্মিলা ঠাকুরই এখনও জীবিত রয়েছেন, বাকি মোটামুটি গায়ক গায়িকারা সবাই চলে গেছেন এবং অভিনেতা শাম্মী কাপুরেরও দেহান্ত হয়েছে অনেক দিন। একবার বিনোদ খান্না সরাসরি বলে বসেন, আমার লিপে রফি সাহেবের গান একদমই মানাবে না। হ্যাঁ, ঘটনাটি 70-এর দশকের তুমুল জনপ্রিয় সিনেমা হাত কি সাফাইয়ের শুটিংয়ের সময়কার। আসল ঝামেলাটা কোথায় ছিল? তখন পর্দায় বিনোদ খান্না মানে রাফ অ্যান্ড টাফ, ড্যাশিং আর একদম অ্যাকশন হিরো ইমেজ ছবির জন্য একটা রোমান্টিক গান তৈরি হচ্ছিল। আমাদের সবার প্রিয় ওয়াদা করলে সাজনা গাওয়ার কথা মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকরের, কিন্তু গোল বাঁধল বিনোদ খান্নাকে নিয়ে। তিনি মনে করেছিলেন তাঁর এই পুরুষালী আর শক্তপোক্ত ইমেজের সাথে রফি সাহেবের এত সুমধুর রোমান্টিক কণ্ঠ নাকি

মোটেও ম্যাচ করবে না, তাই তিনি গানটিতে লিপসিং করতেই সোজা আপত্তি জানিয়ে বসলেন। একদিকে নিজের ইমেজে অবিচল হিরো, অন্যদিকে সুরকারদের বিশ্বাস, পুরো টিম তখন চরম বিপাকে। সুরকারদের বাজিমাত, কিন্তু এই গানের সুরকার কল্যাণজী আনন্দজি জুটি আর গীতিকার গুলশন বাওরা একদম এক চুলো নড়তে রাজি হলেন না। তাদের মনে শতভাগ আস্থা ছিল যে এই গানের ভেতরে যে আবেগ আর গভীর রোমাঞ্চ লুকিয়ে আছে সেটা রফি সাহেবের থেকে ভালো আর কেউ ফুটিয়ে তুলতে পারবেন না। অনেক বুঝিয়ে সুঝিয়ে শেষমেশ বিনোদ খান্নাকে রাজি করানো হলো আর রফি সাহেবের কণ্ঠেই গানটি রেকর্ড করা হলো। তারপর যা ঘটল তা একদম ইতিহাস। মুক্তির পর শুধুই রফি ঝড়। সিনেমা হলে হাত কি সাফাই মুক্তি পেতেই ওয়াদা করলে সাজনা গানটি চারিদিকে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। যে কণ্ঠকে বিনোদ খান্না নিজের চরিত্রের জন্য অনুপযুক্ত ভেবেছিলেন সেই কণ্ঠে গানটি মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিল। বিনোদ খান্নার স্ক্রিন প্রেজেন্স আর রফি সাহেবের গায়কি মিলে তৈরি হলো এক অসামান্য জাদু। আসলে সত্যিকারের প্রতিভা কখনো ইমেজের বাঁধনে আটকে থাকে না। রফি সাহেবের গলার জাদু এমন এক অলৌকিক জিনিস ছিল যা যে কোনো গান নায়কের চেহারার সাথেই অনায়াসে মিশে যেত। আজও যখন গানে বাজে ওয়াদা করলে সাজনা, মনটা অনায়াসে বলে ওঠে রফি সাহেব আপনার কোনো বিকল্প সত্যিই ছিল না। চলুন না আমরা আবারও না হয় সবাই একসাথেই গানটা শুনি।

আমরা এতক্ষণ ধরে শুনছি মোহাম্মদ রফির কণ্ঠে কি অসাধারণ সব গান। গানগুলো কখনো সেটা রোমান্টিক, কখনো সেটা বিরহের, কখনো সেটা আবার আনন্দঘন। সত্যি যেভাবেই আমরা গান শুনে থাকি না কেন মোহাম্মদ রফির কণ্ঠে, কিন্তু ভদ্রলোকের মুখে সর্বদাই হাসি একখানা লেগে রয়েছে। আবারও আমরা আজকের এই পর্বে কথা বলছি মোহাম্মদ রফিকে নিয়ে। 31 জুলাই মোহাম্মদ রফিজির কে নিয়ে অনুষ্ঠান করতে পারতাম, কিন্তু এখন মনে হচ্ছে যে না, আজকেই করে ফেলি, তর্শই ছিল না। কারণ আজকে শুরুতেই যেহেতু অনুষ্ঠানটা আজকের দিনে পড়েছে, আজকের দিন অর্থাৎ

মোহাম্মদ রফিজির কে নিয়ে অনুষ্ঠান করতে পারতাম, কিন্তু এখন মনে হচ্ছে যে না, আজকেই করে ফেলি। তর্শই ছিল না, কারণ আজকে শুরুতেই যেহেতু অনুষ্ঠানটা আজকের দিনে পড়েছে, আজকের দিন অর্থাৎ গুরু পূর্ণিমা, অনুপ জলোটার জন্মদিন ছিল, আর তাই ভজন শুনলাম। আর এখন আমরা শুনছি মোহাম্মদ রফির কণ্ঠে ভীষণ সুন্দর সুন্দর মনে লাগা, মনে লেগে থাকার মতো, মনে রাখার মতো কিছু গান। আসলে নামটা শুনলেই সদা ভাস্যময় এক ভদ্রলোকের মুখ ভেসে উঠবে। ইন্টারনেট খুঁজলেও রফি সাহেবের একটাও কোমরা মুখের ছবি খুঁজে পাওয়া যাবে না। মিষ্টি হাসির মতোই সুরেলা ছিল তার গলা, যে কোনো নায়কের অভিনয় আঙ্গিকের সাথে মিলিয়ে গান করার মতো দক্ষতা রাখছিল। এবার আমরা শুনব একটি বাংলা গান।

ঘনিষ্ঠ মানুষদের সবাই বলেছেন যে মোহাম্মদ রফি ছিলেন একজন মহৎ হৃদয়ের মানুষ। একটা টিভি চ্যানেলে অন্য কাপুর যা বলেছিলেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বিদেশি মোটর গাড়ি কেনার পর সেই গাড়ি চালাতে দক্ষ ড্রাইভার রাখার দরকার হয়ে পড়ে, তখন মোহাম্মদ রফির দেশি গাড়ির ড্রাইভারকে ছাড়িয়ে দেওয়ার প্রশ্ন ওঠে, ছাড়িয়ে দিতেও হয়। কিন্তু সেই দেশি গাড়ির ড্রাইভারকে ছাড়িয়ে দেওয়ার আগে রফি সাহেব তার ভাত কাপড়ের ব্যবস্থা করে দেন। উনি সেই ড্রাইভারকে একটা ট্যাক্সি কিনে দেন আর নিজে উদ্যোগ নিয়ে ট্যাক্সির রোড পারমিট পার করে দেন। একটা ঘরোয়া কথা আছে না, যে ঈশ্বর দিয়ে ধন দেখে মন। রফির মতো টাকার অধিকারী তৎকালীন বোম্বেতে আরও অনেকেই ছিলেন, কিন্তু তাদের মধ্যে কজনই বা ওনার মতো মনের অধিকারী ছিলেন। পারিশ্রমিক নিয়ে রফি সাহেব ছিলেন বরাবরই উদার।

ছিল। 1968-তে প্রডিউসার জয় মুখার্জি হামসায়া নামে একটি ছবি বানিয়েছিলেন। ছবিটি সুপার ফ্লপ করেছিল, কিন্তু সে ছবিতে রফির গাওয়া দিল কি আওয়াজ ভীষণ গানটি সুপার হিট হয়েছিল। ছবিটি করে জয় মুখার্জি সর্বশান্ত হয়েছেন শুনে রফি সাহেব সেই ছবি থেকে পাওয়া পারিশ্রমিকটি ঘামে ভরে জয় মুখার্জিকে ফেরত দিতে গেলেন। জয় মুখার্জি তো সে টাকা কিছুতেই নেবেন না। স্বল্পভাষী রফি সাহেব নাকি টাকার খামটি জয় মুখার্জির জামার পকেটে ঢুকিয়ে দিয়ে মৃদু হেসে বলেছিলেন, কভি দিল কি আওয়াজ ভীষণ। অর্থলোভ মোহাম্মদ রফির ছিল না, আর এজন্যই তাকে সঙ্গীত জীবনে অনেক ক্ষতিও স্বীকার করতে হয়েছে। একটা সময় ছিল সঙ্গীত শিল্পীদের রয়্যালিটির দাবিতে সরব হয়েছিলেন লতা মঙ্গেশকর এবং অন্যান্য শিল্পীরাও। তখন মোহাম্মদ রফি প্রকাশ্যে লতা মঙ্গেশকরের বিরোধিতা করেন এবং এরই ফলস্বরূপ অনেক বছর তারা একসঙ্গে কোনো গান করেননি। পরে লতাজি উত্তর দিয়েছিলেন, এই মানে জিজ্ঞেস করার পর উত্তর দিয়েছিলেন যে রফি সাহেবের ভজন, এই ভজন গাওয়ার সময় যাতে তার সংস্কৃত শব্দ উচ্চারণ নির্ভুল হয় সেই জন্য বৈজু বাওরা ছবিতে ভজন রেকর্ডিংয়ের আগে কাশীর এক পণ্ডিতের কাছে রীতিমতো সংস্কৃতের পাঠ নিয়েছিলেন রফি সাহেব। এমনই ছিল তার সঙ্গীতের প্রতি আত্মনিবেদন। আমরা এখন এই গানটা শুনবো। এই গানটা বিখ্যাত একটা গান রফিজির কণ্ঠে।

1980 সালের 31শে জুলাই তাকে আমরা হারিয়ে ফেলি। দুর্গাপূজার জন্য একটি শ্যামা সঙ্গীত রেকর্ডিং করতে গিয়ে হঠাৎ মেসিভ হার্ট অ্যাটাক, আর তারপর চিরনিদ্রায় চলে গেলেন বলিউডের তানসেন। এই পর্ব থেকে বিদায় নিতে নিতে শুনব আরও একটি গান গাইড ছবি থেকে ওনারই কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, 5টা যেই বাজলো সঙ্গে সঙ্গে বন্ধুদের ফোনের আনাগোনা শুরু হয়ে গেছে, না আগেও করছিলেন। যাই হোক, আপনারা সবাই জানেন এখন আমরা যে পর্বে রয়েছি সেই পর্বের নাম রাগে অনুরাগে। আর এই পর্বে আমরা শুনব, আপনাদের থেকে অনুরোধ রাখব বাংলা ছায়াছবির গানের। কোনো রকম কোনো অ্যালবামের গান যেন না হয়, থাকবে শুধুমাত্র অনুরোধটা বাংলা ছায়াছবি থেকে। তাহলে ফোন করুন, আপনাদের অনুরোধ জানান বাংলা ছায়াছবি থেকে কোন গানটা শুনতে চাইছেন। আর আপনাদের সঙ্গে আমি এই পারে রয়েছি আরজে মহুয়া। তাহলে বন্ধু আছেন সঙ্গে, হ্যালো নমস্কার, শুভ সন্ধ্যা।
1: শুভ বিকেল, নমস্কার দিদি ভাই।
0: শুভ বিকেল, কে বলছিলেন?
1: আমি কুমারঘাট থেকে বুলটি দাস।
0: বুলটি দেবী, আচ্ছা বলুন কি গান শুনবেন?
1: মোহনার দিকে আছে গোন নিতাই।
0: আছে গোন নিতাই, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।
1: হ্যাঁ ধন্যবাদ আপনাকেও,
0: ভালো থাকবেন। আছে গোন নিতাই, দারুণ সুন্দর একটি গান। কোথা থেকে কখন? হ্যালো নমস্কার, কে আছেন বন্ধু?
2: হ্যাঁ নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার।
2: আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ অমিতাভ বাবু বলুন।
2: হ্যাঁ, গুরু পূর্ণিমা শুভেচ্ছা নেবেন
0: আপনাকে,
2: আর সেই সঙ্গে আজকে গুরু পূর্ণিমা গুরুদক্ষিণা ছবির একটা গান, কোথা আছো গুরুদেব আমি জানি না,
0: আচ্ছা
2: যদি সংগ্রহ থাকে অনুগ্রহ করে শোনাবেন। ভালো থাকবেন, নমস্কার নেবেন।
0: ভালো থাকবেন আপনিও। কোথা আছো গুরুদেব বাবা, আজকে যেমন সবই গুরু পূর্ণিমার উপলক্ষে গান। আচ্ছা ঠিক আছে, আরো একজন বন্ধু আছেন। হ্যালো নমস্কার, হ্যালো হ্যালো। হ্যাঁ কে বলছেন?
3: নমস্কার ম্যাডাম।
0: হ্যাঁ নমস্কার।
3: নমস্কার ম্যাডাম, আমি বটাসে নাম নাম হলো চৈত্র দেবর্মা বন্যাবারে।
0: কি দেবর্মা? চৈত্র দেবর্মা?
3: হ্যাঁ হ্যাঁ ম্যাডাম ম্যাডাম।
0: আচ্ছা বলুন কি গান শুনবেন?
3: মানে হিন্দি না বাংলা?
0: বাংলা ছায়াছবি ফিল্ম।
3: ও বাংলায় না দেয় দেন আনন্দ আশ্রম।
0: কোন গানটা?
3: কোন একটা গান দিয়ে দেন ম্যাডাম,
0: যে কোনো গান। ভালো ছায়া, আচ্ছা ভালো ছায়া একটা গান আপনার জন্য অবশ্যই দিয়া দিন, ধন্যবাদ। আচ্ছা তাহলে এবার আমরা না

0: আর একজন বন্ধু আছেন। হ্যালো, নমস্কার,
1: হ্যালো, নমস্কার দিদি। শুভ বিকেল।
0: শুভ বিকেল।
1: আমি শিবচন্দ্র পাড়া থেকে রবীন্দ্র দেবর্মা দিদি,
0: বলুন।
1: গান শুনবো দিদি।
0: হ্যাঁ বলুন, কি গান?
1: গান তোমার ছেড়ে বহু দূরে যাব কোথায়, এক জীবনে পে পাব
0: ছবির
1: কোথায়,
0: নাম?
1: সবই নাম ভুলে গেছে দিদি।
0: আচ্ছা, পেলে শুনিয়ে দেব, ধন্যবাদ।
1: হ্যাঁ দিদি, হ্যাঁ নমস্কার।
0: শুনবো এবার, কোথায় আছো গুরুদেব এই গানটি।

0: আমরা শুনলাম পরপর তিনটা গান, একটা বুলটি দেবী পছন্দের গান আছে গর্ণিতায় মোহনার দিকে ছবি থেকে, আরেকটা পশ্চিমবঙ্গ থেকে দুবরাজপুর থেকে অমিতাভ বাবু শুনতে চেয়েছেন গুরুদক্ষিণা ছবির গান, সেই গানটা। আর শুনলাম বিশ্রাইবাবু শুনতে চেয়েছেন হিরোগিরি ছবি থেকে পাঙ্গা এই গানটি। এখন আবার আমরা ফিরে যাচ্ছি ফোন কলের ওপারের বন্ধুর কাছে। হ্যালো নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, শুভ বিকেল।
0: শুভ বিকেল,
1: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: হ্যাঁ নিতাই বাবু বলুন।
1: হ্যাঁ দেখুন, আজকে তো গুরু পূর্ণিমা। হ্যাঁ, তো গুরুকে স্মরণ নিয়ে আমার একটি গান শোনাবেন, গুরুদক্ষিণা ছবির গান।
0: আচ্ছা কোন গানটা?
1: কোথায় আছো গুরুদেব আমি জানি না।
0: এটা এক্ষুনি অমিতাভ বাবু আমাদের কাছে অনুরোধ করেছিল, আমরা শুনিয়ে ফেলেছি। অন্য কোনো গান?
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে একটা প্রতীক ছবির গান শুনিয়ে দেবেন, লতা মঙ্গেশকরের কণ্ঠে।
0: প্রতীক,
1: বৃষ্টি অনা সৃষ্টি। হ্যাঁ প্রতীক,
0: প্রতীক ছবি থেকে
1: বৃষ্টি অনা সৃষ্টি।
0: বৃষ্টি অনা সৃষ্টি, কেন বৃষ্টি হচ্ছে?
1: না বৃষ্টি হচ্ছে না, ওই জন্যই তো।
0: ঠিক আছে ঠিক আছে, সঙ্গে থাকুন, অবশ্যই শুনিয়ে দেব। ধন্যবাদ, ভালো থাকবেন। আরো একজন বন্ধু আছেন। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যাঁ পিয়া দেবী বলুন। দোলন চাপা, কোন গানটা? দোলন চাপা থেকে আমার পছন্দের একটি গান। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এবার তাহলে আমরা এখন চলে যাচ্ছি চৈত্রবাবু। হ্যাঁ চৈত্রবাবু শুনতে চেয়েছেন আনন্দ আশ্রম থেকে যে কোনো একটি গান। না রবীন্দ্রবাবু, আপনার পছন্দের গানটি আমি খুঁজে পেলাম না। বিধানবাবু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনুরোধ জানিয়েছে মন মানে না ছবি থেকে, একটা চিঠি দিলাম এই গানটি। আর ঝর্ণা দেবী চিরানেয়া থেকে শুনতে চেয়েছেন অনুরাগের ছোঁয়া ছবি থেকে যে কোনো একটি গান। তাহলে পরপর তিনটে গান শুনে আমরা ফিরে আসছি আবার ফোন লাইনের এপারে। চলে যাচ্ছি আনন্দ আশ্রম ছবির এই গানটিতে।

0: The Maruti Suzuki Victoris is finally here and has everything you could imagine in your SUV. Dolby Atmos 5.7 surround sound? Yes. Advanced Level 2 ADAS? Yes. Smart Power Tailgate with Gesture Control? Yes. 5-star safety rating? Yes. Yes. It's got it all. Introductory price starts at just Rs 10.49 lakhs. Visit your nearest Maruti Suzuki Arena dealership to know more. Terms and conditions apply.
1: Dynamic performance, sleek design. Explore Maruti Suzuki Alto K10. Comes with a mileage of 24.90 km per litre. Smart Play Studio, 15 plus safety features including 6 airbags, Next Gen K-Series 1.0 litre dual jet, dual VVT engine and spacious interiors.
2: Get attractive offers up to Rs 55,500. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
3: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with Superstar 9-inch Smart Play Pro Plus with Surround Sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per litre in petrol and 25.51 km per kg in CNG.
2: Get attractive offers up to Rs 40,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
4: Fire elam abar bigyapon birotir por. হ্যালো নমস্কার, হ্যালো নমস্কার,
5: হ্যালো নমস্কার,
4: মানুষ বলো।
5: হ্যাঁ, আমি একটা গান শুনতে চাই।
4: কোন গানটা?
5: কমলা সুন্দরী ছবি থেকে ভালো করিয়া বাজান গত তারা।
4: ছবির নাম কমলা সুন্দরী? হ্যাঁ
5: হ্যাঁ ম্যাডাম।
4: আচ্ছা, ভালো করে বাজান গো দাদা, ভালো করে বাজান গো দোতারা। না আচ্ছা, আমি লিখে রাখলাম, দেখি যদি পাই। এছাড়া যদি না পাই
5: তাহলে আপনার পছন্দ মতো যে কোনো একটি গান শুনিয়ে দেবেন।
4: আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকো। আমরা শুনলাম আনন্দ আশ্রম, মন মানে না আর অনুরাগের ছোঁয়া, এই তিনটে গানের অনুরোধ ছিল চৈত্রবাবু, বিধানবাবু এবং ঝর্ণা দেবীর। সবগুলো গান শুনলাম, আমাদের হাতে আরও অনুরোধ রয়ে গেছে। হ্যালো নমস্কার, হ্যালো হ্যালো, কে আছেন বন্ধু? শুনতে পাচ্ছি না। ত্রিনা, কি গান শুনবেন? বুঝতে পারলাম না, কারণ ভীষণ আপছা ছিল গলাটা। আচ্ছা, আরো একজন বন্ধু আছেন। হ্যালো নমস্কার, হ্যালো হ্যালো, হ্যালো নমস্কার,
6: হ্যালো,
4: হ্যাঁ কে বলছিলেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছিলেন?
6: আমি দীপবেন্দু বলছি।
4: হ্যাঁ, কোথা থেকে?
6: রামনগর।
4: আচ্ছা বলুন।
6: একটা ছবি, বাংলা ছবি, প্রতিদ্বন্দ্বী।
4: প্রতিদ্বন্দ্বী, আচ্ছা হ্যাঁ।
6: কোন একটা গান দিয়ে দিন, পুরনো গান, পুরনো বই তো অনেক দিন ধরে শুনি না।
4: আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো,

কে আছেন বন্ধু? হ্যালো, না কেউ নেই। আচ্ছা, এখানে বন্ধু তাহলে আমরা চলে যাচ্ছি। আমাদের অনুরোধ রয়েছে অনেকগুলো, তার মধ্যে রয়েছে নিতাই বাবু প্রতীক ছবির থেকে গান শুনতে চেয়েছেন, পিয়া দেবী দোলন চাপা আর কণিকা দেবী প্রথম কদম ফুল। তাহলে চলে যাই আমরা সেই গানগুলোতে। প্রথম গানটা প্রতীক বাবুর জন্য, না দুঃখিত, নিতাই বাবুর জন্য প্রতীক ছবি থেকে।

0: শুনলাম আমরা এক্ষুনি যে গানটা শুনলাম সেটা ছিল কণিকা দেবীর পছন্দের গান, প্রথম কদম ফুল ছবি থেকে। হ্যালো নমস্কার, কে আছেন বন্ধু?
1: দিদি? দিদি নমস্কার, আমার নাম তো আঙ্কেল, আমি তোমাকে ফোন করছে বাংলা আজকে তো তোমার পছন্দ মতো যেখানে একটা গান আজকে তো
0: কে বলছিলেন?
1: আঙ্কেল
0: আঙ্কেল
1: থেকে ফোন করছে।
0: ডুম্বুর থেকে আঙ্কেল, আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন,
1: তোমার পছন্দ মতে। হ্যাঁ
0: আচ্ছা ঠিক আছে, ডুম্বুর থেকে আঙ্কেলের জন্য আমার পছন্দের একটি বাংলা ছায়াছবির গান। হ্যালো নমস্কার। হ্যালো,
2: হ্যালো, নমস্কার ম্যাডাম।
0: নমস্কার,
2: আমি গোলাঘাটি থেকে দীর্ঘাস কয়টা চিনলাম।
0: বলুন।
2: আমি এখন শুনতে চাই অনুসন্ধান ছবি থেকে উঠো উঠো, এই গান শুনতে চাই ম্যাডাম।
0: উঠো উঠো সূর্যে।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ম্যাডাম,
0: ঠিক আছে,
2: ধন্যবাদ ম্যাডাম,
0: ধন্যবাদ। আচ্ছা আর কে আছেন বন্ধু? ফোন করুন, ফোন করুন, জানান আপনার পছন্দ কি রয়েছে। হ্যালো নমস্কার।

0: হ্যালো হ্যালো, নমস্কার। কে আছেন বন্ধু? বন্ধুর সাথে কথা বলা যাচ্ছে না কোনোভাবেই। যাই হোক, হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছিলেন?
1: শুভ বিকেল।
0: শুভ বিকেল।
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ বলুন, অম্বিকা দেবী।
1: হ্যাঁ, আমি শুনতে চাই বাবা তারকনাথ সিনেমা।

0: हेलो हेलो, হ্যালো, নমস্কার। কে আছেন বন্ধু?
1: হ্যালো,
0: শুনতে পাচ্ছি।
1: আমি কলকাতা থেকে স্বর্ণমালা দেবরমা বলেছি। বুঝলি,
0: বলুন।
1: আমি প্রিয়া ছবি,
0: হ্যাঁ, ছবির নাম
1: আসি প্রিয়া,
0: কি? প্রিয়া ডিস্টার্ব করছে ভীষণ, আপনার কথা বুঝতে পারছি না।
1: গানটি লাইন হলো পৃথিবীর শুরুতে আমি, এই গান
0: পৃথিবীর শুরুতে আমি,
1: শুরুতে আমি, হ্যাঁ
0: ছবির নাম,
1: ধন্যবাদ দিদি।
0: ছবির নাম,
1: হ্যালো,
0: হ্যাঁ ছবির নাম
1: আশিক প্রিয়া,
0: আসিক। আচ্ছা ঠিক আছে,
1: বুঝতে পেরেছো দিদি?
0: দেখি আমি পাই কিনা আপনার গানটা।
1: আচ্ছা,
0: ঠিক আছে, এবার অনেকগুলো অনুরোধ এসেছে, এবার অনুরোধগুলি একটু রেখে নিই। দিব্যেন্দুবাবু শুনতে চেয়েছেন প্রতিদ্বন্দ্বী ছবি থেকে একটি গান। দিব্যেন্দুবাবু, আপনার জন্য রইল এই গানটি।

0: শুনলাম আমরা এই গানটা অম্বিকা দেবীর পছন্দের গান, বোলপুর থেকে অম্বিকা দেবী এই অনুরোধটা রেখেছেন। হ্যালো নমস্কার। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ ভালো আছি। প্রদীপ বাবু বলছেন তো? কি বলছেন? তুফান ছবি থেকে
1: ঝড়ে হাওয়া ছিন্ন পাতা।
0: ঝড়ে হাওয়া পাতা ছিন্ন হাওয়া নাকি ঝড়ে হাওয়া? আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? চলছে, এটাই কথা, ভালো থাকবেন। হ্যাঁ, চন্দ্রমালা দেবী যেহেতু শব্দটা পরিষ্কার আসছিল না আমার কাছে, একদম ভালো শোনা যাচ্ছিল না, তো উনি কি বলছিলেন আমি বুঝতে পারিনি। ছবির নাম ছিল আশিক প্রিয়া। হ্যাঁ, আপনার পছন্দের গানটি আমি পেয়ে গেছি, শুনিয়ে দেব আপনাকে। হ্যালো নমস্কার, কে আছেন বন্ধু? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কে বলছিলেন?
2: হ্যালো নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে আছেন?
2: আমি রীনা পাল বলছি।
0: হ্যাঁ বলুন, আপনার গান তো শুনিয়ে দিয়েছি।
2: আজকে শুধু বাংলা গান নয়?
0: হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো।

0: রোধ নিয়ে নিয়েছি এবার, যতক্ষণ না এগুলো শেষ হচ্ছে, কারণ যাওয়ারও তো সময় হয়ে গেছে এই অনুষ্ঠানের এই পর্বের থেকে, তাই আগে সেই গানগুলো শুনিয়ে নিই, তারপর আবার নেব। হ্যাঁ, ডোম্বুর থেকে আঙ্কেল শুনতে চেয়েছেন বাংলা ছায়াছবি থেকে আমার পছন্দের গান, আর মানুষ তোমার জন্য রইল একই গান, দুজনের জন্যই একই গান আমি শোনাবো আজকে। সেই গানটা হচ্ছে বোঝে না সে বোঝে না ছবি থেকে এই গানটি।
1: যদি কোনো মেয়ের সঙ্গে বাস স্ট্যান্ডে দেখা হয়, তাহলে এরকম সারাদিন অফিস না গিয়ে একটা ছুটি নষ্ট করে ভুল করে বাইক ফেলে রাখবেন না, এতটা ভালো হবেন না, একটু চালাক হবেন।
2: যথাজ্ঞা, চলি।
1: বালুরঘাটে এলে আমাদের বাড়ি আসবেন, সাহায্যটা তোলা রইল, সুদ সমেত ফেরত দেব।
2: বালুরঘাটে আমি? ঠিক আছে, যদি কখনো চাই তাহলে সাহায্যটা ফেরত দিলেই হবে, সুদটা লাগবে না।

যত দূরেই থাকি, এই বাঁশি বাজালে আমি তোমার কাছে ছুটে আসব। নাও আমার প্রেমের প্রথম পুরস্কার।

আমরা শুনলাম প্রদীপবাবুর পছন্দের গানটি তুফান ছবি থেকে। এবার আমাদের হাতে ঘড়ি বলছে 6:19 হয়ে 38 সেকেন্ড, আরও কিছুটা সময় রয়েছে। তো বন্ধু আছেন সঙ্গে, বন্ধু

পেলাম না, যাই হোক। এবার একটা অনুরোধ রয়েছে, সেটা হচ্ছে রীনা দেবী শুনতে চেয়েছেন মস্তান ছবি থেকে বলেছিলেন সব লাল পাথরই তো চুনি হতে চায়। এই গানটি না, এই গানটি মস্তান ছবির না, এই গানটি হচ্ছে মন্দিরা ছবি থেকে। তো হ্যাঁ, রীনা দেবী আপনাকে অবশ্যই সেই গানটি শুনিয়ে দেব। চলুন তাহলে আমরা চলে যাই এই গানটিতে।

আমাদের এতক্ষণ যে পর্বে আমরা ছিলাম সেই পর্বের নাম ছিল রাগে অনুরাগে, বাংলা ছায়াছবি থেকে অনুরোধ নিয়েছে। এবার শেষ গানটি আমার পছন্দের রইল, কারণ ফোন লাইনের ওপারে ফোন নেওয়া যাচ্ছে না। যাই হোক, এবার চলুন তাহলে শুনবো আমরা প্রাক্তন ছবি থেকে এই গানটি, আর শুনতে শুনতে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অন্যকেও ভালো থাকতে সাহায্য করবেন।

0: শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা বন্ধুরা, চলে এসছি আবারও আপনাদের সঙ্গে, থাকবো রাত ১১টা পর্যন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে মানালি, আর সবাইকে স্বাগত জানাই আপনাদের পছন্দের পর্ব 101.6 মেগাহার্জ টিউন করে রয়েছেন, আর আমাদের পছন্দ আপনাদের পছন্দের অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। স্টুডিওর ঘড়িতে সময় সন্ধে 6:32:20 থাকবো আমি আপনাদের সঙ্গে রাত 11টা পর্যন্ত, আর যে মানালি আপনাদের সঙ্গে।
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি। পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর?
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
1: কাজ থেকে নয়।
2: হ্যাঁ করছি। আরবিআই একথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
4: কতদিন লম্বা লাইনে জীবন কাটাবেন? ডিজিটাল পেমেন্ট নিন বেছে, সমাধান পান নিমেষে। কতদিন পুরনো পদ্ধতি চালাবেন? ডিজিটাল পেমেন্ট খুব সহজেই দেখুন, এমএসএ পেমেন্ট করুন। মানি ব্যাক খুঁজছেন? ডিজিটাল পেমেন্ট বেছে নিন, যেখানে সেখানে যখন তখন, আর নিরাপদও। আমি এনাকে ডিজিটাল পেমেন্ট করা শিখিয়ে দিয়েছি। আপনি আরবিআই কথা বলে যে
2: ডিজিটাল পেমেন্ট বেছে নিন,
1: অন্যদেরও শিখিয়ে দিন।
0: শ্রোতা বন্ধুরা, এবারে সময় পদ্মা পুরাণের, আর আজ পদ্মা পুরাণ পর্বে শুনবেন লক্ষিন্দর ও বিপুলার বিবাহ উদ্যোগ। পরিবেশনায় মিত্রা ভট্টাচার্য এবং তার দল।

কইগো ভাটো বলে নানা দেশ রমি নিরন্তর তাহারও বৃত্তান্ত কহি শুন সদাগর রাজ্যে রাজ্যে যত কন্যা দেখিলাম আমি পূর্বাপর যত কথা কহি শুনো তুমি চাঁদ বলে পুত্রে বিবাহ করাইতে মন হেন কালে আসি তুমি করালে শরণ

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন পদ্মাপুরাণ। আজ পদ্মাপুরাণ পর্বে শুনছিলেন লক্ষিন্দর ও বিপুলার বিবাহ উদ্যোগ, পরিবেশনায় মিত্র ভট্টাচার্য ও তার দল।

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। 101.6 MHz FM উজ্জয়ন্ততে রয়েছে আমি আর যে মানালি আপনাদের সঙ্গে। আর আজ এই সময়ে খোলা আকাশ পর্বে আপনাদের স্বাগত সবাইকে। শ্রোতা বন্ধুরা, আজ খোলা আকাশ পর্বে আমরা আজ একটি বিশেষ দিন আমরা জানি, গুরু পূর্ণিমা। আর আজ গুরু পূর্ণিমার এই উপলক্ষে আসুন আমরা জানি আরও বেশ কিছু তথ্য। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন শিল্পী বিশ্বরূপ ভট্টাচার্য। বিশ্বরূপদা, আপনাকে স্বাগত জানাচ্ছি।
1: ধন্যবাদ।
0: হ্যাঁ, তো বিশ্বরূপদা, আজ তো একটি বিশেষ দিন, তো এই গুরু পূর্ণিমা নিয়ে আমি কিছু জানতে চাই তোমার কাছ থেকে। গুরু পূর্ণিমা মানে কি?
1: গুরু পূর্ণিমা মানে আমরা আজকাল তো দেখি যে প্রতি জিনিসেরই একটা স্পেসিফিক দিন থাকে। যেমন বাবাদের জন্য দিন, ফাদার্স ডে, মাদার্স ডে, এমন প্রত্যেকটা জিনিসের জন্য একটা একটা করে দিন কিন্তু আমরা এটা স্পেসিফাই করে থাকি। তো যার থেকে আমরা জ্ঞান পাই, সেটা জ্ঞান এটা এমন নয় যে শুধুমাত্র আধ্যাত্মিক হতে হবে।
0: আচ্ছা,
1: আমরা বেঁচে থাকার, মানুষ হবার জ্ঞান পাই, তার জন্য ডেডিকেটেড এই দিনটা। এখন কেন এই দিনটাই, এই আষাঢ়ের যে পূর্ণিমা, এই দিনটাকেই কেন করা হলো? যে আমাদের ভারতবর্ষে যে জ্ঞান চর্চা কেন্দ্র, যদি আমরা সেটা একটা দেখি যে কখন থেকে শুরু হলো, কিভাবে একটা সুসংহত রূপ নিল, তাহলে আমরা দেখব যে কৃষ্ণদ্বৈপায়ন বেদ ব্যাসের আগে আর পরে এভাবে দুটো আমরা ভাগ কিন্তু করতে পারে টাইম ফ্রেমটাকে।
0: আচ্ছা, মানে কৃষ্ণদ্বৈপায়ন বেদদেব এবং তার আগে এবং পরে।
1: একদম একদম। যে আমরা বেদ বলি, সেই বেদের সুসংহত রূপ উনি দিয়েছিলেন, একটা স্ট্রাকচার্ড ফর্ম উনি দিয়েছিলেন। এছাড়া আমরা যাকে পঞ্চম বেদ বলি, সেই মহাভারত, তার রচয়িতা উনি। এছাড়া ব্রহ্মসূত্র, তার রচয়িতা উনি। এছাড়া যত পুরাণ রয়েছে, মেজর পুরাণ, উপপুরাণ, সেগুলোর রচয়িতা উনি। তার অবদান বলে বোধহয় শেষ করা যাবে না। তো এই সমস্ত কিছু মিলিয়েই তাকেই আদিগুরু বলে ধরে।

0: নেওয়া হলো।
1: আচ্ছা,
0: আর তার সেই জন্মের তিথিটাকে, আবির্ভাব তিথিটাকেই আমরা, মানে আমাদের যারা সে অসম্ভব ধী শক্তি সম্পন্ন যে ঋষিকুল, সেই গুরু পূর্ণিমা বলে এনারা মেনে নিলেন।
1: আচ্ছা, তো এই সুন্দর তিথিটাকে আমরা গুরু পূর্ণিমা বলি। আচ্ছা, এই যে গুরু পূর্ণিমার দিনও আমরা আমাদের যে মনের শ্রদ্ধাটুকু আমরা নিবেদন করি, এবং আমরা টিচার্স ডে আসছে, টিচার্স ডেতেও আমরা আমাদের গুরুদেরকে আরও একবার হ্যাপি টিচার্স ডে বলি, তো এই দুইয়ের মধ্যে পার্থক্যটা আপনার কি মনে হয়?
0: হ্যাঁ, দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে, সেটা হলো গুরু আর শিক্ষক। প্রত্যেক গুরুই শিক্ষক, কিন্তু প্রত্যেক শিক্ষক হয়তো কোথাও কোথাও সেই যে গুরুর ব্যাপারটা, টোটালিটির ব্যাপারটা সেটা হয়ে ওঠেন না।
1: আচ্ছা,
0: কেন আমি বলছি, যেমন একটি খুব সুন্দর কথা আছে যে গুরু আর শিষ্যের মধ্যে যে সম্পর্ক সেটা কেমন হবে। আমার শ্রী গুরুদেব মাঝে মাঝেই বলেন যে শিষ্যা পুত্রাধিকম মতম।
1: আচ্ছা,
0: শিষ্য পুত্রাধিকম মতম, যে শিষ্য পুত্রের অধিক হবে। তো মানালি, তুমি আমাকে বলো তো যে কোন শিক্ষক নিজের ছাত্রকে পুত্রের থেকে বেশি ভালোবাসেন?
1: একদমই নয়। একটা খুব ছোট্ট এক্সাম্পল তোমা আপনাকে বলি বিশ্বরূপদা। একবার একটা সিবিএসসি একটা ট্রেনিং হচ্ছে, তো সেখানে একজন বলছেন যে যখন বাবা একজন শিক্ষক, তো তিনি যখন তার ছেলেকে ফোন করেছেন, খুব সুন্দরভাবে বলছেন, হ্যাঁ বাবা খেয়েছো, হ্যাঁ তুমি পড়াশোনাটা করে রেখো, হোমওয়ার্কটা করে রেখো, আমি কিন্তু এসে চেক করব। ঠিক ওই সময়ই দরজায় নক করছিল একটা ছোট্ট ছাত্র। সে যখন ঘরে ঢুকলো, তাকে কিন্তু বলা হয়েছে, এই যা যা যা, মানে লোকাল ল্যাঙ্গুয়েজে থাকে রীতিমতো ধমকে বের করে দেওয়া হয়েছে। তো আপনি যে কথাটা বললেন যে একেবারেই পুত্রের থেকেও বেশি ভালো সেই শিষ্যকে ভাবতে হবে, সেটা বোধহয় কোথাও একটা জায়গায় দাঁড়িয়ে আমরা ভাবতে হচ্ছে।
0: সেটাই, সেই জিনিসটাই বোধহয় মূল পার্থক্যের সুরটা এই জায়গাতেই নিহিত আছে।
1: আচ্ছা বিশ্বরূপদা, এই যে আমরা গুরু, মানে গুরু কাকে আমরা বেছে নেব?
0: আচ্ছা, এই প্রশ্নটা আজকের দিনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবেই শুনতে হয়।
1: আচ্ছা,
0: বিভিন্ন জায়গায় যাই বা ধরুন বিভিন্ন লোক যখন জিজ্ঞেস করে যে গুরুকে বাঁচবো কি করে, এতজন তো রয়েছেন তার মধ্যে, মানে সৎ গুরুকে আমরা বেছে নেব কি করে? এখন কি অদ্ভুত দেখো মানালি, এই সৎগুরুর কথা বলছি, এখন একজন একজন আছেনই এই নামে। অদ্ভুত না? যে বাল্য শিক্ষা আমরা আমরা ছোট থাকতে পড়েছিলাম বাল্য শিক্ষা, আমি কাউকে এমন পড়ছি না, কিন্তু আমার একটা কনফিউশন হয়, বাল্য শিক্ষায় আমি পড়েছিলাম যে লোকে যাকে বড় বলে বড় সেই হয়, সেই তো। আমি নিজেকেই যদি এই এই বিশেষণে আখ্যায়িত করি, তাহলে কোথায় যেন একটা দেখনদারি হয়ে গেল।
1: আচ্ছা,
0: আমার মনে হয়
1: তো এই গুরুর যে ব্যাপারটা বা গুরু শিষ্যের মধ্যে যে সেই নিগুড় সম্পর্ক, সেখানে কোনো দেখনদারি চলবে না।
0: দেখনদারি চলবে না। তো আমি যদি বলি যে প্রথমে একটু দেখি যে শাস্ত্র কি বলছে, এরপর আমি একটু সহজ ভাবে বলার চেষ্টা করি একটু তাড়াতাড়ি। যে শাস্ত্র বলছে যে শান্ত দান্ত কুলীনশ্চ বিনীত শুদ্ধ বেশবান, শুদ্ধাচারহ সুপ্রতিষ্ঠিত শুচির দক্ষহ সু বুদ্ধিমান, আশ্রমী ধ্যান নিষ্ঠশ্চ তন্ত্র মন্ত্র বিশারদ নিগ্রহানুগ্রহে শক্ত গুরুরিত্য বিধীয়তে। একটু সহজ ভাবে যদি আমি বলি, শান্ত, শান্ত মানে কি? আমরা যেটা যেটা বুঝি যে শান্ত লোক, লোকটা খুব শান্ত, তেমন নয়, সে বাহ্যিক শান্ত নয়, ভেতর থেকেও শান্ত। যে যিনি প্রচন্ড খুশিতে ও একদম আনন্দে উদ্বেল হয়ে চারিদিক ঘুরে বেড়াচ্ছেন তেমনও নয়, আবার প্রচন্ড দুঃখে ভেঙেও পড়ছেন তেমনও নয়, উনি একটা স্থিতাবস্থা কিন্তু নিজের জীবনে মেনটেন করে চলছেন, সেটাই হলো শান্ত। দান্ত নিজের যে সমস্ত ইন্দ্রিয়গুলো, হ্যাঁ, তাকে নিজের নিজের কি বলবো, নিজের কন্ট্রোলে রাখা, নিজের আয়ত্তে রাখা, কুলীনশ্চ।

0: কুলীন, আমরা আমরা বলি না যে কুলীন, কুলীন বলতে মানে কি খুব উচ্চ বংশে জন্ম, হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু নয়, কুলীন মানে সেটা নয়। কুলীন এইখানে কুলীন বলাটা এটা যে দেখবে মানালি যে যখন আগের দিনে বিয়ে টিয়ে ঠিক হতো তখন কিন্তু জিজ্ঞেস করা হতো যে আপনার আদি বাড়ি কোথায়, মামা বাড়ি কোথায়, আপনার ঠাকুরদা কে ছিলেন, এগুলো কিন্তু জিজ্ঞেস করা হতো,
1: বংশ দেখা
0: হতো। হ্যাঁ, মূল উদ্দেশ্য ছিল বংশটা কেমন সেটা দেখা। এখানে কুলীন মানে অর্থ হলো যে আপনি যে গুরুর কাছে যাচ্ছেন সেই গুরু কোন পরম্পরার অন্তর্ভুক্ত, তার গুরুকে, তার পরম গুরুকে, সেই লাইনেজটা বোঝার জন্য,
1: সেই অথেন্টিসিটি বোঝার জন্য সেখানে কুল দেখা হতো
0: একদম। এখন এখন এখন দেখবে অনেক আছেন যে শাস্ত্রে বলছেন ইষ্টকে গোপন রাখতে হয়, কে ইষ্ট সেটা প্রকাশ করতে নেই কখনো। আর গুরুর কথা সর্বদা প্রকাশ্য, গুরুর নাম গুণকীর্তন করতে হয়। আর এখন কলিযুগটা এখন উল্টে গেছে, দেখবে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন চর্চায় আমার ইষ্ট তো এ, আমার ইষ্ট এ এ বলে বেড়াচ্ছে, কিন্তু গুরুর কথা যখন
1: গুপ্ত যত পোক্ত তত,
0: একদম পোক্ত তত, যত গুপ্ত তত পোক্ত। তো আর হয়েছে কি যখন গুরুর কথা জিজ্ঞেস করা হয় তখন বলা হয় না না এটা তো বলা নিষেধ, আমার গুরুর পরিচয় দিতে নেই। আসলে এমন জায়গা থেকে দীক্ষা হয়েছে যে বলার মতো অবস্থা নেই আর কি। হ্যাঁ, তো এই হলো ব্যাপার। বিনীতা শুদ্ধা দেশবান, এগুলো আমরা বুঝতে পারছি। শুদ্ধা আচার সুপ্রতিষ্ঠিতা, তিনি যা করছেন যে ধর্মীয় পথে আছেন তাতে তিনি প্রতিষ্ঠিত। সুচিত দক্ষা সুবুদ্ধিমান, এটা এটা এটাও আমরা সব বুঝি, সবাই বুঝি, এগুলোর অর্থ সহজ, এগুলো আর ইলাবোরেট করে আমি সময় নিচ্ছি না। এরপর আসছে আশ্রমী, আশ্রমী কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আশ্রমী মানে আশ্রমে থাকি তা নয়, আশ্রমী কথার অর্থ হলো যে মানে আমাদের যে চতুরাশ্রম, চতুরাশ্রম ছিল, সেই চতুরাশ্রমটা কি একদম ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস, জীবনের এই চারটে আশ্রম তিনি মেনটেন করে চলেছেন।
1: আচ্ছা,
0: ঠিক ঠিক সময়, ঠিক ঠিক যেটা যখন পালন করার কথা তখন। হ্যাঁ, এখন কেউ 50 বছর বয়সে বিয়ে করলো, হ্যাঁ তার তো ভাই তখন গার্হস্থ, গার্হস্থ একদম শেষের পথে, গার্হস্থ শেষ বানপ্রস্থ যাবো যাবো, সন্ন্যাস নয় বানপ্রস্থ যাবো যাবো, সেই রকম অবস্থা।
1: আচ্ছা,
0: তা নয়, আবার যখন দেখা গেল যখন ব্রহ্মচর্য পালন করার কথা তখন বিয়ে করে বসে আছে, সেটাও হবে না। সেগুলো জীবনের প্রত্যেকটা স্টেজ ঠিক করে পালন করে যাচ্ছেন। এরপর শেষ দিকে একটা খুব সুন্দর কথা বলছেন, নিগ্রহানুগ্রহে শক্ত, যে শিষ্যকে অনুগ্রহ করতে পারেন আবার প্রয়োজনে নিগ্রহও করতে পারেন।
1: আচ্ছা, মানে আদরও করবে আবার বকবেও, এই তো কথা,
0: শাসনও করতে পারে,
1: হ্যাঁ
0: সেটাই কথা, সেটা হলো গুরুর ইচ্ছে বিধিয়েতে।
1: খুব সুন্দর বললে এই কথাটা, যে যে আদর করবে তার অধিকারও রয়েছে শাসন করার।
0: একদম একদম, আর যদি অতি আদরে আদরে বাদর হয়ে যায় তাহলে তো মহা মুশকিল।
1: ঠিক ঠিক একদম।
0: এটা হলো,
1: শ্রোতা বন্ধুরা আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উচ্চান্ত, রয়েছে আমি মানালি, খোলা আকাশ পর্বে আজ অনন্ত অনুরণন অনুষ্ঠান নিয়ে। আমাদের সঙ্গে ফোন লাইনে জুড়ে রয়েছেন বিশ্বরূপ ভট্টাচার্য, তিনি একজন ব্যাংকার, কিন্তু শাস্ত্র এবং নিগূঢ় তত্ত্বগুলো তার ভালোবাসার বিষয়, তার চর্চার বিষয় প্রতিদিনকার, তাই না বিশ্বরূপদা?
0: এই এমন কোন বড় ব্যাপার নয়, টুকিটাকি একটু দেখি মাঝে মাঝে, গুরু যেমন বলেন তেমন চলার চেষ্টা করি, সেটাই।
1: এই যে ব্যাংকিং প্রফেশন এবং সেই একই সঙ্গে শাস্ত্র পড়াশোনা করা, এই দুটোকে তো ব্যালেন্স কিভাবে করছেন আপনি?
0: দুটো তো কন্ট্রাডিক্টরি নয়।
1: আচ্ছা,
0: কেন কন্ট্রাডিক্টরি নয়? যে আমরা চাকরি করি, অনেকেই তো বলি যে এই চাকরি করছি এই রকম সেই রকম, ঠিক আছে এই তো তার থেকে টাকা পাওয়ার এই রকম ব্যাপারটা, কোনো নয়। আমরা যদি চণ্ডী পড়ি দেখবে যে উনি মানে উনি তো বৃত্তি রূপেণ সংস্থিতা, বৃত্তি রূপেও কিন্তু তিনিই আছেন।

0: আচ্ছা,
1: আমরা একটা বয়স অব্দি আমাদের মা বাবা আমাদেরকে পালে, এরপর আমাদের পালে কে? আমাদের বৃত্তি, আমাদের প্রফেশন, সেটাই তো আমাদেরকে ই করে রাখছে, বাঁচিয়ে রাখছে। তো সেই দর্শন দিয়ে সেই দর্শন দিয়ে দেখলে বোধ হয় চাকরিটাও পুজো হয়ে যায়।
0: বাহ, চাকরিকেই যিনি পুজো রূপে বরণ করে নেন তার জীবনে শুধুই হয়তো আশীর্বাদ বর্ষিত হয়। আবারও গুরু পূর্ণিমার কথাটাতেই ফিরে আসছি, অনন্ত অনুরণন। তো এই যে অনন্ত অনুরণন, আমরা অনেক সময় আমরা একটু কনফিউজড হয়ে যাই যে আমরা যেদিকে যাচ্ছি এটাই তো আসল পথ নাকি, আমরা অন্য পথে যাচ্ছি না তো, বা আমাদের এটাই কি সঠিক পথ? তো এই ভাবতে গিয়ে যে গুরুকে আমরা পরীক্ষা কি করতে পারি, বা যদি করতে পারি কিভাবে গুরুকে পরীক্ষা করব?
1: দেখো বানালি, যদি আমি কুলার্ণব তন্ত্র দেখি, কুলার্ণব তন্ত্রে একদম স্পষ্ট বলছে যে গুরুকরণের আগে গুরু এবং শিষ্য উভয়ই উভয়কে ভালো করে পরীক্ষা করে নেবে।
0: আচ্ছা,
1: দুজন দুজনকেই ভালো করে পরীক্ষা করে নেবে। এখন দেখি একটা, ধরো বিভিন্ন স্পেসিফিক আশ্রমে বা কিছুতে দীক্ষা নেওয়ার আগে ইন্টারভিউ দিতে হয়,
0: একদম।
1: কিন্তু ইন্টারভিউ মানেই তো পরীক্ষা। পরীক্ষা শুধু কিন্তু এক এক মানে এক পক্ষে নয়, এটা উভয় পক্ষে।
0: মানে শিষ্যকেও চিনতে হবে বা পরখ করতে হবে তার গুরুকে।
1: হ্যাঁ, কিন্তু সেটা দীক্ষার আগেও, দীক্ষার পরে। যদি আমি যদি সেই পরীক্ষাটা দীক্ষার আগে ঠিক করে না করি, যদি তাতে ফাঁকি দিই, তাহলে কিন্তু দীক্ষার পর কিন্তু আর পরীক্ষা করা যায় না। কারণ যিনি জোকতে শিখিয়েছেন তাকে কিন্তু মাপতে যাওয়া চলে না।
0: আরেকবার বলবে কথাটা? মানে আমি
1: বলছি যে যা পরীক্ষা করার সেটা দীক্ষার আগেই করে নিতে হবে।
0: আচ্ছা,
1: কারণ দীক্ষার পর আর পরীক্ষা করা চলে না। কেন? কারণ যিনি জপতে শিখিয়েছেন, জপতে মানে আঙুলের কড়ে যিনি, হ্যাঁ, জপ করা, যিনি জপতে শিখিয়েছেন তাকে মাপতে যাওয়া চলে না।
0: আচ্ছা, তিনি অনন্ত গুরু, তাই না?
1: একদম, তিনি ব্রহ্ম। তিনি এই এই যে বলছে, হ্যাঁ, যে গৌড়ীয় বৈষ্ণব ধর্মে এটা খুব সুন্দর কথা প্রচলিত আছে, যদ্যপি আমার গুরু সুরিবাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। দীক্ষার পর তার তাকে নিয়ে কিন্তু কোনো আলোচনা, সমালোচনা, পরীক্ষা নিরীক্ষা কোনো কিছুই চলে না। দীক্ষার আগে যা করার সেটা শাস্ত্র নির্দিষ্ট, সেটা শাস্ত্রই বলে দিচ্ছে, সেটা করে নিতে হবে। এখন আমরা যা দেখছি কি জানো, বিভিন্ন জায়গায়, যেমন তারাপীঠ গেলাম, এখানে গেলাম, সেখানে গেলাম, দেখলাম একদম লাল বস্ত্র ধারণ করে, কপালে বিশাল তিলক, একদম গলায় হোলসেল হারে রুদ্রাক্ষের মালা,
0: হোলসেল হারে,
1: হোলসেল হারে, হোলসেল একদম, সেখান থেকে তুমি মানে সেখান থেকে বিক্রিও করা যাবে, গলা থেকে খুলে বিক্রিও করা যায়, এইরকমই অবস্থা। হ্যাঁ, তো সেগুলো দেখে বিমোহিত হয়ে, ওরে বাবা, এখন সাংঘাতিক গুরুদেব পেয়েছি, সাংঘাতিক গুরুদেব পেয়েছি, এখন সাংঘাতিক গুরুদেব পেয়েছি। সেই গুরুদেব থেকে দীক্ষা নিয়ে নেয়ার পর তখন তো আর পরীক্ষা টরীক্ষা করা হলো না। এরপর দেখা গেল, আরে এই গুরুর তো এই দোষ, সেই দোষ, বিভিন্ন রকম দোষ প্রকাশিত হচ্ছে গুরু একে একে। তো তখন হলো গিয়ে, বাবা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ খুব সুন্দর বলেছিলেন যে হে গো গুরুর পেদ শিষ্য, হে গো গুরুর পেদ শিষ্য। কি ঠাকুর বলছেন, একবার ঝাউতলায় বাজ্যে গেছিলাম, তো ফেরার সময় দেখছি একটা মানে সাপ এই তোমার ব্যাংকে ধরেছে, মানে এমন করে ধরেছে, না পারছে গিলতে, না পারছে উগড়াতে। এখন তারও কষ্ট, সেই ব্যাঙেরও কষ্ট। ঠাকুর বলছেন, যদি জাত সাপে ধরতো তাহলে তিন ডাকে সেই ব্যাঙের দফা রফা হয়ে যেত, মানে যদি ভালো গুরুর হাতে পড়তো সেই শিষ্যের মুক্তি হয়ে যেত। এই নিয়ে আর গুরুদেবের এটি খুব সুন্দর গল্প উনি বলেন, সেটা বলছি, হয়তো বা তোমাদের শ্রোতা বন্ধুদেরও হয়তো ভালো লাগবে, এটা খুব মজার গল্প। সেটা হলো, একবার তারাপীঠ অঞ্চলে, সেখানে তো তন্ত্র ক্রিয়া হয়, তো এক শিষ্য, এর হঠাৎ করে মনে হয়েছে সব সাধনা করবে।
0: আচ্ছা,
1: সব সাধনা করবে। এখন ইয়েকে জিজ্ঞেস করলো, গুরুদেবকে জিজ্ঞেস করলেন যে গুরুদেব, আমার তো খুব ইচ্ছা সব সাধনা করবো। গুরুদেব বললেন, আরে আমি তো কখনো

0: আমি তোকে কি গাইড করবো? এখন গুরুর তো উত্তর সাধক, মানে সব সাধনার সময় উত্তর সাধক থাকতে হয়, একজন সাধক তোমার পাশে পাশে থাকতে হয় বিভিন্ন ইয়ের সময় যেন অসুবিধা না হয়। এই তো গুরু বলছেন আমি তো জানি না, তো বলছেন না না আপনাকে থাকতেই হবে, থাকতেই হবে, আপনাকে করাতেই হবে। এখন গুরুদেব কি করেন? গুরুদেব নিজেই করেননি, নিজেরই কোনো অভিজ্ঞতা নেই। বলছেন ঠিক আছে, এখন শিষ্যের কাছে মুক্ত রক্ষা করতে হবে। এখন কোনো মতে সমস্ত কিছু যোগাড় যন্ত্র হলো, যোগাড় যন্ত্র হওয়ার পর শিষ্যকে একদম গভীর রাত্রে এই তোমার শ্মশানে সবের উপর বসিয়ে দেওয়া হলো। বসিয়ে দিয়ে এখন গুরু বলছেন যে তুমি ইয়ে করো, জপ করো। আমি ওই ইয়ের কি বলে আগে হতো কি, তারাপীঠ মায়ের মন্দিরে উঠতে গেলে 10টা সিঁড়ি ছিল, তাকে বলা হতো 10 পাউটি। যে আমি 10 পাউটিতে বসে আছি, তুই জপ কর। তো সে তো জপ শুরু করেছে, এখন জপ শুরু করেছে তো মরা তো আস্তে আস্তে নড়তে শুরু করেছে।
1: এ বাবা,
0: মরা তো আস্তে আস্তে নড়তে শুরু করেছে। দাঁত কড়মড় করছে, কাঁপছে। তখন সে প্রচন্ড ভয়ে চিৎকার করে সে জিজ্ঞেস করলো গুরুকে, গুজু গুজু গুজু রমা টকো রমা টকো, মানে কথা উল্টে গেছে, যে মরা কটকট করছে বলতে গিয়ে কথা উল্টে বলছে রমা টকো রমা টকো। আর শিষ্যের কথায় শুনে গুরু এদিকে ওকে বাঁচাবে কি, গুরু পালাতে পালাতে বলছে লেপে লাপা, মানে ফেলে পালা ফেলে পালা।
1: মানে গুরুরও একই দশা,
0: গুরুর এর থেকেও খারাপ দশা।
1: ঠিক ঠিক,
0: এই গুরুর হাতে পড়লে যা হওয়ার তাই হবে।
1: তো আসলে আমরা গুরুকে চিনবো কি করে তাহলে? প্রথম প্রথম
0: এই প্রথমে যে বললাম শাস্ত্রীয় লক্ষণগুলো, এখন তুমি আমার আমাকে কাউন্টার কোয়েশ্চন করতে পারো যে এত শাস্ত্র পড়েছে কে, কার এত সময়? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একটি সহজ পদ্ধতি হলো যে আমার শ্রী গুরুদেব যখন কলেজে পড়তেন তখন এই ত্রৈলঙ্গস্বামীর নাম শুনেছ? সেই চলন্ত সেই ত্রৈলঙ্গস্বামী, হ্যাঁ, ত্রৈলঙ্গস্বামীর শেষ শিষ্য এবং একমাত্র গৃহস্থ শিষ্য ছিলেন উমাচরণ মুখোপাধ্যায়, সাধক উমাচরণ মুখোপাধ্যায়। এই উমাচরণ মুখোপাধ্যায়ের যিনি নাতি বোধ হয়, ওনার সঙ্গে আমার গুরুদেব দেখা করতে গেছিলেন। উনি তখন বৃদ্ধ, বিভিন্ন কথার পর উনি একটা কথা বলেছিলেন গুরুদেবকে, বললেন যে কভি ভিক মত মাঙ্গনা আর কভি প্রচার মত করনা।
1: আচ্ছা,
0: কভি প্রচার মত করনা
1: এবং ভিক মত মাঙ্গনা,
0: কভি ভিক মত কভি ভিক মত মাঙ্গনা, কারণ তুমি গৃহস্থ, তুমি সন্ন্যাসী নও। সন্ন্যাসী হলে ঠিক আছে, আলাদা জিনিস, কিন্তু তুমি গৃহস্থ, এজন্য ভিক মত মাঙ্গনা আর কভি প্রচার মত করনা। হ্যাঁ, তুমি দেখো মানালি, তুমি আমার সাথে কথা বলো।
1: হ্যাঁ,
0: এই যে বড় বড় কলেজগুলো আমাদের দেশের, যে বড় বড় ইনস্টিটিউট গুলো, IIT IIM, এদের কোনো অ্যাড দেখো, কোনো বিজ্ঞাপন দেখো?
1: না, একদমই নয়।
0: কেন দেখো না?
1: কারণ এখানে যেতে ওই কলেজে পড়ার জন্য সবাই হন্যে হয়ে থাকে, জান লাগিয়ে দেয় একেবারে।
0: মূল কথা হলো এদের প্রয়োজন নাই।
1: হ্যাঁ,
0: এদের বিজ্ঞাপনের প্রয়োজন নাই,
1: একদম, সে কারণেই প্রয়োজন নেই।
0: আচ্ছা, এখন বিভিন্ন যে এডুকেশন ফেস্ট গুলো দেখো, আমি কাউকে খারাপ বলছি না, এই যে এডুকেশন ফেস্টে দেখবে বিভিন্ন কলেজ গুলো আসে, এত অ্যাড এর পেছনে খরচ করছে, এত বিজ্ঞাপন দিচ্ছে, এত বড় বড় ফ্লেক্স, কারণ কিন্তু একটাই, কারণ কিন্তু একটাই। তো তুমি একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি গুরুচয়নের, যেখানেই দেখবে মাত্রাতিরিক্ত অ্যাড বিজ্ঞাপন প্রচার, সেখান থেকে সহস্র
1: হস্ত। আচ্ছা, মানে এই তো চলে আসলে, এই যে অ্যাড এবং বিজ্ঞাপন আমরা খুব সহজে এখন চারদিকেই দেখতে পাই যে বিজ্ঞাপনে ভরে যাচ্ছে। আর মানে একটা কথা মনে পড়ে, মুখ ঢেকে যায় বিজ্ঞাপন, শঙ্খঘোষ লিখেছিলেন। তো এই যে বিজ্ঞাপন এবং সব জায়গায় একটা এর থেকে ভালো, এর থেকে আর একটু ভালো, তো এই যে চটকদারিতায় অনেকেই মোহিত হয়েই যায় এবং তখন এখানে একটা ভুলও হয়। তো সেই ক্ষেত্রে কি আমাদের আবার নতুনভাবে দীক্ষা নেওয়া যায় বা সেটা কি প্রয়োজন আছে কোনো?
0: দেখো প্রয়োজন আছে মানে, এই যে বললাম যদ্যপি আমার গুরু পরিবারই যায়, এই

0: বিশাল দর্শন গ্রহণ করার শক্তি কিন্তু আমাদের নেই।
1: আচ্ছা,
0: আমরা সাধারণ মানুষ তো।
1: হ্যাঁ,
0: যখন দেখব যে বিভিন্ন পাপ কর্মে যিনি আমাকে দীক্ষা দিয়েছেন তিনি লিপ্ত হয়ে আছেন, তার থেকে টোপ ফিরিয়ে কিন্তু থাকা যায় না যে তিনি ব্রহ্ম তিনি ভগবান, এগুলো হয়
1: মানা যায় না,
0: প্র্যাকটিক্যালি ইম্পসিবল। আমরা তো এত বড় সাধক তো কেউ নই যে এগুলো এসব দেখেও বলছি যে উনি ভগবান। এটা যদি কেউ বলতে পারে সে মহাসাধক, মহাসাধক এটা যদি কেউ ভাবতে পারে,
1: সে যদি সাধকই হয় তার আর গুরুর কি প্রয়োজন তাহলে?
0: না, গুরুর তো প্রত্যেকেরই প্রয়োজন আছে। জীবনে কোন জিনিসটার জন্য গুরু প্রয়োজন নাই তুমি আমাকে বলো তো।
1: আচ্ছা, না সে যদি সাধু নয় মনে করে যে হ্যাঁ, মানে সে নিজের অন্তর থেকেই সেই সাধনার উত্তরগুলো আসছে,
0: তো অন্তর অন্তর অন্তর থেকে সবকিছু আসবে, সব আসছে।
1: আচ্ছা,
0: বলা বলা সহজ,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: কিন্তু প্র্যাকটিক্যালি খুব কঠিন না বিষয়গুলো।
1: ঠিক,
0: প্র্যাকটিক্যালি খুব কঠিন। যে আমরা যদি বলি শ্রীকৃষ্ণ যিনি যাকে সাক্ষাৎ জগৎগুরু বলা হয়, ওনারও কিন্তু গুরুর প্রয়োজন হয়েছিল সন্দীপনী মুনি। ওনারও তো সব ভেতর থেকে প্রকাশিত হতে পারতো না
1: একদম। আর স্বামী বিবেকানন্দেরও তো গুরু ছিলেন, তারও তো গুরু ছিলেন।
0: তার নেই শ্রী রামকৃষ্ণের গুরু নেই?
1: হ্যাঁ,
0: কতজন গুরু আছেন শ্রী রামকৃষ্ণ?
1: এই যে পরম্পরাটা আমাদের ভারতবর্ষে অনেক অনেক অনেক বছর ধরে হয়ে আসছে, চলে আসছে, তো এই যে শঙ্করাচার্য তার পথ ধরেই এগিয়ে আসা এবং আমাদের ভারতীয় মার্গদর্শন বা বিভিন্ন যেই দর্শনগুলোকে চিনিয়ে দেওয়া নতুন প্রজন্মের কাছে, তো এই তো গুরু শিষ্য পরম্পরা, তাই না?
0: তো
1: আপনার কি মনে হয়
0: গুরুত্বের এই পরম্পরায় দেখো মানালি, যে গুরুকে এমন হতে হবে যে ওই কথা আছে না যে যেমন ওল তেমন বাঘা তেঁতুল। এর আগে বললাম যে নিগ্রহানুগ্রহে শক্ত, সেটা বললাম তো, যে শিষ্য যেমন গুরুও কিন্তু তেমনই জুটে যায়। অনেকে বলেন যে আমি গুরু খুঁজছি গুরু পাচ্ছি না। এখন মানুষ কিন্তু গুরু খুঁজছে বশিষ্ঠের মতো, বশিষ্ঠ ছিলেন শ্রী রামচন্দ্রের গুরু।
1: আচ্ছা,
0: বশিষ্ঠের মতো গুরু মানুষ খোঁজে, কিন্তু নিজে রামচন্দ্রের মতো শিষ্য হলো কি না তার কিন্তু কোনো খেয়াল নাই।
1: মানে ওই যে বলে না যে আধার তো আসবে বা আশীর্বাদ তো আসবে, জ্ঞানও আসবে, কিন্তু তোমার তো ধারক যে পাত্রটা সেই পাত্রটা তো খালি হতে হবে আসলে।
0: একদম একদম একদম, পাত্র তো খালি হতে হবে। তো এক পণ্ডিত মশাই ছিলেন, এক পণ্ডিত মশাই ছিলেন, সেই পণ্ডিত মশাইয়ের সেখানে টোল ছিল, সেখানে ছাত্ররা থেকে পড়াশোনা করে। তো তার ঠিক পাশেই এক কামারের বাড়ি, সে লোহার জিনিসপত্র বানায়, কামারের বাড়ি। এখন ছাত্রদের কাজ ছিল সকালে ঘুম থেকে উঠে সেই কামারের বাড়িতে, খুব সুন্দর ফুলের বাগান ছিল, সেখানে একটা চাপা গাছও ছিল, সেখানে গিয়ে এরা ফুল পাড়তে যেত, সকাল সকাল উঠে ফুল পাড়তে যেত। এখন সেই কামারের দুই বউ একদম স্বর্গের অপ্সরার মতো সুন্দরী।
1: আচ্ছা,
0: তো সেই কম বয়সী ছেলেরা যাচ্ছে সেখানে, গিয়ে এরা তো সবাই মানে সংস্কৃত ভাষা শিক্ষার্থী, সেরা চাপা গাছে উঠতো, উঠে দুই বউকে দেখতো। হ্যাঁ, দেখে দেখে এরা একদম মানে স্তোত্র পাঠের মতো করে বলতো যে কর্মকারস্য দ্বৈভাগ্যে কমলালোচনে ভবিষ্যতি তদ ভবিষ্যতি। মানে কর্মকারের দুই বউ, হ্যাঁ, কর্মকারস্য দ্বৈভাগ্যে দ্বৈভাগ্যে ভর্জা কমলালোচনে, একদম কমলের মতো তাদের চোখ, এই তো ভর্জি ভবিষ্যৎ। আমি একটি বউকে যদি আমি হরণ করি, ইয়াদ ভবিষ্যতে তাদ ভবিষ্যত, তাতে যা হোকগা তা হোকগা।
1: আচ্ছা,
0: সুললিত স্তোত্র পাঠ চলে। তো একদিন কামার, সে কামার এটা শুনতে শুনতে মুখস্থ করে ফেলেছে।
1: এ বাবা,
0: হ্যাঁ, একদিন কামার জিজ্ঞেস করলো, আছে বাবারা আপনারা যে এটা বলেন, এটা এই শ্লোকটা কিসের?
1: শিবচতুর্দশীর
0: দিন সেই কামার কি করেছে, স্নান টান করে সেই পাশের যে ইয়ে ছিল।

0: পণ্ডিতের বাড়ি, সেখানেই শিব মন্দির রয়েছেন,
1: হুম হুম হুম
0: সেখানেই শিব শিবকে কিন্তু স্নান করাতে গেছে,
1: হুম হুম হুম
0: স্নান করাতে গেছে, গিয়ে হাত জোড় করে সেই শিবের সামনে দাঁড়িয়ে বলছে, কর্মকারস্য দ্বয়ভাগে কমলায়ত লোচনে একবারিয়াম হরিষ্যামি যদ ভবিষ্যতি তদ ভবিষ্যতি।
1: হে বাবা,
0: পণ্ডিত মশাই শুনেছেন,
1: হ্যাঁ,
0: রে কি রে কামাল, এ কি এ কি বলছিস? বলে কেন, আপনাদের এখান থেকেই তো ছেলেরা ওনারা প্রতিদিন যান, প্রতিদিন গিয়ে এই শিবের এই শিবের এই এই স্তোত্র ওনারা বলেন, ওইখানে গিয়ে ইয়ে পারতে পারতে ফুল পারতে পারতে আমি এটা তো শিখে ফেলেছি, আজকে সে এখানে শিব পূজায় এটা বলছি। পণ্ডিত তো যা বোঝার বুঝেছেন, পণ্ডিত বলছেন যে হ্যাঁ রে, তোদের বাড়িতে প্রতিদিন এই ব্রাহ্মণ সন্তানরা যায়, হ্যাঁ তুই এই ইয়ে করেছিস, ব্রাহ্মণের ইয়ে করেছিস, প্রণাম মন্ত্রটা শিখেছিস? তো খামার বললে না আমি তো এটা শিখিনি। বলছিস ছি ছি ছি, তুই এটা শিখিস নি? শোন কি করে ব্রাহ্মণ কি করে প্রণাম করতে হবে, তো একটা লাঠি ছিল, বলে এই লাঠিটা ধরবি, লাঠিটা ধরে তিনবার মাটিতে ঠুকবি, হ্যাঁ ঠুকে বলবি রে বিপ্র দুরাচারী সন্ধ্যা গায়ত্রী বিবাদিতা
1: হ্যালো হ্যালো।

0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ কেটে
0: শুনতে
1: গেছিল।
0: পাচ্ছি, হ্যাঁ একদম।
1: হ্যাঁ, বললো এই লাগুড়িয়ে নেবো দৃশ্যে, আমি লাঠি দিয়ে তোমাদের বধ করবো। ইয়াদ ভবিষ্যতে তদ ভবিষ্যৎ,
0: বাহ, সেই যেমন ওল তেমনি বাঘাতে তুল, একেই বলে হয়তো।
1: একদম
0: খুব
1: একদম।
0: ভালো লাগলো, আমরা অনেক কিছু জানলাম এবং সঙ্গে অনেক মজার গল্প হলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আকাশবাণীর পরিবার থেকে ধন্যবাদ জানাচ্ছি।
1: ধন্যবাদ
0: অন্য
1: ধন্যবাদ
0: অনুষ্ঠানে
1: আপনাদের।
0: নিশ্চয়ই আরো আরো অনেক কিছু জানবো।
1: অবশ্যই,
0: আরো একবার গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং প্রণাম জানিয়ে আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি।
1: শুভরাত্রি।
0: শুভরাত্রি, খুব ভালো থাকুন, এবং আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের আশা করি আজকের এই পর্বটি ভালো লাগলো। শ্রোতা বন্ধুরা, আজ খোলা আকাশ পর্বে অনন্ত অনুরণন পর্ব নিয়ে ছিলাম আমি আর জে মানালি আপনাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে ফোন লাইনে জুড়ে ছিলেন বিশ্বরূপ ভট্টাচার্য। আজ গুরু পূর্ণিমা, শ্রোতা বন্ধুরা, আজ গুরু পূর্ণিমা উপলক্ষে আমাদের আজ রাতে পর্বেও থাকছে আলোর দিশারি। স্টুডিওর ঘড়িতে সন্ধে 7টা বেজে 33 মিনিট 15 সেকেন্ড হয়ে গেছে। আপনারা টিউন করে রয়েছেন 101.6 MHz FM উচ্চায়ন্ত।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন খোলা আকাশ পর্ব। এবারে কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে বাংলা সংবাদ, এবং তারপরেই শুনবেন স্থানীয় ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ। ফিরে আসছি সংবাদের পর, শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পরীক্ষায় দুর্নীতি ও কার্যবিরোধে লোকসভায় পাশ হয়েছে সংশোধনী বিল। জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে সাংবিধানিক সুরক্ষা দিতে রাজ্যসভায় পাশ হয়েছে জাতীয় সম্মান সংশোধনী বিল 2026। অসমের বন্যা পরিস্থিতি পর্যালোচনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সাহায্যের আশ্বাস। হরমুজ প্রণালীতে সম্প্রতি একাধিক বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা করেছে ভারত। দেশজুড়ে যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে গুরু পূর্ণিমা। কমনওয়েলথ গেমসে ভারত 12টি পদক জিতেছে। আজ আরও 3টি পদক নিশ্চিত করেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। আসছে বিস্তারিত খবরে। পরীক্ষায় দুর্নীতি ও কার্যবিরোধে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল আজ লোকসভায় পাশ হয়েছে। এই বিলে 2024 প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স আইনে সংশোধনী সংস্থান রয়েছে। বিল নিয়ে আলোচনায় জবাবি ভাষণে কর্মী বিষয়ক জন অভিযোগ এবং পেনশন দপ্তরের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, সংশ্লিষ্ট আইনটিকে আরও কঠোর করা এবং দ্রুত ন্যায় বিচার সুনিশ্চিত করার লক্ষ্যে এই সংশোধনী বিল আনা হয়েছে। নতুন এই বিল ছাত্রছাত্রী এবং যুব সমাজের কল্যাণ সুনিশ্চিত করার জন্য সরকারের অঙ্গীকারবদ্ধতার প্রতিফলন।
1: एग्जामिनेशन को लेकर के तरह तरह की वारदातें होती रही, पेपर लीक भी होता रहा। ये केवल किसी एक प्रदेश या एक प्रांत तक सीमित नहीं रहा, ऐसा पहले भी होता था। अलग अलग पार्टियों की सरकारें रही, अलग अलग प्रदेश रहे। सूची लंबी है। 2019 में रेलवे रिक्रूटमेंट बोर्ड का एग्जामिनेशन, वो भी इन्हीं कारणों से, लेकिन उस समय उस तरह की कार्रवाई नहीं की गई जिस तरह की अब प्रस्तावित की जा रही है।
0: এ প্রসঙ্গে বিরোধীদের সমালোচনা করে ডক্টর সিং বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এর আগেও বিভিন্ন রাজ্যে বিভিন্ন সরকারের আমলে ঘটেছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অসংসদীয় ভাষা ব্যবহারের অভিযোগ এনে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক হিসেবে অভিহিত করেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর অভিযোগ খণ্ডন করে শ্রী সিং বলেন, সরকার বারবার স্পষ্ট ভাষায় জানিয়েছে এই নিয়ে প্রতিবাদ আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কোনো গুলি ছোঁড়া হয়নি, শুধুমাত্র কাঁদানে গ্যাসের ব্যবহার করা হয়েছিল। কাজে এ নিয়ে কোনো তদন্তের নির্দেশ দেওয়ার প্রশ্ন ওঠে না। এর আগে আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, বর্তমানে দেশের শিক্ষার খরচ অনেকটাই বেড়ে গেছে। নিট ইউজি পরীক্ষায় যে পরিমাণে টাকা খরচ করা হয় তা শিক্ষাখাতে বাজেট বরাদ্দের তুলনায় অনেকটাই বেশি। ছাত্রছাত্রীরা নিট ইস্যুতে যে বিক্ষোভ দেখিয়েছে তা হিংসাত্মক বা বিদ্বেষমূলক ছিল না।
2: What the future of this country did on our streets. This was not anger, this was not violence, this was not hatred, this was deep expression of the future generation of this country, and I feel that all political parties must respect this expression.
0: Jharkhand সহ একাধিক রাজ্যে বিজেপি সাংসদ আর সংসদ চত্বরে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছেন। তারা এ বিষয়ে সিবিআই তদন্তের দাবি তোলার পাশাপাশি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগের দাবি জানান। লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল পাশ হওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রত্যেক ছাত্রছাত্রীকে অভিনন্দন জানিয়েছেন। সমাজমাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই বিলটি সরকারি পরীক্ষার পবিত্রতা নষ্টকারীদের কঠোর শাস্তি প্রদানের পাশাপাশি তরুণ সমাজের স্বপ্ন আকাঙ্ক্ষাকে রক্ষা করবে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনা করেছেন। তিনি বলেন, এজন্য শ্রী গান্ধীর সভায় ক্ষমা চাওয়া উচিত। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও শ্রী গান্ধীকে শুধুমাত্র বিল নিয়ে কথা বলার আবেদন জানান। জনতা দল

সিনেটেডের দিনেশ্বর কামাতিয়া সংসদে বিলটি আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। অন্যদিকে আরএসপির এন কে প্রেমচন্দ্রন বলেন, যে উদ্দেশ্যে বিলটি আনা হয়েছে তা কার্যকর হওয়ার মতো তেমন কিছু এতে নেই। প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার বা জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল আজ রাজ্যসভায় পাশ হয়েছে। 1971 সালে প্রিভেনশন ইনসাল্টস টু ন্যাশনাল অনার আইন সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। প্রস্তাবিত এই বিলের উদ্দেশ্য হল জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত জনগণ মনন মতোই সমান আইনি সুরক্ষা প্রদান। এই আইনের লঙ্ঘনের অপরাধে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড ও জরিমানা অথবা দুটিরই সংস্থান রাখা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিল নিয়ে আলোচনায় জবাবি ভাষণে বলেন, সংশোধনী বিল শুধুমাত্র কোনো সাংবিধানিক পরিবর্তন নয়, এটি দেশের আত্মা, জাতীয় সচেতনতা, সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বাধীনতা আন্দোলনের প্রতি সরকারের দায়বদ্ধতাকে প্রতিফলিত করে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতীয় রেলে যাত্রী নিরাপত্তাকে সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। গত কয়েক বছরে নেওয়া বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপের ফলে ট্রেন দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। আজ লোকসভায় একটি লিখিত প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, বিস্তারিত পরীক্ষার ফল চলতি মাসের 20 তারিখ পর্যন্ত দিল্লি মুম্বাই এবং দিল্লি হাওড়ার মতো ব্যস্ত রুটের 2,559 কিলোমিটার রুটে উন্নত মানের কবচ ভার্সন 4.0 চালু করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে ভারতীয় ঐতিহ্যবাহী বিভিন্ন শিল্পকলা বিভাগের শিল্পীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের শিল্পকর্মগুলি খুলে দেখেন তিনি। আর্টিস্ট ইন রেসিডেন্স কর্মসূচির আওতায় বারাণসী মুরাল, থাঙ্কা, নায়িকা, কেরালা মুরাল, বাসোহলি, সুরপুর এবং মহীশূর চিত্রশিল্পের মতো বিভিন্ন ঐতিহ্যবাহী শিল্পকলার 12 জন শিল্পী বর্তমানে রাষ্ট্রপতি ভবনে রয়েছেন। বিকশিত ভারত প্রচারের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার নেশামুক্ত যুবা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে 1 কোটির বেশি মানুষ অংশ নেবেন। অংশগ্রহণকারীরা সকলে নেশামুক্তির শপথ নেবেন বলেও তিনি জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উজান আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতির সার্বিক খোঁজ খবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তিনি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনে কথা বলেন, ত্রাণ কাজের পর্যালোচনা করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় অসমের মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। কেন্দ্র সব ধরনের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে বলেও আশ্বস্ত করেছেন শ্রী শাহ। অন্যদিকে ওড়িশাতে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে। নদীগুলির জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত, কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন, স্বাভাবিক জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত। মহারাষ্ট্র সরকার রাজ্যের সমস্ত স্কুলের সীমানার 50 মিটারের মধ্যে অতিরিক্ত ফ্যাট, চিনি এবং লবণযুক্ত প্রসেসড খাবার ও পানীয় বিক্রি, প্রচার ও বিনামূল্যে বিতরণ নিষিদ্ধ করেছে। রাজ্যের FDA কমিশনার তুকারা মুন্ধে জানিয়েছেন, শিশুদের মধ্যে সুভ্যাস গড়ে তোলার লক্ষ্যে রাজ্যজুড়ে নির্দেশিকা কঠোরভাবে কার্যকর হবে। সরকারি, সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি সব ধরনের বোর্ডের স্কুলের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। রাজধানী দিল্লি ও তার আশেপাশের এলাকায় বায়ু দূষণে লাগাম টানতে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। পরিবেশ বান্ধব ও তুলনামূলক কম দূষণ ছড়ায় এমন যানবাহন ব্যবহারের লক্ষ্যে পরিবর্তন নামের একটি নতুন প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দিল্লি NCR অঞ্চল থেকে পুরনো এবং মাত্রাতিরিক্ত ধোঁয়া ছাড়া ট্রাক ও বাসগুলিকে সড়ক থেকে সরিয়ে নেওয়া হবে। সেগুলির পরিবর্তে BS6 মানের পরিবেশ বান্ধব গাড়ি এবং বৈদ্যুতিক যানবাহন নামানোর পরিকল্পনা করা হয়েছে। আজ শ্রী গুরু পূর্ণিমা। দেশের বিভিন্ন মঠ মন্দিরে আজ এই উপলক্ষে বিশেষ পূজার্চনা চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ গুরু পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। জম্মু কাশ্মীরে গুরু বা আষাঢ় পূর্ণিমা উপলক্ষে ভগবান মহাদেবের পবিত্র দণ্ড ছড়ি মুবারক নিয়ে আজ এক ঐতিহাসিক শোভাযাত্রা বের হয়েছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পবিত্র অমরনাথ গুহায় বার্ষিক ছড়ি মুবারক যাত্রার সূচনা হল। মহন্ত দীপেন্দ্রগিরি পবিত্র দণ্ডটি বহন করছেন। পহেলগাঁও, চন্দনবাড়ি, শেষনাগ ও পঞ্চতরণী হয়ে পবিত্র দণ্ড শ্রাবণ পূর্ণিমা রাখি বন্ধনের দিন অমরনাথ গুহায় পৌঁছবে।
হরমুজ প্রণালীতে সম্প্রতি একাধিক বাণিজ্যিক জাহাজের উপর হামলা তীব্র

রক্ষা করেছে ভারত। এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ এবং অসামরিক পরিকাঠামোকে নিশানা করা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে জানিয়েছে দিল্লি। গ্লাসগোয় চলতি কমনওয়েলথ গেমসে নিজ নিজ বিভাগের সেমিফাইনালে পৌঁছে আরও তিনটি পদক জয় নিশ্চিত করেছেন ভারতীয় বক্সার অরুন্ধতী চৌধুরী, সাক্ষী চৌধুরী এবং শচীন শিবাজ। আজ মহিলাদের 70 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের মর্গান হ্যান্ডারসনকে 3-1 ব্যবধানে হারিয়ে দেন অরুন্ধতী। অন্যদিকে মহিলাদের 51 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উত্তর আয়ারল্যান্ডের কেটলিন ফ্রায়সকে 5-0 ব্যবধানে হারিয়ে দিয়েছেন সাক্ষী। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পরীক্ষায় দুর্নীতি ও কারচুপিরোধে লোকসভায় পাশ হয়েছে সংশোধনী বিল। জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে সাংবিধানিক সুরক্ষা দিতে রাজ্যসভায় পাশ হয়েছে জাতীয় সম্মান সংশোধনী বিল 2026। হরমুজ প্রণালীতে সম্প্রতি একাধিক বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা করেছে ভারত। খবর এখন এ পর্যন্তই।

0: আকাশবাণী আগরতলা কক্টমা পরিও সবিতা দেববর্মা তিনি নিয়ে কক্টমা ভূভাগ রকমখা লোকসভাও তিনি পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স এমেন্ডমেন্ট বিল নৈশাই নিচিন্দক পাঁচ সংখ্যা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী বসকাং তালী নৈ সালমারি ও নেশা মুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প সামং বুতাং চেঙ্গিরওয়ানো হাকতর বৈবাকসা হাস্তিনি জুদা জুদা থাই অব বরমনি বিশিংতৈ গুরু পূর্ণিমা তের পালাইজাখা বসং ব্রী কমিশন চেয়ারপার্সন বিজয়া কিশোর হাতকার শাখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী নি তৈদুল মুম্বাই কেন্দ্র হাপাং নৈশাই থামসি বিশিনি বিশিং উমর কাশোগিয়া কাইমা ইয়াকাকজাক ভারত নাম পিসানা ও থারি সামুং তাঙ্গি দঙ্গ তাবু কক্তমা শুক্রবৈ লোকসভা তিনি পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিন্স এমেন্ডমেন্ট বিল নৈশাই নিচিদক পাঁচ সংখ্যা তাই রাজ্যসভাও পাঁচ সংখ্যা প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার্স নামফির মুং বিল বিলসং মুং কাংবলাই কেশে কেরেং অংমা কাশনা ও ক্রাক মাজরানী রায়দা তনিজাখা আবনী বিশঙ্গ তঙ্গ বিসিসি আলংনগ চপনানি খকচি রেজাক রাং জরিমানা তাই মাজরা গ্রাং হই সাকলাইজাকনি থাই রাংরি নাহারনা রায়দা তনিজাখা আবন কারিব বেবাক হাস্তে তাই কেন্দ্রবাই নাইকলজাক আমচাইও আলাইডা ফাস্ট ট্রেক দরবার খানা তালনে বিশিং চেরি নাইমা পাইরেনা তাই চার্সিট রেমানি তাল থামনি বিশিং খাট্টা পাইরেনা শেপ নাহার জাখা অবিল রাজ্যসভাও পেশ খাইনানি ককতঙ্গ ককলাম সালাইমানি কক ফিল কেন্দ্রনি মন্ত্রী ইয়াকসু ডক্টর জিতেন্দ্র সিং শাখা স্রেংনাই শিকলা দফানি হামক্রায় দায়িত্ব দরবার পাইরেনানি তাই সংমং বলাই কেশে কেরেং কাশোনাও অ কেরংন তাইব ক্রাক খাইনাও অ সং ফিরমুং মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদী বসকাং তালী নৈ সালমারি নেশা মুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প সামং বুতাং চেঙ্গিরওয়ানো ফেক মুংন কেবেঙ্গে হাতি বাররা অহাকতর গ্রাঙ্গে মানচুক মুং সামং বুতাং তৈদুলনানি মাই ভারত প্লেটফর্ম শিকলা তাই থং নাই খুং শাখা মাই ভারত এনএসএস যুব ক্লাব রুংনক রুংনকতর রুংনক ইয়ং তাই কাইসারা নৈজি বানী গবং মঠা আর মানজাগন বসকাং হাতি বাররা ককটি শাল বুরুম বুরুম হাকতর গ্রাঙ্গে আবন রুগী দাল বিদাল বাবায় হজাক মুং সামুং বুথাং সংসার জাগান বসং ব্রী কমিশন চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকার শাখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তৈদুল মুম্বাই কেন্দ্র হাপাং নৈশাই থামসি বিশিনি বিশিং উমর কাশকিয়া কাইমা ইয়াচাকজাক ভারত ইয়াকাকজাক ভারত স্নাম তিসানা ও সাকথারি সামুং তাঙ্গি দঙ্গ তাকলাই বিশিনি বিশিং রাও চি উমর কাশকিয়া কাইমা মথাকনা নাহারমুং নাহারজাখা তিনি উদয়পুরনি রাজস্বী কলাক্ষেত্র উমর কাশকিয়া কাইমা কাশমুং তাই যশুদা এ আই বাই ন তুই হজাক পুং সামং বুতাঙ্গ কক নারুকমা ও অকক্ন শাখা বশাখা উমর কাশকিয়া কাইমা মথাকনা ও যতনি কাহাম লাম অংখা ব্রীতাই চেরাই রকনি বিশিং রং ফুয়ারনান আবন কারিব হদাও হজাক মুং বাংরানানি শাখা ও ফানবকসিনখা ব
1: 2030 তক হাম পুরে দেশভর মে হাম চাইল্ড ম্যারেজ 100% বন্ধ করেঙ্গে और उस दिशा में काफी अच्छे प्रयास पूरे देश भर में चल रहे हैं। इस साल तो ये भी तय किया गया है कि इसमें से 10% जो चाइल्ड मैरिजेस है वो हम इसी साल में कम करेंगे। आज हमने चाइल्ड मैरिज के बारे में आज यहाँ पे अवेयरनेस प्रोग्राम आयोजित किया था और मुझे बहुत अच्छा लगा।
0: মজাংজাক রাহাতকার শাখা নৈশাই ব্রীচিসিনি বিশিনি বিশিং হামসাজাক ভারত স্নাম তিসানাও ব্রীরকন রং গ্রং অংনানি নাংমানি বারজা ইয়াচাগন রং গ্রং অংনা নাংমানি নাংমানি বারজা ইয়াচাগন বশাখা ব্রীরকন ফান

bangre mani lam angkha tangsha mungo se bangre nani bo kha khamani kok shaka kha kamani kok sha gumoti hangkoni botai bok bang siklarok hakotoni naimathang bahiniwo kureng nawo kha bacha wana tai hakotoni bagai samung tangmawo nangmani barja yasagana udoiporo bono lam shoka hangkor naikol phang rinku lather tai hangkor police super orniban das mazangjek rahatkar tepaniyo one stop center berainai khabo udoipone pr ti কনফারেন্স হল সংসাজক সি সার্ভিস পান্ডাও মানজাকা পান্ডাও তংমানি হদা হামক্রাই তাই

রাঙ্গনির জোদা জোদা তাংবতাংনি গোসিমং ককচাপ রহরকা হনে শাখা মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি আগরতলা প্রজ্ঞা ভবন মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন তাংবতাংন চেঙ্গিতাই বাংথাই আবসংনি লোকরকনি বিশিং লাকাই বাংমা পান্দা অকগ্ন শাখা ব মন্ত্রকরা শাখা হাস্তেনি বাংথাই আবসংনি লোকরকন বাইথাং চুকজা ক্লাইটিসানা ও চুবানানি অ লাকাই রুমা তাংবতাং পান্দা মাঞ্জাখা বাংথাই আবসং হামক্রাই মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া ত্রিপুরা সংখ্যালঘু সমবায় নিগমনি চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন ওয়াকফ বোর্ডনি চেয়ারম্যান মবস্বর আলী হাস্তে হজ কমিটিনি চেয়ারম্যান শাহ আলম মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি বাংলাদেশ নি মন্ত্রী বকরক তারেক রহমান থাই দোকরা অমতি সকাট রহরকা আগরতলা আখড়া ইন্টিগ্রেট চেকপোস্টই তিনি অ অমতি রহর জাখা ত্রিপুরা রঙ্গচা নাইখং বাই নাইকলজাক মাধ্যমিক তাই কুচুকুক মাধ্যমিক নি বসর বাচাও আমজুকপুংনি অংখারি খানা সাকলাই জাগানো পর্ষদনি তাঙ্গরা ডক্টর জয়দীপ ভট্টাচার্য অকক্ত মানরেখা বসাখা দিবর দামচিনি অংখারি সাকলাই জাগানো বকরংজাক বেবাক রংনকনি আদংরকনি বখা কয়মুংনা রেখা বরকশ্রাই সরংনাই সরংনাইজিক রকনি মার্কশিটাই সার্টিফিকেট অতালনি থামচিসা শালমারি নাইখুং হাবানকনি নাহারনানি বাগৈ হা কতর গ্রাঙ্গী বরমনি বিশিংতেই তিনি গুরু পূর্ণিমাতেই তের পালাই দঙ্গ আবনোরগৈ হা কতর গ্রাঙ্গী লুকুরক বরকনি ফরংনাই ন বরম তাই কুলমুং ইয়াফারলাইও খরসাতাই ক্লাইও মতাই বুদ্ধ এলেম খরং অংমানি ইয়াগুল পুইলা অশাল ন সারনাথ রকন তংথারন তুই আওয়াইমুং চেংমানি আবনোরগৈ বুদ্ধ তংথারন সাজাকনাই রক অশালন আলাইদাখে পালাই দঙ্গ ইয়াঙ্গ গুরু পূর্ণিমার নগী রাষ্ট্র বক্রক ইয়াকসু সিপি রাধাকৃষ্ণ মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী লোকসভার স্পিকার ওম বিরলা তাই কেন্দ্র নির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাকত নি লোকরক্ন খাকাহাম ইয়াফার খা আকাশবাণী আগরতলা কেন্দ্র নি অকক্তমা খানাই দংবায়ু আকাশবাণী কক্তমা আপডেট মানানি বাকি লগ ইন ক্লাইডি www.newsonair.com নিউজ অন এআইআর অ্যাপস তাই টুইটার ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব নাইডে নিউজ অন এআইআর অফিসিয়াল আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র নি কক্তমা আপডেট মানাকে টুইটার এবা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো গুরু পূর্ণিমার নগী তিনি হাস্তিনি জুদা জুদা থায়ও পান্ডা সংসার জাকা খুয়াই টাউন হল যুগালিজাক ফ্রংনাই রক্ন বরমিয়া ফার্মাত পান্ডান চেঙ্গি রেখা বলংমন্ত্রী অনিমেশ দেববর্মা শান্তির বাজার নিয়ে মুকুট অডিট্রিয়াম সংসার জাক গুরু পূর্ণিমা তের চেঙ্গি রেখা শালগ্রা হাঙ্কর জিলা পরিষদ নিয়ে কাসগো অগ্রা দীপক দত্ত অনকটিয়া হাঙ্কর ফটিগ্রাই হাতিও বিজেপি বাই যুগালিজাক পান্ডাও মাঞ্জাখা মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস বিজেপি মন্ডল নি কাসগো তরুণ কুমার দাস আকর্ষণ আলং মন্ত্রী শান্তনা চাকমা তিনি গুরু পূর্ণিমার নরগে পেচারথল শান্তির বর্ণে দর্মার রাধিকা বুদ্ধ বিহার বান্তে রক্ন খুলুমুং ইয়াফারখা অনকটি হাঙ্করণে অক্রা মন্ত্রী অঙ্গী তিনি চামু মন্ত্রী সুশান্ত চৌধুরী কৈলাসর সার্কিট হাউস সংসাজাক কগলাম সালাইমা পান্ডাও তুই দুলখা কগলাম সালাইমাও অনকটি হাঙ্করণে হাফাংনি সামুং বেতাং তাই সামুং রংন তৈ ককলাম অংখা আরও মাঞ্জাখা অনকটি জেলা পরিষদ নি কাসকো অক্রা অমলেন্দু দাস এডিশিনে আদং রতীশ তীরপ্রাতাই মঞ্জুরানী সরকার মুখ্যমন্ত্রী সমপেশনে ফিল্স নিচিসা সামঙ্গতাং তিনি সংসার জাখা হাস্তিনি জুদা জুদা দীক্ষল ফাই শক ফাই যাক লুকরক বাই মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা ককলাম সালাকিয়া বসাকা সাক নাইজাক মানি বাগৈ হাস্তে ফাতর থাংমা রায়দানি অঙ্করেই ফাইনা নাং থাই তাবুকনি হাপাং হাস্তিনি লুকরকন কাহামতাই কতাল শাক হামনি শেব রনাও শাকথারি সামুতাঙ্গি দঙ্গ বতাইব সাকা তাবুক কবাংমা কতাল শেব বাই শাক হামনি কাহাম শেব চল অংখা হাস্তিও তাই কবাংমা লুকরক হামক্রাই আবনি বাকে হাস্তে নি সা খাম সেপ ন পৈত চাউ সা খাম সেপ নাহারমা লগি লগি হাপাং সুবানা নিব কবকমুং নারেখা মন্ত্রী অগ্রা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণে উলনৈ ডিভিশন লীগ ফুটবল বাতাইলাই মঙ্গ তিনি থংলাইমাও ত্রিপুরা স্পোর্ট স্কুল কপ্লাই অংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসারজাক থংলাইমাও ত্রিপুরা স্পোর্ট স্কুল ব্রী নই গোলনি ফেরবাই বীরেন্দ্র ক্লাব ন মেচেনখা বুসকাং দামনি চিবরিও হাস্তিনি সিপাহী জলাতে সারগ্রা হাঙ্কর ফেরাঙ্কি ওয়াতেওয়াই মানুহনি হজাক মংরেখা নবার দিবার নাইকুং খানা সালনি টুংমারি শাখাও 35 ডিগ্রি তাই খামাও 26 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনিও তঙ্গানা
ককতুমা পাইনেন শিকাং ককতুমা বুবাক রক্ত ইবাইশে সাফিরো লোকসভাও তিনি পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল নৈশাই নিজিদক পাঁচ সংখ্যা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী বেসকাং তালি নৈশালমারি ও নেশা মুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প সামগ্রী চেঙ্গিরিওয়ানা হাকতর বিভাগ সাহাস তিনি জুদা জুদা থায়

বরমনি বিশিংদের গুরুপুটিমা তেরপালাই জাখা বসংবরী কমিশনের চেয়ারপার্সন বিজয়া কিশোর হাট হাটকার শাখা মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদী নেতৃ দুর মুম্বাই কেন্দ্র হাফাং নাইসাই থামসি বিশিনী বিশিং উমর কাশক একাইমা ইয়াকাকমা বারত স্নাম তেসানো সাকথারী সামুং তাঙ্গি দঙ্গ কক্তমা তিনের বাকে অরণ্য পাইকে উল্লি কক্তমা ওয়াই এঙ্গানা খানা পুংনি দামসিনী সকিব বিচিয়া।

0: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
1: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
2: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন, pmsuryaghar.gov.in।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকর বলেছেন, কেন্দ্রীয় সরকার 2030 সালের মধ্যে বাল্যবিবাহ নির্মূল করতে বদ্ধপরিকর। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সংখ্যালঘুদের সার্বিক উন্নয়নে কেন্দ্রের কাছে 322 কোটি টাকার প্রস্তাব রাখা হয়েছে। লোকসভায় পাশ হল পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফায়ার মেন্স সংশোধনী বিল 2026। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচো পরীক্ষার ফলাফল প্রকাশ আগামীকাল। এবারে বিস্তারিত সংবাদ। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকর বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার 2030 সালের মধ্যে বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করছে। চলতি বছরের মধ্যে 10% বাল্যবিবাহ রোধ করার লক্ষ্যমাত্রা রয়েছে। আজ উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্রে বাল্যবিবাহ প্রতিরোধ এবং যশোদা এআই বিষয়ক সচেতনতামূলক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন। তিনি বলেন, বাল্যবিবাহ মোকাবিলার অন্যতম উপায় হল নারী ও শিশু শিক্ষার প্রসার। তাছাড়া বাল্যবিবাহ রোধ করতে সামাজিক সচেতনতা আরও বাড়ানোর উপরেও তিনি গুরুত্ব আরোপ করেন।
1: 2030 তক হাম পুরে দেশভর মে হাম চাইল্ড ম্যারেজ 100% বন্ধ করেঙ্গে আর উস দিশা মে কাফি আচ্ছে প্রয়াস পুরে দেশভর মে চল রহে হ্যায়। ইস সাল তো ইয়ে ভি তয় কিয়া গয়া হ্যায় কি ইসমে সে 10% জো চাইল্ড ম্যারেজেস হ্যায় ও হাম ইসি সাল মে কম করেঙ্গে। আজ হমনে চাইল্ড ম্যারেজ কে বারে মে আজ ইয়াহা পে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আয়োজিত কিয়া থা আর মুঝে বহুত আচ্ছা লাগা।
0: শ্রীমতী রাহাতকর বলেন, 2047 সালের মধ্যে সমৃদ্ধ ভারত গড়ে তোলার ক্ষেত্রে নারী শিক্ষা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, নারীদের ক্ষমতায়নের অন্যতম মাধ্যম হল তাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। বর্তমানে সশস্ত্র বাহিনী পুলিশে মেয়েদের জন্য বহু সুযোগ তৈরি হয়েছে। তিনি আশা করেন, গোমতী জেলা থেকে আরও বেশি সংখ্যক তরুণী দেশের নিরাপত্তা বাহিনীতে যোগদানে উৎসাহিত হবেন এবং দেশের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আজ গোমতী জেলা সফরকালে তিনি নারী ও শিশু সুরক্ষা, মহিলা কল্যাণ এবং বিভিন্ন সরকারি পরিষেবার অগ্রগতি পর্যালোচনা করেন। উদয়পুরে তাঁকে স্বাগত জানান জেলাশাসক রিঙ্কু লাথের এবং জেলা পুলিশ সুপার অনির্বাণ দাস। শ্রীমতী রাহাতকর টেপানিয়ায় সখী ওয়ান স্টপ সেন্টার পরিদর্শন করেন। সেখানে তিনি নারী সহায়তা এবং সুরক্ষা সংক্রান্ত পরিষেবার কার্যক্রম খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি উদয়পুরের PRTI কনফারেন্স হলে আয়োজিত শ্রী সার্ভিস অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের সংখ্যালঘু অংশের জনগণের সার্বিক উন্নয়নে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে 322 কোটি টাকার নানা প্রকল্পের অনুমোদনের প্রস্তাব পাঠিয়েছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণের মধ্যে ঋণ প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। তিনি বলেন, রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের আত্মনির্ভরশীল হওয়ার পথ প্রশস্ত করবে এই ধরনের ঋণ প্রকল্প। শিক্ষা, ব্যবসা ইত্যাদি খাতে ঋণ দিচ্ছে সংখ্যালঘু উন্নয়ন দপ্তর। মেডিকেল শিক্ষায় 10 লক্ষ পর্যন্ত ঋণের ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু কল্যাণমন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগমের চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম। মুখ্যমন্ত্রী সমী পিশুর 71তম কর্মসূচির মাধ্যমে আজ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত জনগণের সঙ্গে সরাসরি

মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, চিকিৎসার জন্য অযথা রাজ্যের বাইরে যাওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসা প্রয়োজন, কারণ বর্তমান সরকার রাজ্যের জনগণের জন্য উন্নত ও আধুনিক চিকিৎসা পরিষেবা গড়ে তুলতে নিরন্তর কাজ করে চলছে। তিনি বলেন, বর্তমানে বহু আধুনিক চিকিৎসা পদ্ধতি ও স্বাস্থ্য পরিষেবা রাজ্যে চালু রয়েছে এবং বহু মানুষ উপকৃত হচ্ছেন। চিকিৎসা পরিকাঠামো, আধুনিক যন্ত্রপাতি, বিশেষজ্ঞ চিকিৎসক এবং স্বাস্থ্য পরিষেবার সামগ্রিক মান আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। তিনি রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উপর আস্থা রেখে চিকিৎসা গ্রহণের পাশাপাশি সরকারের সঙ্গে সহযোগিতার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমানকে সৌজন্য উপহার হিসেবে 600টি সুস্বাদু আনারস পাঠিয়েছেন। আগরতলার আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে আজ এই আনারসগুলি পাঠানো হয়। অনুকুটি জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আজ কৈলাসহর সার্কিট হাউসে এক প্রশাসনিক বৈঠকে পৌরোহিত্য করেন। বৈঠকে অনুকুটি জেলায় সরকারি কর্মসূচির রূপায়ণ এবং অগ্রগতি নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন অনুকুটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, এডিসির সদস্য রতীশ ত্রিপুরা এবং মঞ্জুরানী সরকার। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। লোকসভায় পাশ হল পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফায়ার মেন্স সংশোধনী বিল 2026 এবং রাজ্যসভায় পাশ হল প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার সংশোধনী বিল। পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফায়ার মেন্স সংশোধনী বিলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে কঠোর শাস্তি, যেমন 10 বছর পর্যন্ত কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষী সাব্যস্ত অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান। মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার জন্য এই আইনে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে দৈনন্দিন বিচারের জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপন করার নির্দেশের সংস্থান রয়েছে। এতে আরও বলা হয়েছে যে থানায় মামলা নথিভুক্ত হওয়ার তারিখ থেকে 2 মাসের মধ্যে অপরাধের তদন্ত অবশ্যই সম্পন্ন করতে হবে, অভিযোগপত্র দাখিলের তারিখ থেকে 3 মাসের মধ্যে বিচার কার্য শেষ করতে হবে, এরপর এই বিলটি রাজ্যসভায় পেশ করা হবে। এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় আজ লোকসভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল 2026 পেশ করেছেন। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় আজ পালিত হচ্ছে গুরু পূর্ণিমা উৎসব, যা ব্যাশ পূর্ণিমা নামেও পরিচিত। এই উপলক্ষে দেশজুড়ে মানুষ তাঁদের গুরুর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। উল্লেখ্য, ভগবান বুদ্ধ জ্ঞান লাভের পর এই দিনেই সারনাথে তাঁর প্রথম ধর্মদেশনা প্রদান করেছিলেন, সেই কারণে বৌদ্ধ ধর্মাবলম্বীরাও দিনটি বিশেষভাবে পালন করে থাকেন। এদিকে গুরু পূর্ণিমা উপলক্ষে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। গুরু পূর্ণিমা উপলক্ষে আজ রাজ্যের সর্বত্র নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। খোয়াই নতুন টাউন হলে আয়োজিত গুরু সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়ামে গুরু পূর্ণিমা উৎসবের উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। অনুকুটি জেলার ফটিকরাই বাজারে বিজেপি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরু সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস, বিজেপির মণ্ডল সভাপতি তরুণ কুমার দাস প্রমুখ। কারামন্ত্রী শান্তনা চাকমা আজ গুরু পূর্ণিমা উপলক্ষে পেঁচারথলের শান্তিপুর স্থিত ধর্মরাজিকা বৌদ্ধ বিহারে ধর্মগুরু ভান্তেদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বছর বাঁচো পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ করা হবে। পর্ষদের সচিব ডক্টর জয়দীপ ভট্টাচার্য আজ এই খবর জানান। তিনি জানান, দুপুর 12টায় ফল প্রকাশ করা হবে। তিনি সংশ্লিষ্ট সমস্ত বিদ্যালয় কর্তৃপক্ষদের কাছে অনুরোধ করেছেন, তাঁরা যেন ছাত্রছাত্রীদের মার্কশিট এবং সার্টিফিকেট আগামী 31 জুলাই পর্ষদ অফিস থেকে সংগ্রহ করেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল 4-2 গোলে বীরেন্দ্র ক্লাবকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সিপাহী জেলা ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35

ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকর বলেছেন, কেন্দ্রীয় সরকার 2030 সালের মধ্যে বাল্য বিবাহ নির্মূল করতে বদ্ধপরিকর। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সংখ্যালঘুদের সার্বিক উন্নয়নে কেন্দ্রের কাছে 322 কোটি টাকার প্রস্তাব রাখা হয়েছে। লোকসভায় পাশ হল পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফায়ার মেন্স সংশোধনী বিল 2026। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষার ফলাফল প্রকাশ আগামীকাল। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:00 বেজে 35 মিনিটে।

শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই 101.6 মেগাহার্টজ FM উজ্জয়ন্ততে। রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে মানালি আপনাদের সঙ্গে রাত 8:07:47 স্টুডিওর ঘড়িতে। আর এবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের ভীষণ পছন্দের পর্ব রংমহল পর্বে। আর শ্রোতা বন্ধুরা, আজ রংমহল পর্বে আপনারা শুনবেন গল্প সত্যজিৎ রায়ের এবং গল্প গণেশ মুৎসুদ্দির পোর্ট্রেট। সুখময় সেনের বয়স 35। এই বয়সে সে চিত্রকর হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছে। পোর্ট্রেটেই তার দক্ষতা বেশি। তবে সমাজদারেরা বলে সুখময় সেনের আঁকা কোনো মানুষের প্রতিকৃতি দেখলে সেই মানুষের জ্যান্ত রূপ দেখতে পাওয়া যায়। তারপর বহু প্রদর্শনীতে তার আঁকা পোর্ট্রেট দেখানো হয়েছে এবং শিল্পমহলেও একটা বিচার সভা বসে গেছে। সমালোচকেরা তার যথেষ্ট প্রশংসা করেছে। কিন্তু শিল্পীরা সবসময় এক পথে চলতে ভালোবাসে না। সুখময়ও এই ব্যাপারে ব্যতিক্রমী নয়। সম্প্রতি তার মনে হয়েছে, পোর্ট্রেট তো অনেক হলো, এবার একটু অন্য ধরনের কিছু আঁকলে কেমন হয়। এই অন্য ধরনটা সুখময়ের ক্ষেত্রে হলো ল্যান্ডস্কেপ বা প্রাকৃতিক দৃশ্য। এই প্রাকৃতিক দৃশ্য আঁকার উদ্দেশ্যেই সুখময় হাজির হয়ে গেছে শিলং শহরে। সুখময় এখনো বিয়ে করেনি, তার বাপ মা দুজনেই জীবিত, দুটি বোন আছে, তাদের বিয়ে হয়ে গেছে। সুখময় শিলংয়ে একাই এসেছে, কারণ শিল্পীর জীবনের একাকিত্বের প্রয়োজনীয়তা সে প্রবলভাবে অনুভব করে। যখন সে ছবি আঁকে, তখন তার পাশে কেউ উপস্থিত থাকলে সেটা সে মোটেই পছন্দ করে না। হবিষ্যি পোর্ট্রেট আঁকা হলে যার ছবি আঁকা হচ্ছে তাকে তো থাকতেই হয়, কিন্তু আর কেউ নয়। সব শিল্পীর মধ্যেই এই প্রবণতাটা লক্ষ্য করা যায়, কিন্তু সুখময়ের মধ্যে এর মাত্রাটা যেন একটু বেশি। তাই শিলং শহরে এসে সেখানকার বিখ্যাত লেকের ছবি সে যখন আঁকছিল, ঘাসের ওপর ইজেল রেখে, তখন একটি দ্বিতীয় প্রাণীর আবির্ভাবে সে মোটেই সন্তুষ্ট হলো না। বাহ, আপনার আঁকার হাত তো খাসা মশাই, হলো আগন্তুকের প্রথম মন্তব্য। এর কোনো উত্তর হয় না, তাই সুখময় স্মিত হাস্য করে তার তুলি চালিয়েই গেল। আমি চিত্রকরদের খুব উঁচুতে স্থান দিই,

বললেন আগন্তুক। এক্সিবিশনে যাই সুযোগ হলেই। আপনার কি কখনো কোনো প্রদর্শনী হয়েছে? এটা একটা প্রশ্ন, তাই উত্তর তো দিতেই হয়। সুখময় সংক্ষিপ্ততম উত্তরটি বেছে নিয়েছে, বলল, হ্যাঁ। আপনার নামটা জানতে পারে কি? সুখময় নাম বলল। আগন্তুকের দৃষ্টি উদ্ভাসিত হয়ে উঠল। বলেন কি মশাই, আপনার নাম তো আমার বিলক্ষণ জানা। আমি যতদূর জানি আপনি তো ল্যান্ডস্কেপ আঁকেন না। আপনার ছবির প্রদর্শনীতে আমি গিয়েছিলাম, সেগুলোই সবই পোর্ট্রেট। আপনি হঠাৎ সাবজেক্ট চেঞ্জ করলেন কেন? স্বাদ বদলের জন্য, বলল সুখময়। এ ভদ্রলোক তার পাশে সহজে ছাড়বে বলে মনে হচ্ছে না। সুখময় অভদ্রতা এড়ানোর জন্য বাধ্য হয়েই এই প্রশ্নটা করল। আপনি কি শিলংয়েই থাকেন? আজ্ঞেন না, আমার এক শালা থাকে লাবানে, আর আমি তার বাড়িতে দিন দশেকের জন্য এসে উঠেছি। আমার নাম গণেশ মুৎসুদ্দি, কলকাতায় থাকি, একটা ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সুখময় যে এতক্ষণ ভদ্রলোককে বরদাস্ত করেছে, এটা তার একটা কারণ হলো, এই ভদ্রলোকের চেহারায় বেশ একটা ব্যক্তিত্বের ছাপ আছে। কণ্ঠস্বরও ভালো, চোখা নাক চাহনি বুদ্ধিদীপ্ত। এইরকম চেহারা দেখলে আপনা থেকেই সুখময়ের পোর্ট্রেট আঁকার ইচ্ছেটা মাথা চাড়া দিয়ে ওঠে। তা আপনি কি মানুষের ছবি আঁকা ছেড়েই দিয়েছেন? গণেশ মুৎসুদ্দির প্রশ্ন। পোর্ট্রেট তো অনেক হলো, সুখময় বলল, তাই এবার ল্যান্ডস্কেপের দিকে ঝুঁকেছি। আপনি আমার একটা ছবি এঁকে দেবেন? সুখময় রীতিমতো বিস্মিত, এ ধরনের প্রস্তাব ভদ্রলোকের কাছ থেকে আসে আশা করেনি। গণেশ মুৎসুদ্দি ঘাসের ওপর বসে পড়ে বসলেন। আমি একটা অভিনব অফার দিচ্ছি আপনাকে। আপনি পোর্ট্রেট আঁকবেন, তবে হ্যাঁ, সাধারণ পোর্ট্রেট হলে কিন্তু চলবে না। কিরকম? সুখময়ের মনে এখন বিরক্তির জায়গায় যেন একটা আলাদা কৌতূহল দেখা যাচ্ছে। তার হাতের তুলি হাতেই রয়ে গেল, সে তুলি আর কাজ করছে না। গণেশ মুৎসুদ্দি বললেন, আমার প্রস্তাবটা শুনুন, তারপর আপনার যা বলার বলুন। আমার মনে হয় এটা আপনি এড়িয়ে যেতে পারবেন না। সুখময় এখনো কোনো আন্দাজ করতে পারছে না ভদ্রলোক কি বলতে চান। ভদ্রলোকও একটু সময় নিয়ে তার প্রস্তাবটা দিলেন। মানে ব্যাপারটা হলো এই, আপনি আমার একটা ছবি আঁকুন, কিন্তু সেটা হবে এখনকার চেহারা নয়, আজ থেকে ঠিক 25 বছর পরে আমার যে চেহারা হবে সেইটে আপনার অনুমান করে আঁকতে হবে। আজ হলো 15ই অক্টোবর 1970। আপনার ছবিটা আমি উপযুক্ত পারিশ্রমিক দিয়েই আপনার কাছ থেকে কিনে নেব। তারপর আজ থেকে 25 বছর পরে, অর্থাৎ 15ই অক্টোবর 1949, আমি আবার ছবিটি নিয়ে আপনার সঙ্গে দেখা করব। আমার কথার কোনো নড়চড় হবে না। যদি দেখা যায় যে আপনার অনুমান ঠিক হয়েছে এবং ছবির সঙ্গে আমার তখনকার চেহারা মিলে গেছে, তাহলে আমি আপনাকে আরও কিছু বেশ টাকা পুরস্কার দেব। রাজি? প্রস্তাব যে অভিনব তাতে তো সন্দেহ নেই। এমন প্রস্তাব কি কোনো ব্যক্তি কোনো শিল্পীকে করেছে আগে? সুখময়ের জানা নেই। সুখময় প্রস্তাবটা উড়িয়ে দিতে পারল না। এটা একটা চ্যালেঞ্জই বটে। একজন লোকের আজকের চেহারা 25 বছর পরে কী রূপ নেবে সেটা অনুমান করা দুঃসাধ্য ব্যাপার। কিন্তু তাও সুখময়ের একটা আকর্ষণ অনুভব হলো। সে বলল, ছবি না হয় আমি

থাকলাম, কিন্তু 25 বছর পরে আপনার সঙ্গে যোগাযোগ হবে কি করে? আমি আপনার সঙ্গে যোগাযোগ করব, বললেন গণেশ মুৎসুদ্দিন। আপনার এখনকার ঠিকানা আপনি আমাকে দিয়ে রাখুন, আমিও আমার ঠিকানা দিচ্ছি। যার ঠিকানা বদল হবে সে অন্যকে জানাবে, এই ব্যাপারে যেন অন্যথা না হয়, নইলে পরস্পরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। যে এইভাবে ঠিক 25 বছর পর আপনার পোর্ট্রেটটি সঙ্গে নিয়ে আমি আপনার সঙ্গে দেখা করব। যদি চেহারা মেলে তাহলে আপনি আরও 5,000 পাবেন, আর না হলে অবশ্য টাকার আর কোনো প্রশ্ন উঠছে না। কিন্তু এটাও বুঝুন যে আপনার কোনো লোকসানও হচ্ছে না, কারণ আপনার পারিশ্রমিক আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। সুখময় একটু ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, আমি রাজি। শিলংয়েই কাজটা করতে হবে তো? তা তো হতেই পারে, আমি এখানে আরও 10 দিন আছি, তার মধ্যে আপনার পোর্ট্রেট হয়ে যাবে না? পোর্ট্রেট করতে 5-2 দিনের বেশি তো লাগবে না, আমি আরও 7 দিন আছি। চলুন তবে কালই শুরু করা যাক। নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু এমন উদ্ভট প্ল্যান আপনার মাথায় এলো কী করে? আমি মানুষটাই একটু রোগুড়ে আর খামখেয়ালি, আমাকে যারা চেনে তারা আমার এই দিকটা জানে, আপনার সঙ্গে পরিচয় হয়নি তাই আপনার কাছে ব্যাপারটা অদ্ভুত লাগছে। আপনার বয়স কত এখন? 37। 25 বছর পরে আমার বয়স হবে 62। আপনি তো বোধহয় আমার চেয়ে ছোট। আমার 35 বছর, সুখময় বলল। আশা করি আমরা দুজনেই আরও 25 বছর জীবিত থাকব। সেটা কি জোর দিয়ে কেউ বলতে পারে? আমার মন তো তাই বলছে, তারপর দেখা যাক কি হয়। তাহলে চলুন কাল থেকেই কাজ শুরু করি। হ্যাঁ, আপনি যদি বলেন আমি আপনার বাড়িতে আসতে পারি। আকার, সরঞ্জাম, রং, তুলি, ক্যানভাস, ইজেল সেখানে পাওয়া যাবে। আমি থাকি লাইমখরা, বাংলো বাড়ি, নাম কিসমত। এখানে সকালেই ওটাকে স্মিথ সাহেবের বাংলো বলে। গণেশ মুৎসুদ্দি আজ থেকে 25 বছর পরের পোর্ট্রেট আঁকতে সুখময় সেনের লাগলো 5 দিন। ছবিটা এঁকে সুখময় বুঝতে পেরেছে যে এমন চিত্তাকর্ষক কাজ সে আর আগে কোনো দিন করেনি। অন্য পোর্ট্রেট আঁকতে শুধু পর্যবেক্ষণই প্রয়োজন হয়, কিন্তু এই ক্ষেত্রে একটা দূরদৃষ্টির সুখময়ের সব সময়ই প্রয়োগ করতে হচ্ছিল, যেটা এর আগে কখনোই প্রয়োজন হয়নি। গণেশ মুৎসুদ্দির মাথা ভর্তি চুল, কিন্তু সুখময় লক্ষ্য করেছে যে সে চুলের জাত পাতলা, তাই 25 বছর পরে তার মাথায় একটা বিস্তীর্ণ টাক দিয়েছে সুখময়। তাছাড়া সুখময়ের মন বলেছে এ ব্যক্তি বয়সের সঙ্গে সঙ্গে মোটা হবে না, রোগাই থাকবে, তাই ছবিতে মুখের ভাবটা জীর্ণ রেখেছে। গাল বসা, চোখের কোণে বলি রেখা, কানের পাশে চুল পাক এবং থুতনির নিচে ঈষৎ লোল চর্ম, এই সবই সুখময় এঁকেছে। তাছাড়া ঠোঁটের কোণে একটা হাসির আভাস দিয়েছে, কারণ তার মন বলেছে গণেশ মুৎসুদ্দির জীবনটা মোটামুটি সুখেরই হবে। ছবি দেখে গণেশ মুৎসুদ্দি বললেন, বাহ, এ এক অদ্ভুত ব্যাপার, কিছুটা আমার বাবার এখনকার চেহারার সঙ্গে মিলে যাচ্ছে, আর মনে হয় আমাকে মেকআপ দিলেও এই একই চেহারা দাঁড় করানো যাবে। আপনাকে অনেক ধন্যবাদ, আবার 25 বছর পর দেখা হবে। আপাতত আপনার পারিশ্রমিকটা আপনাকে দিয়ে দিচ্ছি, নিন। শিলং লেকের ছবি শেষ করার জন্য

সুখময়কে আরও কদিন থাকতে হয়েছিল। কিন্তু এ কদিনের আর গণেশ মুচ্ছুদ্দের সঙ্গে দেখা হয়নি। লোকটা যে ভারী অদ্ভুত, এই চিন্তা সুখময়ের মনে অনেকবার উদয় হয়েছে। 25 বছর পরে কি সে সত্যি আবার আসবে, সেটা বলার কোনো উপায় নেই। এই 25 বছর বয়সে কত কি যে ঘটতে পারে ভেবে সুখময়ের মাথা ভোঁ ভোঁ করতে লাগল। সুখময় সেন পোর্ট্রেট এঁকে যেমন নাম করেছিলেন, ল্যান্ডস্কেপ এঁকে তেমন নাম করেননি। সমালোচকদের মন্তব্য তাকে পীড়া দিয়েছিল ঠিকই, কিন্তু সেই সঙ্গে আর কিছু নাম মেনেও পারেননি। দৈনিক বার্তা কাগজের চিত্র সমালোচক অম্বুজ সান্যাল সুখময় সেন সম্পর্কে একটি দীর্ঘ আলোচনার অনুযোগ করেছিলেন যে প্রাচীন পথ ধরে চলাই হচ্ছে সুখময়ের উদ্দেশ্য, অথচ তার তুলির জোর আছে, রঙের ওপর দখল আছে, টেকনিকে সে দক্ষ। তাহলে সে পুরনো পথ ছেড়ে আজকের রীতি অবলম্বন করল কেন? আর তো চিরকাল এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, সময়ের সঙ্গে সঙ্গে তার রাজনীতি পরিবর্তন হয়। সুখময়কে মডার্ন হতেই হবে, নইলে তার কাজ অবসাদের ছায়ায় আসতে বাধ্য। 1975 মে মাসে প্রদর্শনীতে সুখময়ের নতুন ঢঙের কাজের নমুনা দেওয়া হলো। দু একজন সমালোচক প্রশংসা করলেন বটে, কিন্তু ছবি বিক্রি হলো না। অথচ সুখময় একজন পেশাদারী চিত্রকর, ছবি একেই তার পেট চলছে। এদিকে গোলমাল যাহাবার হয়ে গেছে, মডার্ন আর্ট করতে গিয়েই সুখময়ের কাল হলো। জীবনে সে প্রথম টের পেল অর্থাভাব কাকে বলে। নবীন নস্কর লেনে তার ফ্ল্যাটে তিনখানা ঘরের সে বাস করে। তার সঙ্গে একদিন এতদিন ছিলেন তার মা ও বাবা। 1980 দিকে ডিসেম্বরে সুখময়ের বাপের মৃত্যু হয়। মার অনেক অনুরোধ সত্ত্বেও সুখময় বিয়ে করেননি, ভাগ্যিস, কারণ 1970-এর সুখময়ের আর 1980-এর সম্মুখে সুখময়ের অনেক পার্থক্য। শিল্পী হিসেবে যে আত্মপ্রত্যয় ছিল সেটা এখন সে হারিয়ে ফেলেছে। মডার্ন আর্ট সে এখনও করছে এবং স্বল্প মূল্যে কয়েকটা বিক্রিও হয়, কিন্তু তাতে তো আর সংসার চলে না। 1985-তে সুখময়কে মাঝে মাঝে ফিল্মের বিজ্ঞাপন আঁকতে শুরু করতে হলো। তেল রঙে আঁকা বিরাট বিরাট বিজ্ঞাপন রাস্তায় টাঙানো হতো, তবে সে ছবি এঁকেছে তা কেউই জানতে পারত না। অত্যন্ত হীন জীবিকা, কিন্তু এছাড়া যে আর গতি নেই। ফ্ল্যাটের তিনটে ঘরের সামনে একটা ভাড়া হয়ে গেল, তাতে এক জ্যোতিষী এসে উঠলেন, তার নাম ভবেশ ভট্টাচার্য। ভদ্রলোকের সঙ্গে আপন আলাপ হলো সুখময়ের। সুখময়ের ভবিষ্যৎ গণনা করে কিন্তু জ্যোতিষী মশাই কোনো আশার আলো দেখতে পেলেন না। 1986-এর কোনো এক সময়ে জীবন সংগ্রামের চাপে পড়ে সুখময়ের স্মৃতি থেকে শিলংয়ের ঘটনাটা বেমালুম হারিয়ে গেল। এই স্মৃতি লোপ পাওয়ার ব্যাপারটা ভারী অদ্ভুত। কখন যে সেটা ঘটে তা কেউ টের করতে পারে না। 1989-এ সুখময়ের মা মারা গেলেন। এমন দুঃসময়ে সুখময় একেবারে একা। তার সুদিনে তার যে কিছু বন্ধু জুটেছিল, প্রণব, সাত্যকী, অরুণ, এরা সকলেই না সময়ের দুর্দিনে মুখ ঘুরিয়ে নিয়েছে। সুখময়ের এখন বয়স 52। এই বয়সেই রাতের টিমটিম আলোতে সাইনবোর্ড এঁকে চলে, একে একে চোখের ছানি পড়ার উপক্রম। অথচ বাড়িওয়ালার তাগাদা এড়াতে তাকে ক্রমাগত

তো কাজ করে যেতেই হচ্ছে। বাড়িওয়ালা আগে যিনি ছিলেন তিনি মোটামুটি ভদ্র ছিলেন, কিন্তু তিনি মরে গিয়ে তার বড় ছেলে এখন তার স্থান দখল করেছে। ইনি পয়লা নম্বর চামার, এর মুখে যেন কিচ্ছু আটকায় না। কিন্তু আশ্চর্য, এই যে গালিগালাজ, সুখুমের গা শোয়া হয়ে গেছে। সময়ে কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে 1995 সাল এসে পড়ল। সুখময়ের যেন আরেকটি কাঁচা চুলও অবশিষ্ট রইল না। অক্টোবরের 15ই সেদিন বিজয়া দশমী। সুখময়ের ঘরের দরজায় একটা টোকা পড়ল। সুখময় দরজা খুলে দেখল একটি বৃদ্ধ ভদ্রলোক মাথায় ঢেউ খেলানো পাকা চুল আর নাকের নিচে একটি জাদ্রেল গোঁফ। ভদ্রলোকের হাতে একটি বেশ বড় চতুষ্কোণ খবরের কাগজ মোড়া। দেখলে মনে হয়তো ছবি হতে পারে। সুখময় ভদ্রলোককে দেখে সন্তুষ্ট হলো না, কারণ এখন তার অচেনা লোকের সঙ্গে কথা বলার মেজাজ নেই। আর বাড়ি ভাড়া 7 মাসের বাকি আছে ঠিকই, তবে বাড়িওয়ালা শাসিয়ে গেছেন, এবারে ভাড়া মিটিয়ে না দিলে জোর করে তাকে ঘর ছাড়া করবেন। গুন্ডারের সাহায্যে সবই সম্ভব। আগন্তুকের মুখে কিন্তু হাসি। ঘরের ভেতরে ঢুকে বললেন, ভুলে গেছেন বুঝি? সুখময় কিঞ্চিৎ বিস্মিত হয়ে বলল, কি ব্যাপার? ভদ্রলোক বললেন, আজ কি তারিখ? আজ 15ই অক্টোবর। কি সন? 1995। তাও কিছু মনে পড়ছে না? শিলংয়ের সেই ঘটনা বেমালুম ভুবে ভুলে গেলেন? এই প্রশ্নটা করতেই আর হয়তো ভদ্রলোকের কণ্ঠস্বর শুনেই সুখময়ের মনে পড়ে গেল সেই বিদ্যুতের খেলে গেল তার মাথায়। এক ঝলকে তার সব কথা মনে পড়ে যেতে লাগলো, কেবল ভদ্রলোকের নামটি ছাড়া। মনে পড়েছে? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে বলে উঠল সুখময়। আপনার একটা পোর্ট্রেট করিয়েছিলাম আপনাকে দিয়ে, আজ থেকে ঠিক 25 বছর আগে। আমি কিন্তু হেরে গেলাম। আপনার মাথা ভর্তি চুল, আপনার গোপ আর জুলফি, এসব তো আমি কিছুই আঁকিনি। আমার চেহারা দেখে কারোর কথা মনে পড়ছে কি? সত্যি কথা বটে, ভদ্রলোককে দেখেই সুখময়ের কেমন চেনা চেনা লাগছিল। আপনি বাংলা ফিল্ম দেখেন? জিজ্ঞেস করলো ভদ্রলোক। তা দেখি, তবে ছবির বিজ্ঞাপন আঁকি তো, তাই মনীষ গঙ্গোপাধ্যায়ের নামটা চেনা লাগছে কি? হ্যাঁ, ঠিক কথা, মনীষ গঙ্গোপাধ্যায় নাম করা চলচ্চিত্র অভিনেতা, বয়স হয়েছে, নায়কের অভিনয় এখন আর করেন না, তবে জাদ্রেল চিত্র অভিনেতা হিসেবে তার যথেষ্ট খ্যাতি রয়েছে। সুখময় বলল, ও হ্যাঁ, এবার চিনেছি, আপনি ক্যারেক্টার রোল করেন, হ্যাঁ, খুব জনপ্রিয় অভিনেতা তো, আমি ফিল্মের বিজ্ঞাপনে আপনার ছবি এঁকেছি। ভদ্রলোক হেসে বললেন, সেটা হলো আমার আজকের পরিচয়। মনীষ গঙ্গোপাধ্যায় আমার আসল নাম নয়। আমার আসল নামে আপনি আমাকে চিনতে 25 বছর আগে আপনি চিনতেন। সে নাম হলো কি নাম? সে নাম হলো গণেশ মুৎসুদ্দি। হ্যাঁ তাই, বলল সুখময়। আমি আপনার চেয়ে পোর্ট্রেট করি। আমি আপনার একটি পোর্ট্রেট করি 25 বছর পরে, আপনার যে চেহারা হবে সেটা অনুমান করে। আর সে ছবির কথা আমার এখনো স্পষ্ট মনে আছে। কিন্তু চেহারার সঙ্গে যে আপনার কাজের চেহারার কোনো মিল নেই, কাজেই আমি অকৃতকার্য। হলে
আপনি

আমাকে 5,000 টাকা দেবেন বলেছিলেন, কিন্তু সে টাকাও আমি আর দাবি করতে পারছি না। কাজেই দাঁড়ান, আপনাকে সে ছবিটা দেখাই বলে ভদ্রলোক মোড়ক খুলে ছবিটা টেবিলের ওপর দাঁড় করালেন। তারপর বললেন, ভুলবেন না, আমি একজন অভিনেতা, এবার দেখুন তো আমার দিকে। হ্যাঁ, সুখময় ভদ্রলোকের দিকে চাইলেন। ভদ্রলোক একটানে তার গোফ আর মাথার চুল ফেলে দিলেন। সুখময় অবাক হয়ে বলতে লাগলেন, সামনে যেন হুবহু তার পোর্ট্রেটের চেহারা নিয়ে দাঁড়িয়ে আছেন গণেশ মুৎসুদ্ধি। এই হ্যাঁ, এটাই আমার আসল চেহারা, বলেন গণেশ মুৎসুদ্ধি। এই চেহারা আপনি অদ্ভুত ক্ষমতা বলে 25 বছর আগেই অনুমান করাতে পেরেছিলেন। তখন আমি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে চাকুরি করি, কিন্তু অভিনয়ের শখ আমার সেই তরুণ বয়স থেকেই। একবার এক বন্ধু পরিচালকের অনুরোধে একটা বাংলা ছবিতে অভিনয় করেছি, প্রচুর সুনাম হয়, আর সেই থেকেই আমি অভিনেতা। নামটা বদলেনি প্রথমেই, অর্থাৎ সবটাই আমার মুখোশ, টাক পড়ে যাচ্ছিল তাই ফিল্মে পরচুলা ব্যবহার করতে হয়, একটা গোফও নেই তার সঙ্গে। আমার এই চেহারাটাই আসল দর্শক পছন্দ করে, কিন্তু আমার আসল চেহারা যে এই ছবির চেহারা সেটা বলা বাহুল্য। আপনাকে কথা দিয়েছিলাম চেহারা মিললে পুরস্কার দেব, এই নিন আপনার পুরস্কার। সুখময় দেখল যে তার হাতে চলে এসেছে একটি 20,000 টাকার চেক। এবার গণেশ মুৎসুদ্ধি বললেন, শুনুন, আমি অভিনয় করি বলে যে আর্টের প্রদর্শনীতে যাই না তা কিন্তু নয়। আপনার এই মতিভ্রম হলো কেন? আপনার পোর্ট্রেট যে এত সুন্দর হতো তা আপনি ছেড়ে দিলেন এবং ছেড়ে অন্য লাইনে চলে এলেন, একেবারে ঠিক বললেন না। সুখময় আর কি বলবে, চুপ করে রইল। সমালোচকের কথা তিনি ভুলে যান। আপনি না আবার পোর্ট্রেট আঁকতে শুরু করুন। আমার ধারণা আপনার হাত এখনো নষ্ট হয়নি। গণেশ মুৎসুদ্ধি এই ছবিটা আবার মোড়কে পুড়ে নিলেন, বললেন, আমি তাহলে আসি আজ, আমার অ্যাডভাইসটা কিন্তু অগ্রাহ্য করবে না, বুঝতে পেরেছ? সুখময় করেনি অগ্রাহ্য এবং তাতে আশ্চর্য ফল পেয়েছিল। 1995-এর ডিসেম্বরে তার আঁকা পোর্ট্রেটের প্রদর্শনীতে নতুন করে তার দক্ষতার সুখ্যাতি হয়েছিল, আর সেই সঙ্গে ছবিটিও বিক্রি হয়ে গেল। শ্রোতা বন্ধুরা, এই শুনছিলেন আজকের গল্প, গণেশ মুৎসুদ্ধির প্রজা, গণেশ মুৎসুদ্ধির পোর্ট্রেট।

0: মিষ্টি তো আমাদের সময় হতো,
1: তা তো ফিরে যান না নিজের সময়।
2: রোম্যান্স তো আমাদের সময় হতো,
1: পেমেন্টও সেই সময়ের। আরে ভাই, ডিজিটাল পেমেন্ট করা শিখুন নতুন সময়কার, ইজি সেফ আর ফাস্ট। আমি এনাকে ডিজিটাল পেমেন্ট করা শিখিয়ে দিয়েছি, আপনি আসুন একটা সেলফি নিন, এটা আমাদের সময়কার। আরবিআই একথা বলে,
3: ডিজিটাল পেমেন্ট বেছে নিন,
4: অন্যদেরও শিখিয়ে দিন।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন রংমহল পর্ব। এবার দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে সমাচার সন্ধ্যা। ফিরে আসছি সমাচার সন্ধ্যার পর।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ত, রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে মানালি। জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়

কোটা কিশোর রাহাতকার বলেছেন, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার 2030 সালের মধ্যে বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করছে। চলতি বছরের মধ্যে 10% বাল্যবিবাহ রোধ করার লক্ষ্যমাত্রা রয়েছে। আজ উদয়পুরের রাজস্বী কলাক্ষেত্রে বাল্যবিবাহ প্রতিরোধ এবং যশোদা AI বিষয়ক সচেতনতামূলক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের সংখ্যালঘু অংশের জনগণের সার্বিক উন্নয়নে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 322 কোটি টাকার নানা প্রকল্প অনুমোদনের প্রস্তাব পাঠিয়েছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণের মধ্যে ঋণ প্রদান অনুষ্ঠানে একথা বলেন। লোকসভায় পাশ হল পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 এবং রাজ্যসভায় পাশ হল প্রিভেনশন অফ ইনস্টলস টু ন্যাশনাল অনার সংশোধনী বিল। এরপর এই বিলটি রাজ্যসভায় পেশ করা হবে। এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় আজ লোকসভায় জন্ম মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল 2026 পেশ করেছেন। মুখ্যমন্ত্রী সমীপেশুর 71তম কর্মসূচির মাধ্যমে আজ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত জনগণের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তিনি বলেন, চিকিৎসার জন্য অযথা রাজ্যের বাইরে যাওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসা প্রয়োজন, কারণ বর্তমান সরকার রাজ্যের জনগণের জন্য উন্নত ও আধুনিক চিকিৎসা পরিষেবা গড়ে তুলতে নিরন্তর কাজ চলছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌজন্য উপহার হিসেবে 600টি সুস্বাদু আনারস পাঠিয়েছেন। আগরতলার আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে আজ এই আনারসগুলো পাঠানো হয়। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বছর বাঁচাও পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ করা হবে। পর্ষদের সচিব ডক্টর জয়দীপ ভট্টাচার্য আজ এ খবর জানান। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল জয়লাভ করেছে। আগামী 24 ঘন্টায় সিপাহীজলা ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

0: পর্যন্ত।
1: শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের শামে গজল পর্বে। শ্রোতা বন্ধুরা, আজ শামে গজল পর্বে চলুন একজন শিল্পীকে নিয়ে অনুষ্ঠান উপভোগ করি। শ্রোতা বন্ধুরা, আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে মানালি, আর আপনারা শুনছেন FM উজ্জয়ন্ত 101.6 মেগাহার্টজ। আজকের এই সন্ধ্যাটা শুধুই গানের নয়, এ এক অনুভূতিরও সফর। এমন কিছু কথা যা হয়তো আমরা কাউকে কোনোদিন বলতে পারিনি, কিন্তু গান হয়ে আমাদের হৃদয়ে ধরা দিয়েছে ঠিকই। আজকের এই গজল সন্ধ্যা উৎসর্গ করা হয়েছে এমন এক শিল্পীকে, যিনি লোকসঙ্গীত, সুফি, আধুনিক আর গজল এই সব কিছুর মধ্যেই স্বতন্ত্র পরিচয় তৈরি করতে পেরেছেন, তার অঙ্গরাগ মহন্ত, যাকে আমরা সবাই পাপন নামে চিনি। তার আসল নাম কিন্তু অঙ্গরাগ মহন্ত। তাহলে শুনব প্রথম গানটা, প্রথম গজল পাপনের কণ্ঠে।

আসামের মাটিতে জন্ম অনন্তরাগ মোহন অর্থাৎ পাপনের। ছোটবেলা থেকেই সঙ্গীতের আবহে বড় হয়েছেন পাপন। বাবা মা দুজনেই শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গেই যুক্ত ছিল। তার সঙ্গীত তার কাছে শিল্প নয়, যেন জীবনের ভাষা। বলিউডে মোহমোহকে ধাগে, জিয়ে কিউ, বুলায়ে, এই সমস্ত অসংখ্য গান কিন্তু পাপনের তাকে আরো আরো আরো সবার কাছে পরিচিতিটা আরো বাড়িয়ে দিয়েছিল। সম্প্রতি তার প্রকাশিত তেরি আদা শ্রোতাদের মধ্যে নতুন করে গজলের প্রতি আগ্রহ তৈরি করে। সেই গজল প্রেম আছে, অপেক্ষা আছে, অভিমান আছে, আবার নিঃশব্দ ভালোবাসারও এক গভীর প্রকাশ রয়েছে। পাপনের কণ্ঠের সেই কোমলতা আর আবেগ এই গজলকে আরও যেন হৃদয়স্পর্শী করে তোলে। খুব পপুলার একটা গান এবারে আপনাদের জন্য।

শ্রোতা বন্ধুরা, চলছে শামি গজল। শামি গজল পর্বে আজ পাপনকে নিয়ে তারই গাওয়া গান। গজল মানে শুধু প্রেম যেমন নয়, সেখানে জীবনের গল্পগাথা থাকে। গজল মানে এমন কিছু অনুভূতি যেগুলো আমাদের হয়তো নিজের কাছেও আমরা স্বীকার করি না, কিন্তু গান সেই কথাগুলো বলে দেয়। একবার ভাবুন তো, কত মানুষ আমাদের জীবনে আসে, কিছু মানুষ থেকে যায়, আবার কেউ কেউ শুধু স্মৃতি হয়ে থাকে। কিন্তু কিছু গান, কিছু গজল, তারা কিন্তু কখনো আমাদের ছেড়ে যায় না। আজকের সন্ধ্যায় তাই পাপনের কণ্ঠেই শুনলাম শামে গজল পর্ব। রয়েছে আমি আর জে মানালি আপনাদের সঙ্গে। আজকের শামি গজল পর্বের শেষ গানটা পাপনের কণ্ঠে, যে গানটার কথা বলছিলাম, তেরি আদা, সেই গানটা।

अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जयशलाकाय चक्षुरुन्मीलित तस्मै श्री गुरुवे नमः। श्री गुरुवे नमः। श्री गुरुवे नमः। ओम शांति, ओम शांति, ओम शांति। पुण्यभूमि এই ভারত গগনে আষাঢ় শুক্লপক্ষের পূর্ণিমার সঙ্গে জড়িয়ে আছে হাজার হাজার বছরের আধ্যাত্মিকতা। জগতের দ্রষ্টা জগৎগুরু শ্রী ভগবান বিষ্ণুর অবতার কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মহারাজের গুরু প্রাঙ্গণ। এই পূর্ণিমা তিথি যার নামের সঙ্গে স্মরণ করে এবং গুরু ঋণে বন্দিত হয়, তিনি মহামুনি পরাশর ও মাতা মৎস্যকন্যা সত্যবতীর গর্ভে আবির্ভূতা এই আধ্যাত্মিক গুরু বেদব্যাস মুনি সনাতন হিন্দু ধর্মের তথা মানব জাতির শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন পবিত্র পূর্ণিমা এই তিথিকে, যেখানে ভবসাগরের কাণ্ডারি আধ্যাত্মিক জগতের মহান মাতা পিতা ঋষি মুনি সাধক অবতার শিক্ষক আচার্য জগৎগুরু দীক্ষাগুরু অবতার গুরু তাদের এই দিনটি পবিত্র গুরু পূর্ণিমা হিসেবে পালন করা হয়। আর ভারতীয় ধর্মজগতের ইতিহাসেও তাদের অবদান যথেষ্ট। তাই আজ গুরু পূর্ণিমার এই পুণ্যতিথিতে আমরা কথা বলবো আলোর দিশারি নিয়ে, যারা হয়তো আমাদের জীবনের কোনো না কোনো পরতে আলোকবর্তিকার কথা বলেছেন, পথ দেখিয়েছেন। শ্রোতা বন্ধুরা, আজ রাতে পর্বে স্বাগত জানাই সবাইকে আপনাদেরকে। ডায়াল করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে মানালি আপনাদের সঙ্গে। ডায়াল করুন 0381236253 নম্বরে। আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন 9402169965। আজ কথা বলবো গুরু পূর্ণিমা উপলক্ষে আলোর দিশারি নিয়ে। আপনার জগতে কে আলো দেখিয়েছিল তার কথা রয়েছে। আমি আপনাদের বন্ধু আরজে মানালি, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ত। ডায়াল করুন 0381236253 নম্বর। গুরুর সেই পরম্পরা, গুরুর সেই মার্গদর্শন এবং গুরুর পথ দেখানো পথেই হাঁটা, এ এক যেন অনন্তের যাত্রা। আজ রাতটা শুধু একটা পূর্ণিমার রাত নয়, আজকের এই রাত সেই মানুষগুলোর জন্য যাদের পথ হাত ধরে আমরা পথ হাঁটতে শিখেছি, যাদের কথা আজও অন্ধকারে পথ দেখায়, যাদের আশীর্বাদ আজও ভেঙে পড়া সেই মানুষটাকে আবার উঠে দাঁড়াতে শেখায়, হাঁটতে শেখায়। শ্রোতা বন্ধুরা, আজ গুরু পূর্ণিমা, দেখব কে রয়েছে।

0: হ্যালো, নমস্কার, কে রয়েছেন বন্ধু? হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন? সোমাদি?
1: আমি রুবি বলছি, রুবি রায়।
0: রুবি রায়? হ্যাঁ রুবি ম্যাডাম, বলুন।
1: রঘুনাথ থেকে আমরা ঠাকুরের এই গুরু পূর্ণিমা উপলক্ষে ঘরে সত্যনারায়ণ দেই, খুবই ভালো লাগে গুরু পূর্ণিমার দিন।
0: আপনার জীবনে সেই গুরু কিভাবে আপনাকে পথ দেখিয়েছিল? আমরা পুজো করেই সেই কথা না হয় অন্য অনুষ্ঠানে বলবো, কিন্তু আপনার জীবনের কোন মানুষটা আপনাকে পথ দেখিয়েছিল অন্ধকারে? মনে পড়ে কি সেই শিক্ষক বা শিক্ষিকার কথা বা গুরুর কথা? পড়ে না? না, ভালো থাকুন, সুস্থ থাকুন। শ্রোতা বন্ধুরা, আসলে আমাদের জীবনে প্রথম জন্মের পর থেকেই বাবা মা এবং গুরুরা না থাকলে আমাদের পথ হাঁটা কোনোভাবেই সম্ভব হতো না। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ অম্বিকা ম্যাডাম, বলুন।
2: হ্যাঁ, তো দেখুন, আজকে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা দিনে শুভেচ্ছা আমার সকল গুরুদের চরণে শতকোটি প্রণাম, এবং আপনাকেও গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানালাম। আর দেখুন, আলোর দিশা। হ্যাঁ, গুরু সবার প্রথমে তো আমার মা বাবা, অবভিয়াসলি। হ্যাঁ, মা বাবার কাছ থেকেই আমি ছোটবেলা থেকে যে শিক্ষাগুলো শিখে বড় হই, বা এখনো পর্যন্ত তাদের যে শিক্ষা, সেই শিক্ষার আলো নিয়েই এখনো পথ চলছি বা ভবিষ্যতেও চলব, যেগুলো ছোটবেলা থেকে শিখিয়েছেন মা বাবা গুরু হিসাবে। হ্যাঁ, তারপরে তো আমরা স্কুলে শিক্ষা গুরু পেয়েছি, পরবর্তীতে আরো অনেক গুরু পেয়েছি। তো দেখুন, সত্যি তাই, শিক্ষার আলো একমাত্র গুরুর কাছ থেকেই পাওয়া যায়। এই গুরু শিষ্যের পরম্পরা আমরা দেখে আসছি আদি অনন্ত কাল থেকেই। যেমন ধরুন, আমরা দেখেছি মহাভারতে একলব্য এবং গুরু দ্রোণাচার্য, আর এই যে একটা গুরু শিষ্যের পরম্পরা। হ্যাঁ, দ্রোণাচার্য কিন্তু একলব্যকে কোনোদিনই কিন্তু অস্ত্রবিদ্যা শেখাননি।
0: ঠিক ঠিক,
2: তিনি ব্যাগে চলেছিলেন বলে তাকে অস্ত্র শেখাতে তিনি কুণ্ঠা, মানে শেখাবো না বলেই ছিলেন, যেহেতু তিনি কৌরব এবং পাণ্ডবদের রাজপুত্রদের শেখাতেন, সেখানে একটা ব্যাধের ছেলে তার কাছে শিখবে এটা তিনি কখনোই মেনে নেননি। কিন্তু একলব্য কি করেছিলেন, তিনি কিন্তু তার একটা মূর্তি বানিয়ে সেইটাকে তিনি গুরু হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন, এবং তিনি সমস্ত অস্ত্রবিদ্যা শিখেছিলেন দেখে দেখে। এবং যখন তিনি দ্রোণাচার্য জানতে পেরেছিলেন যে একলব্যের কথা, যে সে সমস্ত অস্ত্রবিদ্যায় পারদর্শী, তখন তিনি তার কাছে এসেছিলেন এবং জানতে চেয়েছিলেন তুমি কার কাছে শিখেছ এই শিক্ষা। তখন একলব্য বলেছিলেন আপনার থেকেই শিখেছি। তখন উনি ওই মূর্তিটার কাছে একলব্য নিয়ে গিয়েছিলেন দ্রোণাচার্যকে, এবং তিনি তাকে বলেছিলেন যে আমাকে তাহলে তুমি গুরুদক্ষিণা আমাকে দিতে হবে। তো তিনি কিন্তু তার বৃদ্ধাঙ্গুল কেটে গুরুকে দক্ষিণা দিয়েছিলেন, এবং একলব্য এটাই চেয়েছিলেন যে সে যেন আর কোনোদিন তীর ধরতে না পারে, তার জন্য কিন্তু তিনি আঙুলটাই গুরুদক্ষিণা হিসাবে নিয়েছিলেন। দেখুন, এইরকম অনেক পরম্পরা কিন্তু আমাদের ভারতবর্ষে রয়েছে। তাই আমি চাই গুরুদেবের এই পরম্পরা যেন চিরকাল থাকে, এবং মানুষ যেন এই সমস্ত আমরা যেন স্মরণ করি প্রতিনিয়ত। আর আজকে গুরু পূর্ণিমা মূলতই বেদব্যাসের জন্মতিথি উপলক্ষেই কিন্তু আমরা গুরু পূর্ণিমা পালন করে থাকি। আমি চাই, হ্যাঁ, আমাদের পৃথিবীর সকল গুরুরা ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং এই গুরু শিষ্যের চির পরম্পরা চিরদিন অটুট থাকুক। এটুকুনি বললাম, ভালো থাকবেন,
0: নমস্কার। অম্বিকা ম্যাডাম খুব সুন্দর বললেন, আজ আমরা গুরু পূর্ণিমায় আসুন সেই সমস্ত আলোর দিশারীদের আমাদের আনত প্রণাম জানাই।

যারা না থাকলে আমাদের জীবনটা হয়তো উঠে দাঁড়াতে পারতো না, হয়তো চলতে পারতো না আজ যা কিছু তাদের জন্য। আমাদের এই ভারতবর্ষে না গুরু পূর্ণিমার একটা বিশাল মাহাত্ম্য রয়েছে, এবং সেই সঙ্গে আমাদের গুরুদেরও একটা পরম্পরা রয়েছে। যেমন ধরুন, সেই প্রথম থেকে যদি দেখে আসি, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস এবং সেই সঙ্গে সুখদেব, মহর্ষি বেদব্যাস তার পুত্র সুখদেবকে বেদ উপনিষদ ও আধ্যাত্মিক জ্ঞানে শিক্ষিত করেন। পরে সুখদেব রাজা পরীক্ষিতকে 7 দিনে শ্রীমদ্ ভগবদ গীতা শোনান, আর এই ধারাই গুরু থেকে শিষ্যে জ্ঞানের প্রবাহের এক উজ্জ্বল উদাহরণ। কিন্তু ঠিক তারপরেই দ্রোণাচার্য এবং অর্জুনের কথা মহাভারতের, সেই দ্রোণাচার্য তার বহু শিষ্যের মধ্যে অর্জুনকে কিন্তু অসাধারণ একাগ্রতা এবং নিষ্ঠার জন্য সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হিসেবে গড়ে তুলেছিলেন। এই সম্পর্ক কিন্তু এখনও আজকের সমাজে দাঁড়িয়েও শেখায়, প্রতিভার পাশাপাশি অধ্যাবসায়ও গুরুর আশীর্বাদ লাভের মূল চাবিকাঠি। অম্বিকা ম্যাডাম বললেন দ্রোণাচার্য এবং একলব্যের কথা। একলব্য সরাসরি শিক্ষা না পেলেও দ্রোণাচার্যের মূর্তি স্থাপন করে তাকেই গুরু মেনে অস্ত্রবিদ্যা শেখেন, আর তার গুরুভক্তি আজও কিন্তু আমরা এভাবেই স্মরণ করি। তারপর আসে আরও অনেক অনেক উদাহরণ, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, চাণক্য, চন্দ্রগুপ্ত মৌর্য, গোবিন্দপাদ এবং আদি শঙ্করাচার্য, স্বামী হরিদাস, তানসেন। এই যে পরম্পরা, সেই পরম্পরা কিন্তু অব্যাহত রয়েছে। গুরু পূর্ণিমা মানেই শুধুমাত্র একজন শিক্ষকের জন্য নয়, প্রতিটি গুরুকেই আমরা প্রণাম জানাই। কারণ মা জন্ম দেয় কিন্তু জীবন, গুরু আমাদের জীবন গড়ে দেয়। জানেন গুরু শব্দের অর্থ কী? গুরু শব্দটি এসছে সংস্কৃত থেকে। গু অর্থ অন্ধকার এবং রু অর্থ সেই অন্ধকার দূরীকারী, অর্থাৎ যিনি অন্ধকার, অজ্ঞানতার অন্ধকার থেকে আমাদেরকে জ্ঞানের আলো দেখান, তিনিই তো গুরু। গুরুকে আমাদের বলতে ইচ্ছেই হয় এহসান তেরা হোগা মুঝ পর।

গুরুকে আমাদের প্রণাম। এই পৃথিবীর সব গুরুরা যেন ভালো থাকেন। কেউ হয়তো নাচ শেখাচ্ছেন, কেউ গান, কেউ তবলা, কেউ আঁকা, কেউ পড়াশোনা, কেউ হয়তো অভিনয়, কেউ হয়তো জীবনে কিভাবে চলবে সেটা শেখাচ্ছে। একজন বন্ধুও কিন্তু গুরু হতে পারে। শ্রোতা বন্ধুরা ডায়াল করুন 0381-232-6253 নম্বর। আসুন আমরা গুরুকে বলি, এহসান তেরা হোগা মুঝ পর, দিল চাহতা হো কহনে দো, মুঝে তুমসে মোহব্বত হো গই হ্যায়, মুঝে পলকো কি ছায়া মে রহনে দো। চাহে বনা দো চাহে মিটা দো, মর ভি গয়ে তো দেঙ্গে দুয়া, মর ভি গয়ে তো দেঙ্গে দুয়া, উড় উড় কে কহেগে খাক সনম, ইয়ে দর্দ মোহব্বত সহনে দো, এহসান তেরা হোগা মুঝ পর। এই গানটাকে কিন্তু আমরা একজন

গুরুকে উৎসর্গ করতে পারি, ভাবুন তার লিরিক্সগুলো। শ্রোতা বন্ধুরা, চলছে আজ রাতে, রয়েছে আমি আর জে মানালি, আপনাদের সঙ্গে ডায়াল করুন 03-8123-2-6253 নম্বর, অথবা আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেজও খোলা রয়েছে, ডায়াল করতেই পারেন 9402169965। আলোর দিশারি।

Lead me from the illusion to the reality. Lead me from darkness of ignorance to the light of knowledge. Lead me from death to the immortality. Om Asadoma Sadgamaya Tamasoma Yotirgamaya Mrityurma Mritangamaya. ব্ল্যাকবোর্ড চক টেবিল চেয়ার আর সবুজ মুখগুলোর মধ্যে সাঁকো হয়ে উঠতে চেয়েছি আমি। ছোট্ট চারার ভিতরের শক্তিকে ভরিয়ে দিয়েছি আলো আর বাতাসে। নিজের মাটিতে দাঁড়িয়ে শালুক সংশ্লেষ করেছে চারা, বৃক্ষ হয়ে বিস্তার করেছে ছায়া। আমার

ঝোলা ব্যাগে ভরে নিয়েছি আত্মসুখ, পথে ঘাটে সেই বৃক্ষ নুয়ে পড়েছে আমার কাছে, দুহাত তুলে আশীর্বাদ করে বলেছি, মা বিদ্বিষাবহে, মা বিদ্বিষাবহে। তারপর যুদ্ধ এসেছে, উন্নয়নের যুদ্ধ, প্রগতির যুদ্ধ, আধুনিকতার যুদ্ধ। আমার ব্ল্যাকবোর্ড, শক্ত কাঁধ আর দৃঢ় মেরুদণ্ডের ওপর রোপণ করা হয়েছে বিরোধিতা, বৈরিতা, কখনো হে মাস্টার, কখনো চশমাখোর, কখনো এত মাইনে আর কাজের বেলায় ফাঁকি। আমার বিদ্যেকে তোলা হয়েছে নিলামে, 100 টাকার মাস্টার, 200 টাকার মাস্টার। আমার দৃঢ় মেরুদণ্ডের কলার চেপে ধরেছে সভ্যতার যুদ্ধ। কম্পিউটার, মোবাইল আর অনলাইনে আমি হয়ে উঠেছি ভার্চুয়াল। তবুও অদৃশ্য ছায়াপথ পেরিয়ে, ফোনের স্ক্রিন পেরিয়ে,

0: সাঁকো বুনে চলেছি। আমি শিক্ষক, আমার নামের আগে পরে যাই বসাও না কেন, আমার মেরুদণ্ডকে বিকৃত করে যতই বিদ্বেষের বিষ নিজের দেহে পুঁতে নাও না কেন, তবু তোমাকেই আমি গড়ে দিয়ে যাব ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল। স্বার্থের সিংহাসনে বসবে তুমি, হয়তোবা আমার দিকে তাকিয়ে ক্রুরও হাসবে। আমি তোমার দিকে দুহাত তুলে বলবো, বিদ্বেষ নয়, বিদ্বেষ নয়, বলো ভালোবাসি। যদি কখনো তোমার সিংহাসন টলে যায়, যদি কখনো তোমার ব্রহ্মলব্ধ হয়, যদি কখনো তুমি আমার বুনে দেওয়া শক্ত সাঁকোটার ওপর দিয়ে ছুটে আসো আর একবার আমায় ডাকো মাস্টার মশাই, আমি আবারও তোমার মাথায় দুহাত রেখে বলবো, শ্রেণ্যন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা মা বিদ্বিষাবহে, মা বিদ্বিষাবহে। তারপর ধোয়া হয়ে যাব দূরে দূরে, অনেক দূরে। তুমি তখন শুনতে পাবে তোমার ভেতরের মানুষ নামের অনুভূতিটা বলছে, অসতো মা সদ্গমায়া তমসো মা জ্যোতির্গময়া মৃত্যুর মা অমৃতঙ্গময়া। আজ রাতেই পর্বে কথা হচ্ছে আলোর দিশারি নিয়ে গুরু পূর্ণিমা উপলক্ষে। নমস্কার, কে রয়েছেন বন্ধু?
1: হ্যালো দি, নমস্কার।
0: নমস্কার শেখ নূর আলম বাবু।
1: অবশ্যই দিদি।
0: হ্যাঁ বলুন।
1: ভালো আছেন?
0: একদম ভালো আছি, স্বাগত জানাই আপনাকে।
1: আপনাকে স্বাগত জানাই। বিষয় হচ্ছে যে গুরু বলতে, ধরুন আমাদের গুরু, আপনি যেটা শুরুতে বললেন যে একটা বন্ধু সেও আমার গুরু হতে পারে, তার কাছ থেকে আমি অনেক কিছু শিক্ষা বা অনেক কিছু পরামর্শ নিতে পারি, তাছাড়া নিয়েও আমি। আর সেই সঙ্গে বলবো দিদি, আমাদের প্রত্যেক শিক্ষাগুরু, মানে পুঁথিগত শিক্ষাগুরু বা অন্যান্য শিক্ষাগুরু, প্রত্যেক শিক্ষককে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর সেই সঙ্গে বলি দিদি, আপনারাও কিন্তু আমাদের একটা শিক্ষাগুরু, কারণ হচ্ছে আপনাদের মধ্যে আমরা কথোপকথন পেয়েছি, কথা বলার শক্তি অর্জন করেছি। হ্যাঁ, অনেক বন্ধু শ্রোতা বন্ধু প্রথমে যখন আসতেন তখন তেমন কিছু কথা বলতেন না, কিন্তু পরামর্শ অনুযায়ী আপনাদের কথা মতো অনেক কিছু শিখেছে তারা। হ্যাঁ, এরপরে বিষয় হচ্ছে, ধরুন আমার শিক্ষাগুরু, আমার জীবনে শিক্ষাগুরু বলতে, হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ আমি শুনছি, আপনি বলে যান।
1: হ্যাঁ, আমার জীবনে শিক্ষাগুরু বলতে, জানেন তো, পুঁথিগত শিক্ষাটা আমাদের শিক্ষকরা দিয়েছেন। আর
0: আসল যে শিক্ষা,
1: পারিবারিক যে শিক্ষা বা জীবনে চলার পথে যে পাথেয়, সেটা ছিলেন আমার বাবা।
0: আচ্ছা,
1: আমার বাবার কাছ থেকে আমি যেটুকু শিখেছি সেই মতদর্শে আজ হেঁটে যাচ্ছি, বুঝলেন। কোথাও কোনো কিচ্ছু সুবিধা অসুবিধা হয় না। বাবা আমাকে একটা কথাই বলেছিলেন যে চলার পথ তো ঠিক আছে, যেভাবে হাঁটছিস হেঁটে যাবি, বয়স হলে ধর্মকর্ম যদি পাইস করবি, যদি না পাইস তো সেই মতদর্শে হাঁটবি, তোকে কেউ হেলাতে পারবে না। আমি আমার বাবার মতদর্শে হাঁটি।
0: কি সুন্দর শিক্ষা দিয়ে গেছেন তিনি।
1: হ্যাঁ দিদি, আমাকে একেবারে এমন শিক্ষা দিয়ে গেছেন যে বাবার মতদর্শে আমি হাঁটার রাস্তা খুঁজে পেয়েছি। আর সেই সঙ্গে বলি দিদি, হেন এমন কোন একটা দিন নেই যে আমি বাবাকে আমার স্মরণে আনি না। প্রত্যেক দিন বাবা আমার স্মরণে থাকেন, উনি আজ 12 বছর পরলোকগমন করেছেন। আমি একটা বাবা পেয়েছিলাম যে বাবাকে ভোলার নয়, মানে অনেক বাবাদের দেখবেন ছেলেরা অনেক সময় ভুল ত্রুটি ধরে যে আমার বাবা এই নয়, আমার বাবা ওই নয়, কিন্তু আমার বাবার কাছ থেকে আমি বিন্দুমাত্র কোনো ত্রুটি পাইনি। অগাধ ভালোবাসা পেয়েছি, আশীর্বাদ পেয়েছি, যে আশীর্বাদটা আজ আমার পথের পাশেও হয়ে দাঁড়িয়ে আছে। আমার জীবনটা ছিল খুবই, কি বলবো, খুব নিডি পার্সন ছিলাম এক সময় আর্থিক দিক থেকে, বুঝলেন। এখন আমি আর্থিক দিক থেকে স্বাবলম্বী বলে ডাল ভাতটা সময়ে পাই। এমন একটা সময় ছিল যে আমি মেয়েদের নিয়ে খুব কষ্ট পেতাম, বাবা সেই সময় আমার খালি একটা কথাই বলতো, তাই তো রে তিন তিনটে মেয়ে, বাবা তুই কি করে কি করবি। তাই বাবাকে একটা কথাই বলতাম, বাবা তুমি আমাকে আশীর্বাদ করে দিবি, অনেক বড় বাবা খালি একটা কথাই বলতেন, হ্যাঁ তোকে আমি আশীর্বাদ করি। তো আমাকে আশীর্বাদ করে গেছেন, আজ আমি তিনটে কন্যা সন্তানের বিয়ে দেওয়ার পরে আমি দুই ডাল ভাত সময় পাচ্ছি। বিরাট কিছু করতে পারিনি, কিন্তু আমি মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে আমি খুব শান্তিতে আছি।
0: খুব ভালো লাগলো, সঙ্গে থাকুন শেখ নূর আলম।
1: হ্যাঁ দিদি, ভালো থাকবেন,
0: শুভরাত্রি। ধন্যবাদ।

0: মা জন্ম দেয় কিন্তু গুরু জীবন গড়ে তোলে। জানেন এই গুরু পূর্ণিমা কেন পালন করা হয়? শাস্ত্রে আছে যে আজকের দিনটিতেই মহর্ষি বেদব্যাসের জন্মতিথি, তাকেই বলা হয় ব্যাসদেব। চারটে বেদকে সংকলিত করেন এবং রচনা করেন তিনি মহাভারত, অষ্টাদশ পুরাণ এবং ব্রহ্মসূত্র। আর এই দিনটিতেই ব্যাস পূর্ণিমা, তাই সে কারণেই গুরুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের যেন এক পূর্ণিমা পালন হয়। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন সঙ্গে? অনিমেশ বাবু, স্বাগত আপনাকে। বলুন, ভালো আছেন আশা করি?
1: হ্যাঁ ভালো আছি। আমি আজকের দিনে গুরু পূর্ণিমা উপলক্ষে আপনাদেরকে আমার প্রত্যেক সদস্যদের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই।
0: আপনিও প্রণাম জানবেন আমাদের।
1: আপনি যে টপিকটা রেখেছেন আমার আমার কাছে খুব অত্যন্ত স্মরণীয় দিন।
0: আচ্ছা,
1: আমার আমি যখন আমার আমি মা আমাকে গর্ভধারণ করে আমাকে জন্ম দিয়েছে, প্রথমে বলবো তার জন্য আমার মাকে আমার শতকোটি চরণে প্রণাম। আর আমার আমার প্রথমে আমার যখন হাতে করে দিয়েছিল তখন ওই আমার শিক্ষাগুরু একমাত্র আমার মা ওই।
0: আচ্ছা,
1: এই মার কল্যাণে আজকে আমি শান্তিতে এবং সৎ পথে থেকে যে পয়সাটা উপার্জন করেছি বা করতেছি সেটা একমাত্র আমার মা।
0: নিশ্চয়ই
1: বাবা আমার পেছনে গাইড ছিল, মা আমাকে রক্ষা করতে সমস্ত সবকিছু মা।
0: সত্যি আমাদের সবার জীবনের প্রথম গুরুই তো মা।
1: এই মা জিনিসটা গোলাম বিরাট ব্যাপার, বিরাট বড়।
0: একদম
1: আমার আমার এমনি আর শিক্ষা তো আর যে স্কুল লাইফে যে শিক্ষক আর কলেজ লাইফে যে প্রফেসর ওদের তো আমি শতকোটি প্রণাম। তারাও এখানে নেই, তারাও হারিয়ে গেছে, পৃথিবী থেকে বিদায় হয়েছিল। আমি তাদের তো সব প্রণাম। আর আমি বলছি যে আমার যে গুরু, আমার গুরু হয়েছে রাম ঠাকুর।
0: আচ্ছা,
1: এই আজকের দিনে দাঁড়িয়েও আমি আমার গুরুকে শতকোটি প্রণাম জানাই, এই কথাটি আমার আজকের দিনে বলার।
0: একদম ভালো থাকুন, সঙ্গে থাকুন।
2: इस अविरत चलने वाली जिंदगी की नदी कभी कभी ऐसे सुंदर सुंदर मोड़ ले लेती है। गुरु मिलते हैं, उनका बनाया हुआ ये मार्ग मिल गया और फिर उन मोड़ों के बाद जीवन जहां पहुंचता है, आई एम श्योर हम सोच नहीं पाते, हम इमेजिन नहीं कर पाते, हम कल्पना नहीं कर पाते कि वहां पहुंच जाएंगे। मेरे गुरुदेव के मिलने के बाद का मेरा जो जीवन, मैंने कभी नहीं सोचा था।

0: April Purnima is the New Year celebration for a seeker. Guru is Sarvadhi Sakshi Bhuta. Guru is witness to all type of intellect, all type of mind, all type of thoughts. So Guru Tattva is a witness for all that. Guru is Sarvadhi Sakshi Bhuta. Bhavatita beyond the feelings. So having Guru in life means you have everything. So you are not alone on this journey to infinity. This you and me is really one. And once you are on the path, sure, only the bestest can only happen.
1: শ্রোতা বন্ধু রয়েছেন, হ্যালো নমস্কার, কে রয়েছেন?
2: শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা শ্যামল বাবু, ভালো আছেন?
2: হ্যাঁ ম্যাডাম।
1: হ্যাঁ বলুন।
2: আজকে গুরু পূর্ণিমার দিনে আমার জীবনের সমস্ত গুরুদের প্রণাম এবং ভক্তি জানিয়ে আমি কিছু বলবো।
1: হ্যাঁ বলুন।
2: প্রথমত আমার জীবনের প্রথম গুরু হলো আমার জন্মদাতা মা বাবা, আর তাদের আশীর্বাদে, তাদের জন্যই

0: এই এত সুন্দর পৃথিবীতে যা কিছু পেয়েছি, যা কিছু আমার আছে, একমাত্র তাদের কারণেই আজকে আপনার সঙ্গে যে এইভাবে গুরু পূর্ণিমার দিনে আপনার সঙ্গে কথা বলছি, একমাত্র আমার সেই জন্মদাতা মা বাবার কারণে। মায়ের কাছে শিখেছি প্রথম ভাষা, যখন একটু বড় হলাম বাবার হাত ধরে স্কুলে শিক্ষা নেওয়ার জন্য গেলাম, তো মা বাবা তো এবং মাও জীবনের প্রতিটা মুহূর্তে যতদিন তারা বেঁচে ছিলেন
1: শিখিয়ে গেছেন
0: সময় ভালো মন্দ সব কিছুতে। যখন মাঝে মাঝে পথ হারিয়ে ফেলতাম, সবকিছু মানে মনে হতো কি যেন দিশা পাচ্ছি না, তখন বাবা পাশে থেকে ভয় কিসের আমি আছি।
1: হ্যাঁ, এই কথাটুকুই তো বিশাল, ভয় কিসের আমি আছি।
0: নৈতিক শিক্ষা, নৈতিক শিক্ষা তো প্রথম শিক্ষা মা বাবার কাছ থেকেই পাওয়া
1: নিশ্চয়ই।
0: তারপরে শিক্ষাগুরু স্কুলে কত যে শিক্ষকের কাছ থেকে কত কিছু শিখেছি, অনন্ত অনন্ত অনেক। তা এরপরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গুরু গুরু হিসাবে নিয়ে শিক্ষাগুরু
1: শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন।
0: হ্যাঁ, গণানন্দজি মহারাজের কাছ থেকে শেষ জীবন পর্যন্ত যতদিন বেঁচে থাকবো এই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে আঁকড়ে ধরে চলতে।
1: একদম একদম, খুব ভালো লাগলো।
0: সত্যি কথা বলতে কি,
1: হ্যাঁ হ্যাঁ,
0: কত যে কত কাজ, কত কিছু মানে কতজনের কাছ থেকে কত কিছু শিখলাম, যাই শিখেছি,
1: হ্যাঁ,
0: তাকে প্রত্যেকের কাছে নমস্কার আমরা প্রণাম আসকে জানাতে চাই। সত্যি তো জীবনে অনেক কিছু শিখছি, এখনো শিখছি, যাদের কাছে যাই কিছু শিখি মনে মনে তাদেরকে গুরু হিসাবেই প্রণাম করি জানাই।
1: ভালো থাকুন।
0: আজকে এই যে আজকে আমার আলোক পত্রিকা যে গুরুদের, কাল নাম করবো প্রত্যেকে আমার গুরু। তাই আজকে সবাইকে আমার সমস্ত গুরুদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে
1: শুভরাত্রি, ভালো থাকুন।
0: আমার বক্তব্য শেষ করলাম।
1: শ্রোতা বন্ধুরা, আসলে আমাদের এই যে জীবন কাহিনী, জীবনের যাত্রাপথ, সেখানেই প্রত্যেকটা মুহূর্ত ভালো হয়, আলোকিত হয় তাদের জন্যই। ভারতের আধ্যাত্মিক যে ইতিহাস আছে সেটা কি বলছে জানেন তো? এই যে গুরু শিষ্যর পরম্পরা, সেটা কিন্তু হাজার বছর ধরেই হয়ে আসছে। সেই বৈদিক যুগেই ধরুন, সেখানে কিন্তু ছাত্ররা তখন গুরুর বাড়িতে গিয়ে থাকতো, আশ্রমে, বা গুরুকুল প্রথা বলা হতো। মনে পড়ে কাশীরাম দাসের সেই কবিতাটা, যে অরুণী নামেতে শিষ্য ছিল একজন, তো তারপর যখন বাদ আসছিল সে কোনোভাবেই বাদ দিতে পারছিল না বৃষ্টির জলকে, অবশেষে সে নিজেই শুয়ে পড়ে এবং জল আটকায়। সেই গল্পটা কিন্তু আমাদের ছোট ক্লাসে পড়ানো হতো। আচ্ছা, আপনার কি মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে সেই যে শ্রদ্ধার পরিমাণটা, শ্রদ্ধা যদিও পরিমাণ করা যায় না কেজি দরে, ভালোবাসাও পরিমাণ করা যায় না কেজি দরে, সেই শ্রদ্ধাটা কি কোনোভাবে প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে? আগে যেমন গুরুকুল ছিল, গুরুর বাড়ির সব কাজ ছাত্রেরা করত, জীবনযাপন, আত্মনিয়ন্ত্রণ, সত্য কথা বলা, সেবা করা, ধৈর্য এবং প্রকৃতির সঙ্গে একসঙ্গে সহবস্থান, এই সমস্ত কিছু কিন্তু শেখানো হতো গুরুগৃহে। সেই গুরু শিষ্য পরম্পরাই কিন্তু আজও ভারতীয় সংস্কৃতির সবচেয়ে বড় শক্তিগুলোর অন্যতম। আপনারা কি মনে করেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
2: গুড ইভিনিং, আমি ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে রহমান বলছি, মানালি থেকে।
1: হ্যাঁ, এর আতিকুর রহমান বাবু, স্বাগত আপনাকে।
2: আপনাকে দেখুন, ঈশ্বর আমাদের পাঠিয়েছে, আমাদের ঈশ্বরই হচ্ছে সব থেকে বড় গুরু, আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়ে পাঠিয়েছে।

0: এবং কিছু তার সঙ্গে কিছু খারাপ গুণও আমাদের মধ্যে
1: দিয়ে
0: আছে।
1: দিয়েছে, একদম একদম, সত্যি কথা।
0: হ্যাঁ,
1: আসলে শোনাই দেখুন, কিছুটা তো খাদ মেশায় তো আমাদের মধ্যে,
0: তো ভালো কয় না, হয় না? তো সেইটাকে আইসোলেট করা আমাদের কাজ, ভালো মন্দ থেকে, মন্দ থেকে ভালোটাকে বেছে নেওয়া আমাদের কাজ। সেটা যখনই আমরা পথভ্রষ্ট হয়েছি ম্যাডাম, যুগে যুগে আবার অবতার পাঠিয়ে আমাদের সংশোধন করার চেষ্টা করেছে, তারাও আমাদের গুরু, প্রকৃতিই আমাদের আমাদের গুরু। আমি দেখেছি মানুষ মানুষকে এখন মানুষ সেইভাবে সম্মান দেয় না। আমি কৃষকের কাছে কিছু শিখতে পারি, শিক্ষকের কাছে শিখতে পারি, তারা তো সকলেই আমার গুরু না? প্রযুক্তির যুগে প্রযুক্তির কাছে আমরা তো অনেক কিছুই শিখতে পারছি। দেখুন, আমাদের শিক্ষকের কাছে, আমি একজন সায়েন্সের টিচার ছিলেন, তিনি বলতেন বিবেককে জাগ্রত করবে সবসময়। উনি বলতেন আমি বিজ্ঞানের ছেলে পড়াই, ম্যাথ করাই ঠিকই, কিন্তু নীতিবোধকে জলাঞ্জলি দিও না কোনোদিন। তো সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি সেইভাবে জীবনযাপন করি। বর্তমানে আমি ছাত্রছাত্রী পড়াই, তাদেরকে সেই শিক্ষায় দিয়ে থাকি, সেই গুরুর সেই বাণী এখন আমি বয়ে নিয়ে যাই। সেই আদর্শ দেখে আমি বিচ্যুত সহজে হই না ম্যাডাম।
1: কি ভালো লাগলো এই যে আদর্শ মেনে চলা, আদর্শকে আঁকড়ে ধরে বেড়ে ওঠা, তখনই মনে হয় আপনার গুরুরা যে জ্ঞান দিয়েছিল সেই জ্ঞানটা ধরার বা ধারণ করার ক্ষমতা আপনার ছিল, এবং এতেই কিন্তু আপনার গুরুদের সার্থকতা। খুব ভালো লাগলো আতিকুর বাবু।
0: আমার শুনুন মানালি দেবী, আমার গুরুদেব এখনো বেঁচে আছেন, বয়স হয়েছেন ঠিকই, আমরা গুরুকে বা শিক্ষককে যেভাবে সম্মান করেছি, এখন প্রজন্ম একটুকু যেন মনে হয় সেভাবে দিতে পারে না, সেটা একটু দুঃখ হয়। আমি বুঝিয়ে বললেও তারা যেন একটা ইগনোর করে ব্যাপারটা।
1: কালের স্রোতে আমরা আমরা তো অনেক পাল্টে যাচ্ছি, হয়তো এই জিনিসগুলো পাল্টে যাচ্ছে, যাই হোক।
0: হ্যাঁ, নৈতিকতা বোধ বা এথিক্স মোরাল এগুলো থেকে একটু দূরে সরে যাচ্ছি বোধ হয়।
1: ভালো থাকুন, সঙ্গে থাকুন। আসলে জেনজিদেরকে অনেকেই প্রশ্ন করে বা অনেকেই আঙুল তোলে যে শ্রদ্ধার পরিমাণ কমে যাচ্ছে, শ্রদ্ধার পরিমাণ কি সত্যি কমছে, কি মনে করেন আপনারা? আমাদের উপনিষদ বলে আচার্য দেব ভাব, অর্থাৎ গুরুকে দেবতার মতন সম্মান করো। আবার গীতায় বলা হয় গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্মা, তসমৈ শ্রী গুরবে নমঃ। গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, সেই গুরুই আবার মহেশ্বর, আর এই গুরুর মধ্যেই ঈশ্বরের প্রকাশ। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: নমস্কার।
1: নমস্কার,
2: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে শেখ আতিয়ার রহমান বলছি দিদি ভাই।
1: হ্যাঁ আতিয়ার বাবু, বলুন বলুন বলুন।
2: দেখুন, আজকে একটা বিশেষ দিন, গুরু পূর্ণিমা। তো গুরুকুলের সমস্ত গুরুকে আমার সশ্রদ্ধ প্রণাম। আসলে পিতামাতা হচ্ছে প্রথম গুরু, প্রথম এবং প্রধান গুরু, আর তারপরে শিক্ষায়তন, সমাজে চলার পথে বিভিন্ন ভাবে গুরুজনেরা আমাদের সাহায্য করে থাকেন। তো একজন শিক্ষক মশাইয়ের নাম এই মুহূর্তে আমার খুব স্মরণে, সবসময় স্মরণে রাখি ওনার। ওনার নাম হচ্ছে শ্রী সিদ্ধেশ্বর ভট্টাচার্য মশাই। উনি প্রচুর আমাকে ভালোবাসতেন, স্নেহ করতেন প্রচুর, এমনকি উনি এমন কথা বলতেন যে গুরু শুধু শিক্ষা অন্ধকার কে দূর করার জন্য, আলোকবর্তিকায় প্রজ্বলিত করার জন্য শিক্ষা দিতেন তা নয়, উপযুক্ত মানুষ হবার যে শিক্ষাটা দিতেন এটা অসাধারণ। আর সেই দৌলতে আজও ওনার পথ অনুসরণ করে চলেছি। উনি একটা কথা বলতেন যে দেখো, হয়তো বড় বড় ডিগ্রি নিয়ে অনেকে হয়তো কেউ

0: ক্ষেত্রে যোগদান করবেন, কেউ হয়তো ডিগ্রি আছে, হয়তো এই লোকের অভাবে ঠিক জায়গায় পৌঁছাতে না পারার জন্য হয়তো তাকে অন্য পেশা নিতে হবে। যে যাই করো প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করবে। প্রকৃত মানুষ হলে সমস্যার কিছু থাকবে না, বরং তুমি একজন সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। তো এই যে যে গুরু এই রকম শিক্ষা দেন, এই গুরুকে কি কোনদিন ভোলা যায়? সে তো গোটা শরীর জুড়ে, মানে ধমনী সেই শিরাই প্রবাহিত, কোনো কাজ করতে গেলেই গুরুর কথা মনে আসবে, কিছু করতে গেলে ভাবতে হয়, আর কিভাবে মানুষের পাশে থাকতে হয়
1: সেটাই দেখিয়ে দেয়।
0: যখন হ্যাঁ সেটাও তখন মনে পড়ে যায় যে তিনি কি বলেছিলেন। তো এরকম গুরু নমস্য ব্যক্তি, ওনাকে শতকোটি প্রণাম, উনি জগৎ নেই, উনি এখন স্বর্গকে প্রতিষ্ঠান করছেন, ওনার চরণে জানি জানাই শতকোটি প্রণাম।
1: ভালো থাকুন, সুস্থ থাকুন।
2: গুরু কুম্ভার শিশ কুম্ভ হে, ঘড় ঘড় কাঢ়ে খোট, অন্তর হাথ সহার দে, বাহর মারে চোট। জেসে কোই দক্ষ কুম্ভার কচ্চি মিট্টি মে সে সুন্দর ঘড়ে কা নির্মাণ কর লেতা হে, ঠিক উসি তরহ শিষ্য কি অপরিপক্ব চেতনা কো সুন্দর স্বরূপ দেনে কে লিয়ে গুরু অন্দর সে দৃঢ়তা সে থামে রাখতে হুয়ে বাহর সে হালকে হাথো সে চোট করতে রহতে।

0: শ্রোতা বন্ধুরা, চলছে আজ রাতে পর্ব। আজ কথা হচ্ছে আলোর দিশারি নিয়ে। আজ গুরু পূর্ণিমা, আর তাই সমস্ত গুরুদের আমাদের আনত প্রণাম, শ্রদ্ধা। আমাদের জীবনের প্রথম গুরু আমাদের মা বাবা, তারপর শিক্ষক, তারপর জীবনের প্রায় প্রত্যেকটি মানুষ। যিনি ভুল শিখিয়েছেন তিনিও কিন্তু গুরু। তিনি ভুল শিখিয়েছিলেন বলেই আমরা ভুলকে ভুল বুঝতে পারি। আমাদের জীবনে এমন অনেক মানুষ রয়েছেন যারা কষ্ট দিয়েছেন, তারা বুঝিয়ে দিয়েছেন মানুষ চিনতে হয় কি করে। যিনি ভালোবাসা দিয়েছেন তিনি শিখিয়েছেন ভালোবাসতে হয় কি করে। জীবনের প্রত্যেকটা অভিজ্ঞতায় কিন্তু একজন নীরব গুরু। নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন?
1: মানে
0: দেখা যাচ্ছে না না চাঁদ
1: আমি তো বয়স্ক মানুষ, হাঁটতে হাঁটতে মরি, ওদের হাঁচি গানি গম্ভীর হয়েছি, হাঁটতে হাঁটতে দিয়ে গেছে। কোনো মানুষের কাজই হলো ওরা কিন্তু কারো ভালো চায় না। আপনি যা বলছেন ওরা তুলে মেরে উড়িয়ে দেবে, আমি তুড়ি বেড়াই না। আমি কোনো নেগেটিভ লোকের সঙ্গে চলি না, একদম একদম একা। আর রাতে তিনটে অব্দি গান শুনি, বালিশ নিচে গান ঢুকি, ওরা কি সুন্দর ডাডুক দিয়ে দিয়ে গান শোনায় জানেন তো।
0: গুরুর ব্যাপারে বলবেন না আজকে?
1: গুরুর ব্যাপারে তো বলবো, গুরু তো আমার দীক্ষা তো দিয়েছে, এমনই দীক্ষা দিয়েছে যে পেঁয়াজ রসুন খাওয়া নিছে।
0: আচ্ছা,
1: পেঁয়াজ রসুন যখন খাওয়া নিছে, রাজার জন্য আমার আনতে হয় এটা সেটা চুরি করে, রাজা সামনে দাঁড়িয়ে আছে, রাজার জন্য অনেক বকা। আমি কিন্তু খাই না, কিন্তু আমি নিয়ে আমি যতটা পারি নিয়ে আমি শিখাই। ঠিক আছে না?
0: একদম খুব ভালো, সঙ্গে থাকুন দিলীপ বাবু, শুভরাত্রি।
1: আচ্ছা ভগবান, আপনি কি নাম, আপনি কি নাম
0: বলুন তো? কে বলছি, গলা শুনে
1: আমি তো ভুলে যাই, না আমি তো মহাদেবের নাম ভুলে না ভুলে যাই।
0: মানালি
1: ও মান, আরে ওই জায়গা রাজা নিয়ে চলে গেছে মোবাইল ছবি।
0: আসলে দুজনকে নিয়েই তো থাকতে হয় না, পজিটিভ নেগেটিভ। তবে কেউ পছন্দ করে না নেগেটিভ মানুষ, কেউ পছন্দ করে না।
1: কথা বলে ওদের থেকে দূরে থাকাই ভালো আমার মতে।
0: এই ব্যাপারে আমিও তো মিষ্টি কথা বলি, ভালো থাকুন। যাই হোক, আমরা আমরা টপিক থেকে দূরে সরব না, তাই না? শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM।

0: তো রয়েছে, আমি আপনাদের বন্ধু আর যে মানালি। আজ কথা হচ্ছে আজ রাতে পড়বে আলোর দিশারি নিয়ে। আপনার জীবনের আলোর দিশারি কারা, কিভাবে সে পথ দেখিয়েছিল, মশাল ধরেছিল আপনার অন্ধকার জীবনে, বলুন সে কথা। নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই।
0: নমস্কার প্রবীর বাবু কি?
1: হ্যাঁ দিদি ভাই, অনেকদিন পর তবুও আপনি চিনে ফেলেছেন।
0: বলুন
1: হ্যাঁ দিদি ভাই,
0: প্রবীর। হ্যাঁ
1: আগে আগে আপনাদেরকে আমার মানে অজস্র ধন্যবাদ, শতকোটি প্রণাম, কারণ আপনারাও আমার এক গুরু। হ্যাঁ, এবং তার আগে আমার বাবা মা। হ্যাঁ, এই বাবা মা গুরু না ভুজি মুই সন্ধ্যা সকালে, এই যে এইভাবে যে মায়ের সাথে বাবার সাথে আমি পথ চলছি, এই গুরুটা কিন্তু সবার আগে, তার জন্য আমি পৃথিবী আলো দেখেছি দিদি ভাই। এবং তারপরে উজ্জয়ন উজ্জয়ন্তী, এটাও আমার
0: উজ্জয়ন্ত,
1: বড় প্রাপ্য। হ্যাঁ উজ্জয়ন্ত, এটাও আমার বড় প্রাপ্য দিদি ভাই, যে ওনাদেরকেও আপনাদেরকেও সঙ্গে পেয়ে আমরা ধন্য হয়েছি। হ্যাঁ, এবার তারপরে আমার মাস্টারমশাই একজন ছিলেন স্কুলে, হেডমাস্টারমশাই অবনীভূষণ চট্টোপাধ্যায়, ওনার সান্নিধ্যে এসে আমি অনেক কিছু শিখেছি দিদি ভাই। সেই গুরুদেব গুরুদেবকে মানে গুরুদেবকে আমি শতকোটি প্রণাম জানাই। উনি মারা গেছেন দিদি ভাই, তো সেই গুরুদেবের কাছ থেকে মানে বলেছে প্রবীর, হ্যাঁ তুই পারবি না, তো তাকে আমি দেখিয়েছিলাম দিদি ভাই, আমি পেরেছি। এবং তাকে বলে যেতে হয়েছে যে তোর কাছে আমি সত্যি করে মানে কিছু শেখার আছে প্রবীর, তুই পারলি এবং পারবি, অদূর ভবিষ্যতে আরো এগিয়ে যেতে পারবি। হ্যাঁ, এই যে আশীর্বাদ, এই আশীর্বাদটা দিদি ভাই আমি পেয়েছিলাম তার কাছ থেকে, এবং তার সান্নিধ্যে এসে আমি অনেক কিছু শিখেছি। আজকে কন্ট্রাক্টরি করছি, হ্যাঁ আমি জিরো থেকে হিরো হয়েছি, ওনারই আশীর্বাদ এবং পথ প্রদর্শক দিদি ভাই। হ্যাঁ, আরেকজনা আমার গুরু, সে হচ্ছে আমার শ্বশুর মশাই, উনিও আমাকে পথ দেখিয়ে দিয়ে গেছেন যে মানুষের সাথে সৎ ভাবে চলবে, সৎ ভাবে তার সাথে কথা বলবে, এবং তাদের মানে কোনো মানে অপমানজনক কোনো কথা বলবেন না। হ্যাঁ বলবে না, এই যে শেখার এই শিক্ষাটা, পয়সা করি তো মানুষের আজ আছে কাল নেই, কিন্তু এইটাই চিরজীবন থেকে যাবে দিদি ভাই। আপনার সাথে কি ব্যবহার করলাম আর কি রয়ে যাবে
0: কথা, সেটাই রয়ে যায় দিনের শেষে। খুব ভালো লাগলো, সঙ্গে থাকুন। হ্যাঁ,
1: শুভরাত্রি ভাই।
0: শ্রোতা বন্ধুরা, যা বলছিলাম, একটা ছোট্ট গল্প আপনাদের সঙ্গে ভাগ করে নি। একজন শিশু তার গুরুকে জিজ্ঞাসা করল, গুরুদেব আলো কোথায় পাওয়া যায়? গুরু একটি প্রদীপ জ্বালিয়ে বললেন, প্রদীপ আলো দেয় না, প্রদীপ নিজের সলতিটা পুড়িয়ে আলো দেয়। একজন প্রকৃত গুরু কিন্তু ঠিক তাই, নিজের জীবন, সময়, সাধনা আর অভিজ্ঞতা বিলিয়ে দেন তার ছাত্রদের, আর তার শিষ্য সেখান থেকেই কিন্তু আলোকিত হতে পারে। শ্রোতা বন্ধুরা, চলুন না আজকের দিনে, আজকের এমন সুন্দর একটা দিনে আমরা প্রতিজ্ঞা নিই, যদি সম্ভব হয় আজ একবার ফোন করুন আপনার স্কুলের সেই শিক্ষককে বা শিক্ষিকাকে, যার কথা আজও আপনি ভুলতে পারেন না। হয়তো আজ রাত হয়ে গেছে, 10:31:45, না হয় কাল করুন, যিনি হয়তো আজও আপনার রেজাল্টের থেকেও বেশি খুশি হয় আপনার সাফল্যে। মায়ের পায়ে হাত দিয়ে বলুন ধন্যবাদ, বাবাকে বলুন তোমার জন্যই আজ দাঁড়াতে পেরেছি, আর নিজের মনকে বলুন আমি যেন এমন মানুষ হই যে অন্য কারো জীবনে আলোর দিশারি হতে পারে, আলোর দিশারি। হ্যালো, শ্রোতা বন্ধু ডায়াল করুন 03812236352 নম্বর, এবং হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে 9402169965। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো,
2: আমি দেবী সেনগুপ্ত বলছি, জয়নগর।
0: হ্যাঁ হ্যাঁ দেবী।

0: ম্যাডাম বলুন। আপনি আপনারা ওয়েভে দেখুন, ওয়েভে শুনুন অনুষ্ঠান, ওয়েভে ভালো শোনাবে।
1: মহাভারত আর আলোর দিশারি তো গুরুই আমাদের কাছে, আমাদের প্রথম হলো মা বাবা পিতা মাতা, যার লেগে আমরা পৃথিবীর সমস্ত আলো দেখতে পাচ্ছি। শিক্ষাগুরু দীক্ষাগুরু যিনি আমাদেরকে আমাদেরকে দীক্ষা দিয়েছেন, রাম ঠাকুরের যে বংশ পরম্পরা সুনীল ঠাকুর আমাদেরকে।
0: আচ্ছা,
1: দিনে এই পৃথিবীতে কেউ এখন না গুরুর সাথে যত একাত্ম হওয়া যায়। আমি পূজা করতে বসে গুরুর উপরে সারেন্ডার, তুমি সব কিছু জানি না, আমার কিন্তু বেরোচ্ছি, বাবা আসি, বাবা যাই, বাবা চলো, সারাক্ষণ গুরুরে মানে সাথী বানাইয়া চলি। আমার খুব ভালো লাগে গুরুর জন্য, আমার প্রাণ ডাকা দিয়ে আমি একটু পূজা দিতে দেরি হলে আমার মন প্রাণ ভীষণ কষ্ট হয়। আজকে একটু গুরু পূর্ণিমার সত্যনারায়ণ চিহ্নি চিন্তি যে রাম ঠাকুরের তো বেলা পুজো করছি, তো তিনটার সময় যদি বৃষ্টি নামে উঠে মেক্সিতে ছেড়ে আবার ধোয়া পরে বাবাকে রেখে দিই, বাবা তোমার ঠান্ডা লাগবে।
0: আসলে এই ভালোবাসাটুকুই তো ঈশ্বর চায়।
1: হ্যাঁ, আমাদের পাথেয় হবে, আমরা এই ভালোবাসা ধরে রাখতে পারলে গুরু ভক্তির অধীন ভগবান। হ্যাঁ, যত প্রাণ দিয়ে ভালোবাসবে ভগবানকে, তিনি নাকি কুলে তুলেন মায়ের মতো, মানে মা বাবা তো স্নেহ করেন না, গুরু যেভাবে
0: একদম রাম ঠাকুর তার ভক্তদের বাড়িতে রান্না করতেন, মনে আছে? রাম ঠাকুর কিন্তু তার ভক্তদের বাড়িতে গিয়ে রান্না পর্যন্ত করেছেন, ভক্তদের বাড়িতে যেন।
1: আমার বোনের শ্বশুর বাড়ি গেল নিয়া,
0: আচ্ছা,
1: ছোট বোনের শ্বশুর
0: স্মৃতি মন্দির,
1: এই বাড়িতে আসছে অবশ্যই,
0: ফণিমাল আকারের বাড়িতে,
1: নোয়াখালী ফেনী দিয়ে
0: ঠিক
1: মানে নদী দিয়ে চলে আসছে। এখনো এখনো বাৎসরিক যে দোল পূর্ণিমা উৎসব,
0: হ্যাঁ,
1: তখন এসে উঠেন মল্লবীর বেশ ধরে। আমি একটু মল্লবী আসছিলাম উৎসবে, একটু টাকা দিয়ে গেলাম, অলৌকিক ভাবে শুনে আসে উৎসবে, ফাল্গুন মাসে যে দোল পূর্ণিমা হয়, বুঝছেন, একদম জাগ্রত মন্দির তো যান,
0: উনি নিজে
1: করে দেবীর শ্বশুর আমার ছোট বোনের শ্বশুরের সাথে 38 বছর চলাফেরা করছে
0: এখনো। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। শ্রোতা বন্ধু, শিক্ষার ফল কিন্তু শুধু বিদ্যায় নয়, বরং আমাদের চরিত্র। আজকের এই গুরু পূর্ণিমায় যারা আমাদের মানুষ করেছেন, যারা ভেঙে পড়লে শক্তি জুগিয়েছেন, আর যারা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন, পথ দেখিয়েছেন, তাদের প্রত্যেককে জানাই আমাদের প্রত্যেকের অন্তর থেকে গভীর প্রণাম।
2: গুরু গোবিন্দ দৌ খড়ে কাকে লাগু পায়, বলিহারী গুরু আপনে गोविंद दियो बताए। वे मेरे गुरु ही हैं जिन्होंने मुझे भगवत्ता व दिव्यता के दर्शन कराए। मैं पहले मेरे गुरु के श्री चरणों में ही वंदन करूंगा, जिन्होंने अपनी उपस्थिति मात्र से मेरे जीवन के लिए परम तत्व का मार्ग प्रशस्त किया है।

পৃথিবীর রসিক ভাবুক মানুষদের উদ্ধৃত এই ভাগবত অমৃত কথা সুখদেব মনির মুখে সেই অমৃত রসে সিক্ত হয়ে ওঠে। তার সেই মুখামৃত অমৃতধারা ব্রহ্মলীন না হওয়া পর্যন্ত অবিরাম আস্বাদনে মুখ। শাস্ত্রে গুরু তিন প্রকার, প্রথম শিক্ষক, দ্বিতীয় আচার্য এবং তৃতীয় আধ্যাত্মিক গুরু। শিক্ষক আমাদের দৈনন্দিন জীবনের চাহিদার জন্য বই থেকে পাঠ দেয়। আচার্য, তিনি সমাজের সৎ আচরণের, ব্যবহারের এবং নৈতিক শিক্ষার প্রদান করেন। আর সদ্গুরু, যিনি আধ্যাত্মিক শক্তি আমাদের মধ্যে পৌঁছে দেন, পরিচয় করিয়ে দেন। বলে, গুরু মেলে লাখে লাখ, চেলা নাহি মিলে এক। ব্রহ্মজ্ঞ গুরু দুর্লভ, যার আশীর্বাদেই শিষ্যের কল্যাণ হতে পারে। সেই স্বামী বিবেকানন্দ, যিনি সব কিছুকেই প্রমাণ ছাড়া গ্রহণ করতেন না, যখন শ্রীরামকৃষ্ণের কাছে এলেন, শ্রীরামকৃষ্ণকেও

0: আচাই করতে ছাড়েননি কিন্তু স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দকে একবার বলেছিলেন শ্রীরামকৃষ্ণ মায়ের কাছে গিয়ে চাইতে, কি চাইবে? বলেছিলেন যে তুমি টাকা চাও। তো স্বামী বিবেকানন্দ গড়গড় করে সোজা হেঁটে চলে গেলেন মায়ের কাছে টাকা চাইবে বলে, কিন্তু সামনে গিয়েই দাঁড়িয়ে পড়লেন। তারপর আবার গেলেন, আবার ফিরে এলেন, আবার গেলেন, তৃতীয়বার আবার ফিরে এলেন। ঠিক তখনই শ্রীরামকৃষ্ণ একটা লাথি মেরেছিলেন স্বামীজিকে, আর ওটাই নাকি তাদের প্রথম দীক্ষাদান। অনেকেই হয়তো শুনলে বলবেন এ কেমন কথা, কিন্তু এই যে আসল কথা, ভক্ত যখন ভালোবাসেন ভগবানকে, তিনি ধরা দেন, তিনি চাকর হয়ে যায় ভক্তের। একটু আগেই দেবী ম্যাডাম কথা বলছিলেন রাম ঠাকুরের কথা, রাম ঠাকুর কিন্তু ভক্তের বাড়িতে পাচক সেজে থাকতেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি লীলা কর্মকার বলছি, আগরতলা গান্ধী।
0: লীলা ম্যাডাম, স্বাগত আপনাকে।
1: ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আজকে তো হচ্ছে গুরু পূর্ণিমা দিবস, খুবই তাৎপর্যপূর্ণ দিবস আজকে। তো সেটাকে উপলক্ষ করেই আলোর দিশারি আজকে প্রোগ্রামকে যে মানে টপিকটা দিয়েছ আর কি। তো গু শব্দের অর্থ হলো অন্ধকার, আর গুরু আমাদের সেই যে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। আর সমস্ত যে গুরুদের, সমস্ত ধর্মেরই গুরুদের প্রধান হলো কি, তাকে মানে শিক্ষা দেওয়া, সুশিক্ষা দিয়ে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, অর্থাৎ আলোর দিশারি গুরু।
0: একদম।
1: তো গুরু তো তিনি হচ্ছেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্বরূপ হচ্ছে গুরু, সমস্ত গুরুরাই। আর আমরা জানি তার মানে মহামুনি ব্যাসদেবের জন্মতিথিটাকে আমরা মানে গুরু পূর্ণিমাতে তার জন্ম হয়েছিল, সেটাকে আমরা গুরু গুরু পূর্ণিমা মানে সে মানে দিবস হিসেবে আমরা পালন করে থাকি, পূজা আর্চা বিভিন্ন করে থাকি। তবে সে তো গেল আমাদের আধ্যাত্মিকের ব্যাপার। তো আমরা সাংসারিক জীবনে আমরা গুরু, প্রথম গুরু তো আমার মা, মায়ের কাছ থেকে, তারপরে তো মা বাবা, তারপর শিক্ষক।
0: হ্যাঁ হ্যাঁ বলুন, হ্যাঁ হ্যাঁ একদম শুনতে পাচ্ছি, বলুন।
1: তো এইভাবে আমাদের বিভিন্ন রকম বিভিন্ন মানে আমাদের শিক্ষা দিয়েছেন, যে ছোটবেলা থেকে সমস্ত শিক্ষা পেয়েছি সে মায়ের কাছ থেকে। সে এখনো যে সাংসারিক কাজকর্ম করছি, যা কিছু সব মায়েরই শিক্ষা নিয়ে, সেই বাবা মা দুজনেই যে নীতি বাক্য, যে ভালো ভালো কথাগুলো শিখিয়েছেন, সেটা কিন্তু এখনো বিভিন্ন আমার আমার যে এই যে জেনারেশন বলো, ছেলে মেয়ে নাতি নাতি সবাইকে কিন্তু ওই শিক্ষারই কিছু কিছু দিয়ে যাচ্ছে,
0: জানি না কতটুকু
1: দিতে পারে। হ্যাঁ, তাদের কাছ থেকে শিক্ষা শিখিয়ে শিক্ষিত মানে সামান যে নীতি বাক্যগুলি যে শিখেছি, সেগুলি বিশাল কিছু যে বিশাল জ্ঞানী জ্ঞান করবো শিক্ষা দিয়েছেন তা না। বাস্তবে আমরা ভালো থাকতে গেলে যা দরকার, এই সমস্ত বাবা বলতেন যে যদি কখনো মনে কখনো হতাশা আসে, কখনো দুঃখ আসে, তখন নিজের দিকে তাকাবে, দেখবে তোমার চাইতে অনেক অসুবিধায় অনেকে রয়েছে, তখন তোমাকে মনে হবে তুমি অনেক ভালো আছো। আবার জীবনে উন্নতি করতে গেলে তখন তোমাকে উপরের দিকে তাকাতে হবে, তোমাকে ওখানে পৌঁছাতে হবে। এই যে শিক্ষাটা দিয়েছেন, আমি সবসময় মানে ভীষণ ভাবে এই জিনিসটা আমি গ্রহণ করি, জানো তো।
0: ঠিক ঠিক, এই যে জ্ঞানগুলোকে নিয়ে নিজের পথ চলা, তাই তো আসল শিক্ষা। প্রতিফলন যখন হবে তখনই তো আসল শিক্ষা হবে, তাই না লীলা ম্যাডাম?
1: হ্যাঁ, এই যে শিক্ষা বিশাল গুরু গুরুগম্ভীর কথা নয়, কিন্তু সাধারণ কথা, কিন্তু বাস্তবে ভীষণ।

0: প্রয়োজন। আমি তো মনে করি আমি আমার ছেলে পেলেকে এই শিক্ষাই দিই। তারপর বলছিলে তোমরা রাম ঠাকুরের কথা, ঠাকুর বলেছেন যে গুরু কৃপা হি কেবলম, গুরুর কৃপা লাভ করা, তোমরা কেবলমাত্র গুরুর কৃপা লাভ করলে তোমরা ভালো থাকতে পারবে। আমি বাস্তবে দেখেছি আমি কোন মানে মতভেদে বিভিন্ন জনের বিভিন্ন গুরু থাকতে পারে, হিন্দু খ্রিস্টান বা বৌদ্ধ সমস্ত ধর্মেরই নিজস্ব গুরু রয়েছে। প্রত্যেকের মূল শিক্ষা সার কথা কি, সৎ পথে চলো, চলো, হ্যাঁ, ভালো ভালো সবার জন্য ভালো করো, এইটাই হচ্ছে মূল কথাটা। সেটাই, তাছাড়া গুরুর কৃপা লাভ করা। এবং সত্যি সত্যি বিপদে আপদে সবসময় এই গুরুর নাম স্মরণ করলে যে মানে প্রশান্তি পাই, যে মনের মনোবল পাই, সত্যি মানে আমাদের যখন আমাদের আর কিছুই করার থাকে না, তখন আমরা গুরুর নাম করা ছাড়া আর কিচ্ছু নেই না, একমাত্র গুরুর নাম।
1: খুব ভালো লাগলো
0: আলোচনা করলাম গুরু, আজকে গুরু পূর্ণিমা তিথিতে এই গুরু সম্বন্ধে মা বাবাকে স্মরণ করলাম, গুণীদের গুরুকেও স্মরণ করলাম। রাখছি, ভালো থেকো।
1: খুব ভালো থাকুন আপনিও, শুভরাত্রি।

আমরা জীবনে অনেক উৎসব পালন করি, দুর্গাপূজা, কালীপূজা, দোল, দীপাবলি, কিন্তু গুরু পূর্ণিমা এমন এক উৎসব যেখানে আমরা কিচ্ছু চাই না, আমরা শুধু কৃতজ্ঞতা জানাই। কারণ জীবনের সবচেয়ে বড় সম্পদ যে জ্ঞান, আমরা নিজেরা তৈরি করি না, কারোর কাছ থেকে পাই, আর সেই দানের নামই গুরু। একবার ভেবে দেখুন তো, আমরা জন্মের সময় কিছুই জানতাম না, হাঁটতে জানতাম না, কথা বলতে জানতাম না, ভালো মন্দ বুঝতে শিখতাম না। কেউ আমাদের হাত ধরে হাঁটতে শিখিয়েছে, হাতে খড়ি দিয়েছে, কেউ আমাদের প্রথম অক্ষর লিখিয়েছে, কেউ প্রথম গান শিখিয়েছে।

কেউ প্রথম মঞ্চে দাঁড়ানোর সাহস জুগিয়েছে, কিংবা ব্যর্থতার পরে কাঁধে হাত রেখে বলেছে, আবার চেষ্টা করো, ঠিক পারবে। এই প্রত্যেক মানুষই আমাদের গুরু। আজকের দিনে আমরা গুগলে সব প্রশ্নের উত্তর খুঁজে পাই, কিন্তু গুগল কি সত্যি তথ্য দিতে পারে? গুগল কি জ্ঞান দিতে পারে? বই উত্তর দিতে পারে, কিন্তু বিবেক জাগাতে পারে না। সেই কাজ করে থাকে একজন গুরু। গুরু শুধু পড়ান না, মানুষ পড়েন। আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছে যে একটা সময় টিচার্সরা নাকি রিপ্লেস হয়ে যাবে, রোবট পড়াবে। আপনার মনে হয় রোবট আপনার মধ্যেকার সেই জ্ঞানকে জ্বালতে পারবে কোনো দিন? পারবে সেই উপলব্ধিগুলো হওয়াতে? পারবে আপনাকে অন্ত

আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছে যে একটা সময় টিচার্সরা নাকি রিপ্লেস হয়ে যাবে, রোবট পড়াবে। আপনার মনে হয় রোবট আপনার মধ্যেকার সেই জ্ঞানকে জ্বালতে পারবে কোনো দিন? পারবে সেই উপলব্ধিগুলো হওয়াতে? পারবে আপনাকে অন্ধকার থেকে এক হিঁচকে টান দিয়ে আলোর পথে আনতে? রোবট পারবে আপনাকে শাসন করতে? রোবট পারবে আপনার মাথায় হাত বুলোতে? রোবট পারবে আপনার কান মুলে দিতে? রোবট বলতে পারবে কান ধরে ওঠ বস কর? এবং সেই শিক্ষাটা কিন্তু আপনার জীবন গড়ার একটা অন্যতম সম্পদ। আজ থেকে হাজার হাজার বছর আগে যখন বিদ্যালয় ছিল না, বিশ্ববিদ্যালয় ছিল না, ছিল গুরুকুল, আশ্রমে থাকতো, ভোরে উঠে নদীতে স্নান, আশ্রম পরিষ্কার, গরুর সেবা, কাঠ কুড়িয়ে আনা, তারপর পাঠ। শিক্ষা মানে শুধু বেদ পাঠ বা শাস্ত্র নয়, আসল শিক্ষা হচ্ছে নম্রতা, আত্মসংযম, আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে সেগুলোকে সংযম করা। শেখানো হতো গুরুকুলে সত্য কথা বলা, খুব পরিশ্রম করা, অন্যের প্রতি করুণা দেখানো এবং প্রকৃতির সঙ্গে মিলে মিশে একাকার হয়ে বাঁচার সব মিলিয়ে শিক্ষা। যদি চাণক্য না থাকতেন তাহলে হয়তো চন্দ্রগুপ্ত মৌর্য আসতো না, তার ইতিহাসও আসতো না। যদি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব না আসতেন তবে হয়তো স্বামী বিবেকানন্দ বিশ্বমঞ্চে ভারতকে তার আত্মার কথা এভাবে তুলে ধরতে পারতেন না। একজন সত্যিকারের গুরু আমাদের শুধু মানুষটাকে বদলে দেয় না, বরং একটি সমাজ, একটি যুগ, কখনো একটি জাতিকেও বদলে দেন। আজ একটু চোখ বন্ধ করুন, মনে করুন সেই মানুষটির কথা যিনি প্রথম আপনার খাতা দেখে বলেছিলেন তুমি ঠিক পারবে, যিনি আপনার ভুল ধরিয়ে দিতেন কিন্তু আপনাকে ছোট করেননি, যিনি হয়তো আজ অবসর নিয়েছেন কিংবা হয়তো জীবন থেকেই অবসর নিয়েছেন কিন্তু এখনো আপনার সাফল্যের তারই গর্বে বুক ফুলে ওঠে। হয়তো আজ তাকে কোনোদিন ফোন করা হয়নি, আজই করুন, কৃতজ্ঞতা প্রকাশ কোনো সময় চায় না, কৃতজ্ঞতা যে কোনো সময় হয়। ওই মানুষটাকে বলুন আপনি ছিলেন বলেই আজ আছি। শ্রোতা বন্ধুরা, গুরু শিষ্য পরম্পরা মানে শুধু বুকিশ পড়াশোনা নয়, আপনার হৃদয়কে জাগ্রত করা, আপনার কনসিয়াসনেসকে জাগ্রত করা, আপনাকে আধ্যাত্মিকতা, আসলে আধ্যাত্মিকতা তো শুধুমাত্র ঈশ্বর ভজন নয়, আধ্যাত্মিকতা মানে আপনার সোল পিউরিফিকেশন। আপনি ভালো থাকুন, আপনার গুরুর জ্ঞানে থাকুন, দেখবেন সব ভালো লাগবে, পৃথিবীটা আরও সুন্দর হবে। আজ আরও একবার অনুষ্ঠানের একেবারে শেষে এই পৃথিবীর সকল গুরুকে মন থেকে আনত প্রণাম জানিয়ে আজকে রাজরাতে পর্ব আলোর দিশারি এখানেই শেষ করছে। ছিলাম আমি আপনাদের বন্ধু আর জে মানালি আপনাদের সঙ্গে। রাত 10:57:50 জানিয়ে দিচ্ছি আগামীকালকের আকাশ কি বলছে। শ্রোতা বন্ধুরা, আগামী 24 ঘন্টায় সিপাহীজলা দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচিতে কী রয়েছে। সকাল 6:05 কক্বরক অনুষ্ঠান সালকামা পান্ডা, 6:25 শুনবেন কক্বরক অনুষ্ঠান হায়মনি খরাং, 6:55 কক্বর

রোক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পান্ডা। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:35 স্থানীয় সংবাদ এবং তারপর স্থানীয় ককবরক সংবাদ সকাল 7:40। অভিজ্ঞাপন শুনবেন সকাল 7:45। 8:40 তোমায় গান শোনাবো। সকাল 9:10 নিউজ হেডলাইন্স, 9:12 বলছে তোমায় আর যে কোয়েলের সঙ্গে, সকাল 10:00 তুমি অনন্যা, 11:00 ককবরক অনুষ্ঠান খানি রচাপমুং, 2:30 চিরায়ত, 3:00 রবি কিরণ, 3:58 নিউজ হেডলাইন্স, 4:00 সুরের আকাশে, 5:00 রিদি মাঝারে শুনবেন আর যে অঙ্কিতার সঙ্গে, 6:30 শুনবেন পদ্মাপুরাণ লক্ষিন্দর ও বিপুলার বিবাহ, পরিবেশনায় সবিতা দাস ও সহশিল্পীরা, 7:00 ইচ্ছে ঘুরি, 7:35 সেরা কথা, 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং তারপরে ককবরক সংবাদ, স্থানীয় সংবাদ শুনবেন তারপরে, এবং 8:05 শুনবেন খেলতে খেলতে, 8:45 সমাচার সন্ধ্যা, 9:00 নিউজ হেডলাইন্স এবং 9:02 রঙ্গোলি, 9:30 শুনবেন অনুষ্ঠান আজ রাতে, সঙ্গে থাকবেন আর জে অম্বালিকা, 11:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। তবে হ্যাঁ, অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। সবাই খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন আর জ্ঞানে থাকবেন। আজকের মতন আপনাদের বন্ধু আর জে মানালিকে এখানেই বিদায় দিন। 11:22 স্টুডিওর ঘড়িতে শুভরাত্রি।